0: টাইম চেক, এখন সময় সকাল সাতটা,
1: সবার সাথে 90.4।
2: আজ বৃহস্পতিবার 23/26 রবিউল আসানে 8ই অক্টোবর। বাংলাদেশ বেতার খবর পড়ছে সালমা আক্তার মিনু। শুরুতে শিরোনাম, রামপাল সৌর বিদ্যুৎ কেন্দ্র সহ 13 উন্নয়ন প্রকল্প একনেকে অনুমোদন। ধর্মবর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের কল্যাণে সরকার কাজ করছে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তরুণদের মাদক বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির। এয়ারবাসের সঙ্গে 10টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী এক মাসে আরও প্রায় 35 লাখ শিশুকে হাম রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে জানালেন স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী প্রতিমন্ত্রী। পড়ালেখার পাশাপাশি তরুণদের সহ শিক্ষা কার্যক্রমে আরও বেশি করে সম্পৃক্ত হওয়ার উপর জোর দিলেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী। সৌদি আরবে 2টি বিমানবন্দরে হুথিদের হামলা, নিহত 3। এবং ফয়সালাবাদে ত্রিদেশীয় নারী অনূর্ধ্ব 19টি টি-20 ক্রিকেট সিরিজের পঞ্চম ম্যাচে শ্রীলঙ্কার মোকাবেলা করবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
3: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
2: এখন শুনুন বিস্তারিত। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক রামপাল সৌর বিদ্যুৎ কেন্দ্র সহ 13টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে 16,207,55,00,000 টাকা। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রী একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে 10টি নতুন, 2টি সংশোধিত ও 1টি প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব রয়েছে। এসব প্রকল্পে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে 10,680,00,000 টাকা, প্রকল্প ঋণ হিসেবে 4,081,85,00,000 টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে 1,524,91,00,000 টাকা ব্যয় করা হবে। বৈঠকের পর পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি শেরেবাংলা নগরে NSA সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফ করেন। সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে রামপালে 442 মেগাওয়াট পিক সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প অনুমোদন করা হয়। অনুমোদিত অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন অন্তর্ভুক্ত 5টি অঞ্চলের 18টি ওয়ার্ডের সড়ক অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, রংপুর সিটি কর্পোরেশনের ক্ষতিগ্রস্ত সড়ক পুনর্বাসন, গাজীপুর সিটি কর্পোরেশনের 1-8 নম্বর জোনে সড়ক, নর্দমা ও ফুটপাথ নির্মাণ এবং বাংলাদেশ অভ্যন্তরে নৌ পরিবহন কর্পোরেশনের জন্য 35টি বাণিজ্যিক ও 8টি সহায়ক জলযান সংগ্রহ এবং 2টি নতুন স্লিপওয়ে নির্মাণ প্রকল্প তৃতীয় সংশোধনী। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন ধর্ম, বর্ণ, শ্রেণী, পেশা ও সম্প্রদায় নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে। তিনি গতকাল সচিবালয়ে তাঁর কার্যালয়ে হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন। সভায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি বাড়ানোয় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তারা বলেন সরকারের এই সিদ্ধান্ত দেশের হিন্দু সম্প্রদায়ের মধ্যে উৎসবের আনন্দ আরও বাড়িয়েছে। মতবিনিময়কালে হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিরা তাদের বিভিন্ন সমস্যা, প্রয়োজন ও দাবি দেওয়া তারেক রহমানের কাছে তুলে ধরেন। তিনি বলেন যৌক্তিক দাবি ও সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। প্রধানমন্ত্রী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সবাইকে শুভেচ্ছা জানান। একই সাথে বৌদ্ধ সম্প্রদায়ের সবাইকে কঠিন জীবন দান উপলক্ষে শুভেচ্ছা জানান এবং দেশের সব নাগরিকের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। পরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে 5 কোটি টাকা এবং বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব উপলক্ষে 3 কোটি টাকা বরাদ্দের চেক হস্তান্তর করেন তারেক রহমান। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন রাজনীতিতে মতপার্থক্য গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদ থাকবে আর এটি গণতন্ত্রের মূল সৌন্দর্য। প্রতিহিংসার রাজনীতি গণতন্ত্রের বিকাশকে ব্যাহত করে। গতকাল হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এম এনামুল্লার নেতৃত্বে একটি প্রতিনিধি দল বঙ্গভবনের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকালে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শূন্য পদে শিক্ষক নিয়োগ ও ছাত্রীদের আবাসন সংকট সহ বিভিন্ন সমস্যা সমাধানে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি এসব সমস্যা সমাধানে প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন এবং তুলনামূলক পিছিয়ে থাকা দেশের উত্তরাঞ্চলে উচ্চশিক্ষার প্রসারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান সমুন্নত রাখার আহ্বান জানান। এদিকে গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও জেলার তরুণ মেধাবী শিক্ষার্থী পেশাজীবীদের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আহ্বানের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি বলেন, দেশের তরুণ প্রজন্ম এবং সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি ও শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এছাড়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের একটি প্রতিনিধি দল। এ সময় তিনি প্রতিষ্ঠানটির সেবামূলক কার্যক্রমের প্রশংসা করে দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের চিকিৎসা সেবায় এর কার্যক্রম আরও বাড়ানোর আহ্বান জানান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এয়ারবাসের সঙ্গে 10টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর করেছে। এর ফলে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সটির দীর্ঘমেয়াদী উড়োজাহাজ কেনার পরিকল্পনায় মোট উড়োজাহাজের সংখ্যা দাঁড়িয়েছে 35টিতে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের উপস্থিতিতে এয়ারবাস ইন্ডিয়া ও সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জার্গেন ওয়েস্টার মায়ার এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমি এ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। গতকাল রাজধানীতে স্প্রেডিং আওয়ার উইংস টুগেদার শিরোনামে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এই চুক্তি বিমানের দীর্ঘমেয়াদী উড়োজাহাজ বহর সম্প্রসারণ কর্মসূচির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে ভবিষ্যতে বিমানের বহরে প্রথমবারের মতো এয়ারবাসের উড়োজাহাজ যুক্ত হবে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, ইন্দোনেশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য 10 বিলিয়ন মার্কিন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ। এই জন্য তিনি বাণিজ্য ঘাটতি কমানো, তৈরি পোশাক ও শুধু কৃষি পণ্যের বাজার সম্প্রসারণ এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আনিস মাত্তারের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে আন্তর্জাতিক মানের ওষুধ ও ফার্মাসিউটিক্যালস পণ্য উৎপাদিত হচ্ছে এবং এসব পণ্য বিশ্বের 100টিরও বেশি দেশে রপ্তানি করা হয়। তিনি ইন্দোনেশিয়ার বাজারে এসব পণ্যের রপ্তানি বাড়াতে ওষুধ নিবন্ধন সহ প্রক্রিয়াগত জটিলতা কমানোর জন্য দেশটি সহযোগিতা চান। এ সময় জাকার্তায় বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস পণ্য নিয়ে একটি সোলো এক্সিবিশন আয়োজনের প্রস্তাবকে স্বাগত জানান ইন্দোনেশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী। প্রদর্শনী আয়োজনে সহযোগিতার আশ্বাসও দেন তিনি। আগামী এক মাসে আরও প্রায় 35 লাখ শিশুকে হাম রুবেলার টিকাদান কর্মসূচির আওতায় আনার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিত। তিনি গতকাল রাজধানীতে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন। স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, সারা দেশে ইতিমধ্যে 2 কোটি শিশুকে হাম ও রুবেলার টিকা দেওয়া হয়েছে। যুক্তিতে গড়ি বাংলাদেশ এই প্রতিপাদ্যে বেতার বিতর্ক প্রতিযোগিতা 2026 সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ বেতারের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। এতে ঢাকার সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের বিতার্কিকরা অংশ নেন। প্রতিযোগিতায় পক্ষ দল সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: তার অন্য অঙ্গীকার হলো সেই তরুণ সমাজের শপথ, যেই শপথের মাধ্যমে একটি তরুণ সমাজ দীক্ষিত হয় এবং এই তরুণ সমাজের মাধ্যমে তারা দেশের প্রতি দায়বদ্ধ থাকে।
4: জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতেও প্রয়োজন শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি, অর্থাৎ মাঠের সেক্টর যতই শক্তিশালী করার স্বপ্ন আমরা দেখি না কেন, সেই স্বপ্নকে বাস্তবে দাঁড় করানোর কেন্দ্রীয় শক্তি হলো অর্থনৈতিক সক্ষমতা।
5: তরুণ শিক্ষার্থীদের জ্ঞান ও তথ্য নির্ভর যুক্তি ও পাল্টা যুক্তির শানিত বিতর্কের পুরোটা সময় বাংলাদেশ বেতারের অডিটোরিয়ামে তন্ময় হয়ে দর্শকরা উপভোগ করেন। শ্রেষ্ঠত্বের লড়াইয়ে লিপ্ত হয় রাজধানীর সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের বিতার্কিকরা। উল্লেখ্য, বিতর্ক প্রতিযোগিতার ফাইনালের বিষয় ছিল সবার আগে বাংলাদেশ বিনির্মাণে অর্থনৈতিক সক্ষমতার চেয়ে তারুণ্যের অঙ্গীকার অধিক জরুরি। সমাপনী অনুষ্ঠানে বক্তৃতায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের বিকল্প নেই।
6: পড়ালেখার পাশাপাশি দিজ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আর ভেরি ইম্পর্টেন্ট এন্ড দিজ আর ভেরি কি টু ইয়ার প্রোগ্রেশন ইন দ্য ওয়ার্ল্ড। আমরা যখন বাংলাদেশে পড়ালেখা করতাম, আমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ছিল একটা পার্ট, বাট খুব সীমিত। এখন কিন্তু ওয়ার্ল্ড অ্যারিনাতে ইউ নিড দিজ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস।
5: এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আরো বলেন,
6: কুইজ কম্পিটিশনের মাধ্যমে মেধা বিকশিত হবে, আমরা আরো এগিয়ে যেতে পারবো, বাংলাদেশকে একটি উজ্জ্বল নক্ষত্রে পরিণত করব। এবং এটার জন্য আজকে আপনারা যারা ছাত্রছাত্রী আছেন তারাই পারবেন। আমরা যেই পর্যায়ে আজকে এসেছি, বাংলাদেশ নিয়ে আমরা চিন্তা করি, বাংলাদেশ নিয়ে আমরা ভেবেছি ছোটবেলা থেকেই, যার জন্য আজকে এই পর্যায়ে আমরা জনসেবায় আসতে পেরেছি। আপনারাও ইনশাল্লাহ যেই দেশেই থাকেন, যেখানেই যান, এন্ড অফ দ্য ডে আপনারা সবাই বাংলাদেশি এবং বাংলাদেশের জন্য আপনারা কাজ করবেন, সেটাই আমাদের সকলের প্রত্যাশা।
5: মেধাভিত্তিক রাষ্ট্র গঠনে বাংলাদেশ বেতারের আঞ্চলিক কেন্দ্রগুলোতেও এ ধরনের বিতর্ক প্রতিযোগিতার আয়োজনের পরামর্শ দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। বিতর্ক অনুষ্ঠানের ফাইনাল পর্বে মডারেটর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ শাহ আলম বলেন,
7: এই বারোয়ারি বিতর্কের মূল কনসেপ্টটি নেওয়া হয়েছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যান থেকে। বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা মূলত ব্যক্তিকেন্দ্রিক বিতর্ক প্রতিযোগিতা, যার মধ্য দিয়ে একজন বিতার্কিক সমষ্টিগত থেকে নিজের অবস্থানকে ভেঙে ব্যক্তিতে রূপান্তরিত হয়। এবং বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা বা পাবলিক স্পিকিং সারা বিশ্বে প্রচণ্ড রকমের জনপ্রিয়।
5: অনুষ্ঠানে বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহিদ সভাপতিত্ব করেন। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
2: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
3: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
8: খবরের বাকি অংশ পড়ছি মোহাম্মদ মহসিন মিয়া। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। তিনি গতকাল রাজধানীতে বাংলাদেশ শিশু একাডেমিতে শিশু অধিকার দিবস 2026 ও একাডেমির 50 বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত শিশুর স্বপ্নে 50 বছর অর্জনের অভিজ্ঞতা ও আগামীর বাংলাদেশ শীর্ষক সেমিনারে একথা বলেন। ডক্টর আব্দুল মঈন খান বলেন, আজকের শিশুরাই ভবিষ্যতে এদেশের পূর্ণ নাগরিক হয়ে দেশকে গড়ে তুলবে। দেশের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য তিনি শিশুদের এখন থেকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। এদিকে গতকাল সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ মার্ক সেরে শার্লে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের উন্নয়ন সহযোগিতা আরও জোরদার ও সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেন মন্ত্রী। বৈঠকে বাংলাদেশে ফ্রান্সের বিনিয়োগ বৃদ্ধি, চলমান উন্নয়ন প্রকল্পে সহযোগিতা জোরদার, নতুন প্রকল্পে সহায়তা এবং ব্যবসা বাণিজ্যের পরিধি সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, শ্রমিকদের অধিকার সুরক্ষা, নিরাপদ কর্মপরিবেশ, সামাজিক সংলাপ এবং শোভন কর্মসংস্থান নিশ্চিত করা বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার। তিনি গতকাল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্মেলন কক্ষে ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশন ও ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব এমপ্লয়ার্স এর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে একথা বলেন। মন্ত্রী বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পর জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই বাংলাদেশ শ্রম আইন সংশোধন করেছে। এছাড়া বাংলাদেশ সম্প্রতি আইএলওর 155, 187 ও 189 নম্বর কনভেনশন অনুমোদন করেছে। সামাজিক সংলাপ, বিরোধ নিষ্পত্তি ও শ্রম প্রশাসন শক্তিশালী করতেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন বলেন, শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে। ঠাকুরগাঁও এক আসনের উপনির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা গতকাল শেষ হয়েছে। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, কমিশনের তফসিল অনুযায়ী আজ প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। উপনির্বাচনে আগামী 29 অক্টোবর সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। কৃষকদের উৎপাদিত শাকসবজি ও ফলমূল সংরক্ষণের মাধ্যমে অপচয় রোধ ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে বাস্তবায়িত হচ্ছে ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ প্রকল্প। প্রকল্প পরিচালক তালহা জুয়ার মাসরুর বাংলাদেশ বেতারকে বলেন, সোলার বা সৌরশক্তির মাধ্যমে এটি পরিচালিত হয়। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
5: কৃষি পণ্যের অপচয় রোধ ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে কৃষি মন্ত্রণালয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ প্রকল্প চালু করা হয়েছে। ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ শুধু কৃষি পণ্য সংরক্ষণের একটি স্থাপনা নয়, এটি বর্তমান সরকারের কৃষি অর্থনীতিকে আরও স্থিতিশীল করার একটি যুগান্তকারী পদক্ষেপ। কৃষকের উৎপাদিত কৃষিপণ্য এখন এই মিনি কোল্ড স্টোরেজে সংরক্ষণ করা যাবে। কৃষক তার প্রয়োজন অনুযায়ী সুবিধাজনক সময়ে এসব পণ্য বাজারজাত করতে পারবেন। এতে একদিকে কৃষকের ক্ষতি যেমন কমবে, অন্যদিকে তার উৎপাদনের ন্যায্যমূল্য পাওয়ার সুযোগ পাবেন। এ বিষয়ে ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ বা জলবায়ু সহনশীল কৃষির জন্য ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ স্থাপন প্রকল্প পরিচালক তালহা জুবায়ের মাসরুর বাংলাদেশ বেতারকে বলেন, মৌসুমি ফল ও সবজি পচন থেকে রক্ষা করা, ফসলের অপচয় রোধ এবং কৃষকদের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা এই প্রকল্পের মূল উদ্দেশ্য।
9: ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ অর্থাৎ গতানুগতিক যে কোল্ড স্টোরেজ, বড় বড় কোল্ড স্টোরেজ আমরা দেখি যে আলু সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়, তো সেই কোল্ড স্টোরেজের বাইরে স্বল্পকালীন সময়ের জন্য কৃষক যদি তার উৎপাদিত পণ্য সবজি হোক ফল হোক যদি সংরক্ষণ করতে পারতো, বাজারটা একটু বাড়লে সে বিক্রি করে দেবে। তো এই কনসেপ্টের মাধ্যমে কিন্তু ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ প্রকল্পটা নেওয়া হয়েছে। এটা বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের একটা প্রকল্প যেটা কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে কৃষি সম্প্রসারণ দপ্তর হচ্ছে বাস্তবায়ন করছে।
5: তালহা জুবায়ের মাসরুর আরো বলেন, অত্যাধুনিক সুযোগ সুবিধার ফলে কৃষকরা মিনি কোল্ড স্টোরেজের মাধ্যমে উপকৃত হবেন।
9: এটা ডিজাইন করা হচ্ছে আমাদের বাংলাদেশের উপযোগী করে, এবং ওই 20 ফিটের যে কন্টেনার আছে, শিপের যে কন্টেনার গুলো থাকে, সেই কন্টেনারটাকে মডিফাই করে এটা মিনি কোল্ড স্টোরেজ বানানো হয়েছে। একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই বা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ যেটাকে বলে, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত না করলে কিন্তু কোল্ড স্টোরেজ যেহেতু ঠান্ডা আবহাওয়া আমি রাখছি, যদি হঠাৎ করে গরম হয়ে যায় এটা নষ্ট হয়ে যাবে। সেজন্য আমরা এখানে সোলার সিস্টেম রেখেছি, সারাদিন হচ্ছে সোলারে চলবে এটা। বিদ্যুৎ রাত্রেবেলা যদি কখনো কারেন্ট চলে যায় তখন এটা বিদ্যুতের ব্যাকআপটা হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে পাবো। এতে করে হচ্ছে কিছুটা একটা কন্টেনারের মধ্যে প্রায় 8 টন মানে 8,000 কেজি সবজি বা ফল হচ্ছে কৃষক কিন্তু সংরক্ষণ করতে পারে।
5: বর্তমানে সারা দেশে প্রায় 150টির মতো ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ চালু রয়েছে। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
3: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
10: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
3: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
8: এবার আন্তর্জাতিক সংবাদ। সৌদি আরবের আবহা ও বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুথিদের হামলায় 2 নারীসহ অন্তত 3 বেসামরিক নাগরিক নিহত ও 36 আহত হয়েছে। আজ দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য জানায়। জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা জানায়, ইয়েমেনে এ পর্যন্ত 2 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ইয়েমেনের সৌদি আরব সমর্থিত সরকারি বাহিনীর দাবি, দেশটির পশ্চিমাঞ্চলীয় উপকূল ও তাইজ নগরীতে অভিযানের পর তা পুনরুদ্ধার করা হয়েছে। হুথি বাহিনীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, আল জওয়াফ এলাকায় তাদের বাহিনী সরকারি সৈন্যদের অগ্রসর হওয়া ঠেকিয়ে দিয়েছে। এ সময় কয়েকজন হতাহত হয়। এদিকে জর্ডান সৌদি আরবের আবহা ও বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলার নিন্দা জানিয়েছে। ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় শিশুসহ কমপক্ষে 28 নিহত এবং 100 আহত হয়েছেন। এই হামলায় কয়েকটি শিল্প স্থাপনা ও জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, গতকালের এই হামলা তার দেশের উপর সংঘটিত অন্যতম বর্বরোচিত আঘাত। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইভান বিহিভস্কি বলেন, দক্ষিণাঞ্চলের চেরনিহিভ অঞ্চলের পিলুকি শহরে সবচেয়ে বেশি মানুষ নিহত হন। রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে শহরটির একটি 5 আবাসিক ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়ায় এই হতাহতের ঘটনা ঘটে। খেলার খবর ক্রিকেট। আজ ফয়সালাবাদে ত্রিদেশীয় নারী অনূর্ধ্ব 19 টি-20 ক্রিকেট সিরিজের 5ম ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় বেলা 11টায় খেলা শুরু হবে। সিরিজের অপর দলটি হচ্ছে স্বাগতিক পাকিস্তান। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:53 এবং সূর্য অস্ত যাবে 5:39। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। রামপাল বিদ্যুৎ রামপাল সৌর বিদ্যুৎ কেন্দ্র সহ ১৩ উন্নয়ন প্রকল্প একনেকে অনুমোদন। ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের কল্যাণে সরকার কাজ করছে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তরুণদের মাদক বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির। এয়ারবাসের সঙ্গে ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী এক মাসে আরো প্রায় ৩৫ লাখ শিশুকে হাম রুবেলা টিকাদান কর্মসূচি আওতায় আনা হবে জানালেন স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী। পড়ালেখার পাশাপাশি তরুণদের সহশিক্ষা কার্যক্রমে আরো বেশি করে সম্পৃক্ত হওয়ার উপর জোর দিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। সৌদি আরবের ২টি বিমানবন্দরে হুথিদের হামলা, নিহত ৩। এবং ফয়সালাবাদে ত্রিদেশীয় নারী অনূর্ধ্ব ১৯ টি ২০ ক্রিকেট সিরিজের পঞ্চম ম্যাচে শ্রীলঙ্কার মোকাবেলা করবে বাংলাদেশ। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ৮টায় ইংরেজিতে।
11: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতার নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

モーニングマイク。গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আর আজকে শুরু হয়ে গেল আমাদের লর্ড থার্সডে, মানে পবিত্র বৃহস্পতিবার শুরু হয়ে গেছে। আর বৃহস্পতিবার শুরু হওয়া মানেই হচ্ছে উইকেন্ডের ছুটির আমেজ শুরু হওয়া, তাই না? তার কারণ আমার মতো বৃহস্পতিবার দিন থেকে ছুটি কাটানো শুরু করে দেন। মানে যদিও অফিসিয়ালি আমরা ছুটি কাটাই না, অফিস করি, কিন্তু মনে মনে মনে হয় যে উফ কালকে শুক্রবার, উফ বাসায় যেই ছুটি, বাসায় যেই আজকে রিল্যাক্স, চিল অ্যান্ড নেটফ্লিক্স, তাই না? তো এরকম কার কার মনে হয়? আমার তো অবশ্যই মনে হয়, আমি তো একদম মানে বৃহস্পতিবার সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমার প্রথম যে কথাটা মনে পড়ে সেটা হচ্ছে আজকে বৃহস্পতিবার। যাই হোক, আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি মর্নিং মাইকে। আমি তানহা আছি আপনাদের সাথে, হাজির হয়ে গিয়েছি মর্নিং মাইক নিয়ে, থাকবো সকাল 11টা পর্যন্ত প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকবো, থাকি ঢাকা FM 90.4 এ। যারা আমার সাথে আড্ডা দিতে চান, গল্প করতে চান, চলে আসতে পারেন মর্নিং মাইকে। আজকে আমি আসলে অনেক বেশি খুশি, কারণ কাল শুক্রবার, এই মাসের প্রথম শুক্রবার মধ্যে এটাই ছিল, তাই না? আবার স্যালারি ট্যালারি সবাই পেয়ে গেছি, মোটামুটি একটু খুশি খুশি খুশি খুশি মন আছে, মানে মনে মনে গান বাজছে, হাওয়া মিউটটা যায়, এই গান বাজছে আর কি। যাই হোক, আজকে আমি একটা বিশেষ টপিক নিয়ে কথা বলবো। গতকালকে আমার এক বন্ধু আমাকে একটা মেসেজ করেছিলেন, আমি সেই মেসেজটা নিয়েই আজকে আমি কথা বলবো। যারা এই মুহূর্তে আমাকে শুনছেন, হয়তো বেশিরভাগ মানুষই রাস্তায় আছেন, মানে গাড়িতে আছেন বা যাচ্ছেন, অফিসের কাজে যাচ্ছেন বা কর্মক্ষেত্রে যাওয়ার জন্য বের হয়েছেন বা কোনো একটা কাজের জন্য বের হয়েছেন, বা সকালবেলা কেউ স্কুল কলেজে যাচ্ছেন, হয়তো গাড়ির রেডিওতে অন করে আমাকে শুনছেন। তো আজকে আমার টপিকটা কিন্তু আপনাদেরকে নিয়েই, মানে আপনাদেরকে নিয়েই আমি কথা বলবো, যারা সকালবেলা কি কি জিনিস আমরা বা আপনারা এক্সপিরিয়েন্স করি, সে ব্যাপারগুলো নিয়ে আমি কথা বলবো। আমাকে আমার এক বন্ধু একটা খুবই সুন্দর একটি SMS পাঠিয়েছে, সেই SMSটা আমি পড়বো এবং আপনাদেরকে শোনাবো এবং নিয়ে আমরা গল্প করব। তবে এখন না, এখন আমরা মর্নিং মাইক শুরু করব ধুমধারাকা কিছু গান দিয়ে। প্রথম যে গানটি প্লে করছি সেটা হচ্ছে নূপুর 2 আর তপু এবং অনিলার, আর এরপর গান প্লে করবো গুচি অর্ণব খান ফিট রিয়াজ আলীর। ওকে, তো এই গান দুটো শুনুন, আবার একটু পরে ব্যাক করছি, স্টে টিউনড।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: বাইজা বুজা তামা তামা তো জানতো, মগর কি হুনতাছেন পুরাই 100-100 টানে, বুঝছেন না কি চলে?
5: ফিল করেন 90.4।

শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষ্য শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে, মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত। সরি, প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। এই যে আমার সাথে মাত্র যে ঘটনাটা ঘটলো, অনাকাঙ্ক্ষিত ঘটনা, মানে আমি জানতাম না আমার যে কাশি চলে আসবে, তো এই যে কাশি দিয়ে দিয়েছে, এরপরই আমার মনে হলো যে আমাদের জীবনে প্রতিদিন প্রতিদিন অনেক রকমের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে। আমি এখন যে গল্পটা বলছি সে মেসেজটা আমাকে গতকাল একজন পাঠিয়েছেন, যদিও সে আমার মোটামুটি পরিচিত, কিন্তু সে আমাকে মর্নিং মাইকের উদ্দেশ্যে এই মেসেজটা করেছেন। তিনি লিখেছেন যে, আচ্ছা আমি তার নামটা একটু আগে বলি, তার নাম হচ্ছে শারমিন, সে থাকে হচ্ছে মিরপুরে, এবং সে লিখেছে যে, তানহাপু আপনাকে আমি প্রতিদিন শুনি, প্রতিদিন সকালবেলা যখন গাড়িতে করে যাই তখন আমি কানে হেডফোন দিয়ে আপনাকে শুনি, কারণ আমার ফোনে নেট থাকে না, তো ইন্টারনেট ছাড়া বিনোদনের একমাত্র মাধ্যম হচ্ছে রেডিও, আর আপনার কথা শুনতে আমার অনেক বেশি ভালো লাগে, তাই আমি প্রতিদিন অফিসের পথে শুনি। কিন্তু প্রতিদিনই অফিস যাওয়ার পথে কিছু সমস্যার সম্মুখীন হই। অফিস যাওয়ার পথে আমার বাচ্চাকেও আমি স্কুলে নামিয়ে দিয়ে যাই। আমি না স্কুলের নামটা বলছি না, আচ্ছা ওকে ঠিক আছে, স্কুলের নামটা উনি বলতে চাচ্ছেন না, আমি স্কুলের নামটাকে স্কিপ করলাম। আমার বাচ্চাকে আমি মাঝ রাস্তায় গাড়ি থেকে নামিয়ে দিই, বাকি রাস্তা আবার আমি একা একা যাই। তো প্রতিদিনই কিছু সমস্যার সম্মুখীন হতে হয়, যেমন বাসের মধ্যে অনেক চিল্লাচিল্লি হয়, আচ্ছা বাসের মধ্যে অনেক চিল্লাচিল্লি হয় এবং ড্রাইভার এবং হেল্পাররা অনেক বেশি গালাগালি করতে থাকে মাঝে মাঝে। আমি আমার বাচ্চাকে সব ধরনের নেগেটিভ ব্যাপার থেকে হাইড করার চেষ্টা করি, কিন্তু তারপরও এই ব্যাপারগুলো থেকে কিভাবে হাইড করব। ওকে আমি কানে হেডফোন দিয়ে রাখার চেষ্টা করি এবং কোনো রকমের বাংলা ইউটিউব থেকে ভালো ভিডিও শোনানোর চেষ্টা করি, কিন্তু তারপরও কানে ওর চলে আসে, আমি এর থেকে কিভাবে রক্ষা পাব? আপু আপনি একটু যদি কিছু বলে দিতেন। আচ্ছা, এই সমস্যাটা কিন্তু আমরা হর হামেশাই ফেস করি, তাই না? মানে ব্যাপারটা এরকম হয়ে গেছে যে আমাদের দৈনন্দিন জীবনে আমরা কিন্তু মানে আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজের মধ্যে এই গালি ব্যাপারটা এতটাই কমন হয়ে গেছে যে এটা আমাদের কানে আর খারাপ লাগে না, আমরা আর এটাকে কোনো নেগেটিভ বা প্রতিবাদ করি না। আমিও এই জিনিসটা অনেকবার দেখেছি রাস্তাঘাটে, কোনো ঝামেলা হলে বা কোনো কিছু হলে যখন এই ধরনের বিহেভিয়ার আমরা তাদের কাছ থেকে পাই বা যারা করে, তারা অবশ্যই না বুঝেই করে, তারা অবশ্যই তাদের মধ্যে ওই জ্ঞানটা নেই, ওই ব্যাপারটা নেই যে তারা বুঝবে যে আশেপাশে মহিলা আছে, আশেপাশে বাচ্চারা আছে, আমার কাছ থেকে তারা একটা নেগেটিভ ব্যাপার শিখতে পারে, সে ব্যাপারে জ্ঞান তাদের একদমই নেই বলেই তারা হচ্ছে এই ধরনের কাজ করে। কিন্তু আমাদের যেটা করতে হবে, আমাদেরকে, আমি এখন এই মুহূর্তে আমাকে যারা শুনছেন আমি তাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনাদের একটা স্টেপ, একটা পদক্ষেপ কিন্তু হতে পারে আমাদের আগামী ভবিষ্যতের জন্য একটা সুন্দর সুন্দর একটা জীবন, তাই না? আপনি ধরুন যখন দেখছেন আপনার সামনে একজন এই কাজটা করছে বা একটা খারাপ কাজ করছে যেটা একটা বাচ্চা বা একটা মহিলার কাছে হার্মফুল হতে পারে, সেটা আপনি সাথে সাথে প্রতিবাদ করুন, সাথে সাথে আপনি এর বিরুদ্ধে রুখে দাঁড়ান। একজন দাঁড়াবেন, দুইজন দাঁড়াবেন, তিনজন দাঁড়াবেন, এভাবে দেখবেন একটা সময়ে আমরা সবাই প্রতিবাদ করতে শিখে গেছি আর আমরা খুব সহজেই যে কোনো ভুল করার আগে যে ভুল করছে তার কিন্তু ভিতরে এই ভয়টা কাজ করবে যে আমি যদি এই ভুলটা এখন করি আমাকে মানুষজন রুখে দাঁড়াবে। তা এ ধরনের ব্যাপারগুলোতে আমি বলবো অবশ্যই আমার যারা প্রতিদিন সকালবেলা, সকালবেলা না শুধু, যারা প্রতিদিন রাস্তাঘাটে বেরোন বা বাইরে এই সিচুয়েশনগুলোর মধ্যে পড়েন, চোখের সামনে পড়লে অবশ্যই অবশ্যই অবশ্যই এটার বিরুদ্ধে প্রতিবাদ করবেন, হয়তো ভালো করে শেখাবেন তাকে, আপনিও উল্টো তার সাথে খারাপ ব্যবহার করবেন না, তাকে ভালো করে বোঝাবেন যে দেখুন ভাই আশেপাশে বাচ্চা আছে, মহিলা আছে, আপনি একটু সংযত হন, ঠিক আছে? আরেকটা যেটা কাজ, আমি নিজে ওইটা দেখেছি যে পাবলিক প্লেসে যেটা একেবারে আমাদের নিষেধ করা আছে সেই কাজটা করা হয়, যেটা হচ্ছে ধূমপান। পাবলিক প্লেসে ধূমপান করা থেকে বিরত থাকবেন, কারণ অনেক বাচ্চা, অনেক মেয়ে, অনেক মহিলা আশেপাশে হাঁটাচলা করে এবং আপনার এই ধূমপানের কারণে সেই মানুষগুলো ধূমপান না করার সত্ত্বেও তার ভিতরে সেই রোগটা বাসা বাঁধছে। তাই একটু আমি বলবো যে আমার ভাইয়াদেরকে আমি রিকোয়েস্ট করব, যারা আমাকে এই মুহূর্তে শুনছেন, আমার মিষ্টি কিউট লিটল ভাইয়ারা, প্লিজ এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবেন। এটা থাকবে আমার আজকের দিনের জন্য আপনাদের কাছে আমার টিপস এবং রিকোয়েস্ট এবং কি বলবো, এটা আসলেই একটা খুবই প্যাথেটিক একটা ব্যাপার আমি শুনলাম, মেসেজে পেলাম। আপু অনেক ধন্যবাদ, শারমিন আপু আপনাকে অনেক ধন্যবাদ, এই ছোট একটা মেসেজের মাধ্যমে আপনি অনেক বড় একটা কি বলে মানে ইন্সপিরেশন, অনেক বড় একটা টিপস, অনেক বড় একটা কথা আপনি কিন্তু বলে ফেলেছেন সবার সামনে, তো ধন্যবাদ আপনাকে অনেক। এইরকম ধরনের আরও কোনো প্রবলেম থাকলে যেটা আপনি প্রতিদিন ফেস করেন কিন্তু সেটা আপনি বুঝতে পারছেন না কিভাবে সমাধান করবেন, সেটা চাইলে আমাকে মেসেজ করে কমেন্ট করে জানাতে পারেন। SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। এই মুহূর্তে আবারও ব্রেকে যাচ্ছি, ব্রেক থেকে ফিরবো একটু পরে, স্টে টিউন।
1: 90.4 চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
2: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: এই মাত্র আমার কাছে একটি খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন এসেছে, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে দিই। বলিউডের শক্তিশালী অভিনেতা নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে ভারতীয় সংবাদ সংস্থা ANI এর বরাতে দ্য ইকোনমিক টাইমস, নবভারত টাইমস ও লাইভ মিন্টে খবর প্রকাশ করে। NDTV, হিন্দুস্তান টাইমস, টাইমস অফ ইন্ডিয়াতেও এই খবর এসেছে। দ্য ইকোনমিক টাইমসে ANI এর বরাতে মণিপাল হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান চিকিৎসক শেখর সালকারের বক্তব্য প্রকাশ করেছেন। এই চিকিৎসক বলেন, হাসপাতালে নেওয়ার পর প্রায় 45 মিনিট ধরে নানা পাটেকরকে বাঁচানোর চেষ্টা করা হয়। তাকে ক্রমাগত CPR দেওয়া হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। এই ঘটনায় একটি মেডিকো লিগেল কেস MLC নথিভুক্ত করা হয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিত করতে ময়নাতদন্ত করা হবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে নেওয়া হয় তাকে। তার বয়স হয়েছিল 75 বছর। এই সংবাদটি আশা করি আপনারা যারা সিনেমা দেখেন বা নানা পাটেকরের ভক্ত আছেন তাদের জন্য অনেক বেশি কষ্টের কারণ হবে, এবং এটা আসলেই আমরা কখনোই চাই না। আমাদের পছন্দের মানুষ, পছন্দের সিনেমার অভিনেতা কখনোই আমাদের ছেড়ে চলে যাক, এটা আমরা চাই না। যাই হোক, অনেক অনেক কি বলবো এটাকে, আমার আসলে বলার কোনো ভাষাও আমি খুঁজে পাচ্ছি না। অবশ্যই তার পরবর্তী জীবন সুখের হবে এবং পরবর্তী জীবনে সে তার গন্তব্যে সে পৌঁছাতে পারবে। যাই হোক, আপনাদের কি মতামত এবং কেমন কোনো কিছু বলার থাকলে বা তার সম্পর্কে কিছু বলার থাকলে চাইলে আমাকে SMS কমেন্ট করে জানাতে পারেন। এই মুহূর্তে আবারও ব্রেক নিচ্ছি, ব্রেক থেকে ফিরবো একটু পরে, স্টে টিউনড।
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

0: মাইক। ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে, মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত। আচ্ছা, আমাকে কি ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা সেটা একটু কাইন্ডলি আমাকে জানিয়ে দিবেন এসএমএস এবং হোয়াটসঅ্যাপ মেসেজ করে। এসএমএস এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovedhakafm। মর্নিং মাইকের পোস্ট অলরেডি আপলোড হয়ে গেছে, সেখানে গিয়ে কমেন্ট করবেন। আজকে একটা বিশেষ টপিক নিয়ে কথা বলেছি যে সকালবেলা কি কি সমস্যার সম্মুখীন আমাদের করতে হয় বা প্রতিদিন আমাদের কি কি সমস্যার সম্মুখীন করতে হয়, কিন্তু আমরা চাইলেই এটার প্রতিবাদ করতে পারি বা এটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি বা নির্মূল করতে পারি। সেই যে সমস্যাগুলো আমাকে জানান, আমি সেই নিয়ে কিছু ডিসকাশন করব আপনাদের সাথে। তো আমাকে এসএমএস কমেন্টে মেসেজ করতে পারেন। আরেকটা কথা, আমি দেখি যে প্রতিদিনই আমি সিম যখন অন করি, মানে এসএমএস এর অপশনটা যখন অন করে দিই, তখন থেকে আমাকে কন্টিনিউয়াসলি কেউ কল দিতে থাকেন। আমি জানি না কেন কল দেন। আমি কল তো রিসিভ করবো, একবারও বলেছি বা বলেছি যে আমি কলে কথা বলবো বা কল আপনাদের সাথে আমি কলে লাইভে কথা বলবো, এমন কোনো অপশন কিন্তু আমার মর্নিং মাইকে অ্যাটলিস্ট নেই। এটার অপশন একমাত্র ছিল কিছু শোতে, আমাদের ঢাকা ফ্যামিলি কিছু শোতে ছিল, সেটা যখন হবে তখন আমরা বলেই দিব যে আপনারা চাইলে কল দিতে পারবেন। ঠিক আছে, তো আজকে এই মুহূর্ত থেকে আমি বলবো যে আমাকে শুধু কল করে কোনো লাভ নেই, কল রিসিভ হবে না। সো আপনারা এসএমএস করুন, মেসেজ করুন, আমাকে জানান আপনাদের মনের কথা, গল্প জানান, সেটা নিয়ে কথা বলবো। এই মুহূর্তে আরো একটা ইনফরমেশন শেয়ার করে দিতে চাই। সীমাহীন খরচে জালে প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পাস অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে। এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুযোগ। তো আশা করি এই সার্ভিসটি আপনাদের কাজে লাগবে এবং এই সার্ভিসটি আপনারা নিয়ে নেবেন। তো চলুন আমরা চলে যাই আমাদের মেসেজে এবং কমেন্টে। আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন আজিমুল, গুড মর্নিং আপু, সাথে আছি নারায়ণগঞ্জ থেকে। অনেক অনেক অনেক ধন্যবাদ আজিমুল, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এসএমএস করার জন্য। আচ্ছা, ফেসবুক পোস্টে কে কে কমেন্ট করেছেন। জনি শেখ, শুভ সকাল, শুভ সকাল। জামাল মিয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অ্যান্ড আমার এই মর্নিং মাইকের পোস্টে যারা যারা এখন দেখতে পাচ্ছেন বা যারা দেখেননি তারা চলে যান ফেসবুক পেজে, যে আমার এই পোস্টটাকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ওকে, তো এই মুহূর্তে আরো একটা ব্রেক নিচ্ছি, ব্রেক থেকে ফিরবো একটু পরে, স্টে টিউনড।
1: স্যার আসবো?
2: আসুন।
1: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে। সকাল 11টা পর্যন্ত থাকবো, আপনাদের এসএমএস কমেন্ট মেসেজের পড়ার সময় হয়ে গেছে, তাই সরাসরি চলে যাবো এসএমএস এ। আর আপনারা চাইলে আমাকে এখনো এসএমএস মেসেজ কমেন্ট করতে পারেন এসএমএস এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovethakafm। তো চলুন শুরু করি আজকের এসএমএস পড়ার অপশন, মানে লাইনে চলে যাই। আরে চাপা মারি না আমি কি ওই রকম নাকি রে। আচ্ছা, এটা মেবি আগের এসএমএস, আমি জানি না বন্ধু, তবে আমি যখন মেসেজ দিছিলাম তখন তুমি মেসেজ পড়ো নাই। আচ্ছা, এটা মেবি আগের এসএমএস এর কথা বলছেন আপনি। ওকে, তারপরে এসএমএস এ যাব। আচ্ছা আচ্ছা, এগুলো সব কি তাহলে আগের? আমার কাছে তাই মনে হচ্ছে। আমি একদম নতুন এসএমএস কোথায় পাবো বলুন তো। ওকে, পেয়ে গেছি। পাসানি আপু, ডে বিফোর ইয়েস্টারডে আই রিকোয়েস্ট টু ইউ প্লে এ সং অপরাধী বাই আরমান আলী, বাট ইউ নট প্লে দ্য সং। ওয়ান্স এগেন রিকোয়েস্ট, প্লে দ্য সং প্লিজ। আরিফ রংপুর। আচ্ছা ঠিক আছে, আমি দেখি আমার কাছে গানটা আছে কিনা। আমার কাছে মনে হয় যে এই গানটা আমার কাছে নেই। আসলে সব ক্যাটাগরির বা সব কোয়ালিটির গান আমরা এখানে আসলে রাখি না, বা মানে প্লে করা হয় না। আসলে একটা মেইনটেনেন্সের মধ্যে গানগুলো রাখা হয়। তো আই এম সো সরি আরিফ, এই গানটি আমাদের ভোল্টে নেই, খুবই দুঃখিত। আপনি অন্য কোনো গান চাইলে রিকোয়েস্ট করতে পারেন। আপু কেমন আছো? আমি মাহিন রংপুর থেকে শুনছি বাটন ফোনে। আমি প্রতিদিন তোমাকে শুনি কিন্তু মেসেজ করা হয় না। মাহিন, অনেক ধন্যবাদ এসএমএস করার জন্য এবং আমাকে শোনার জন্য। প্রতিদিন এসএমএস করতে না পারলেও প্রতিদিন ঠিক টিউন হয়ে যাবেন আশা করি। আর মিষ্টি মিষ্টি যে কথাগুলো আপনাদেরকে বলে, যে টিপসগুলো শেয়ার করি, সেগুলো আশা করি আপনাদের অনেক বেশি কাজে লাগবে এবং আপনারা সেগুলো ব্যক্তি জীবনে, স্বাভাবিক দৈনন্দিন জীবনে চেষ্টা করবেন ইউজ করার। জানো মিষ্টি আপু, গতকাল পরীক্ষা ভালো হয়েছে, আজকেও চলে যাব পরীক্ষা দিতে, তোমাকে শুনতে পারবো না তাই অনেক মন খারাপ। হাই মিষ্টি আপু, কেমন আছো? ধন্যবাদ হালিমা, আজকের পরীক্ষা অনেক বেশি ভালো হবে ইনশাল্লাহ। এবং সবাই যারা আমাকে শুনছেন এই মুহূর্তে, সবাই হালিমা যেন দোয়া করে দিবেন ওর পরীক্ষা যেন ভালো হয়। ভাই ভাইয়া, আমি রুমি পূর্বী পূর্বনী দাস গঙ্গাচড়া রংপুর থেকে। আমাকে চিনতে পারছেন? আচ্ছা, আমি একটু জানতে চাই আপনি ভাইয়া বলেছেন, আপনি কি মেসেজটা আমাকে করেছেন নাকি আপনার ভাইয়াকে করেছেন, অন্য কোনো ভাইয়াকে? তাহলে আমি অ্যান্সার দিতে পারবো। ওকে ওকে, সালিহুর, ওকে, ভালো থাকবেন, আজ বিদায় নিলাম। ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ। কিন্তু কেন বিদায় নিচ্ছেন এখনই বুঝলাম না, মাত্র বাজে 9:38। সাথে আছে ঢাকা থেকে মনিরা ইসলাম সোনিয়া। আপু তোমার কথাগুলো শুনতে ভালো লাগে। হাই তানহা আপু, আমি মনিরা। ওকে ধন্যবাদ মনিরা, অ্যান্ড প্রতিদিন এভাবে এসএমএস করবেন, সুন্দর সুন্দর এসএমএস করবেন, আপনার গল্প পাঠাবেন, মজার মজার স্টোরি পাঠাবেন, প্রতিদিন কি কি ঘটে আপনার সাথে সেই গল্পগুলো পাঠাবেন। হাই তানহাপু, আমি সাজ্জাদ রংপুর থেকে। গতকাল তোমাকে শুনতে বা এসএমএস করতে পারি নাই, তার জন্য সরি। আসলে আমি কাল বাইক চালানোর সময় পড়ে গিয়েছিলাম, এখন রংপুর মেডিকেলে ভর্তি আছি। এখানে আমি ও আমার নানি সহ তোমাকে শুনছি। আর হ্যাঁ, মে তেরে ইসমে তেরে ইশক মে গুমরা হুয়া, এই গানটি বাজাও আপু প্লিজ। থ্যাংক ইউ সো মাচ সাজ্জাদ, এত ক্রিটিক্যাল একটা সিচুয়েশনে থেকেও আমাকে এসএমএস করেছেন, আমাকে শুনছেন, আপনার জন্য অবশ্যই গানটি প্লে করা উচিত। গানটি আমি চেষ্টা করব প্লে করে দেওয়ার, ঠিক আছে? আপনি শুনতে থাকুন 11টা পর্যন্ত মর্নিং মাইক, অবশ্যই গানটি প্লে হবে এর মধ্যে। ওকে, আর আপনাকে, আপনার জন্য অবশ্যই অনেক অনেক অনেক দোয়া রইল, কারণ যেহেতু আপনি হসপিটালে ভর্তি এবং আপনার বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, আশা করি নেক্সট টাইম থেকে এরকম কোনো ভুল বা এমন কোনো রিস্ক নিয়ে আর কি বাইক চালাবেন না। অবশ্যই রাস্তাঘাটে আমাদেরকে অনেক সচেতন থাকা দরকার। যাই হোক ধন্যবাদ। আচ্ছা তারপরে, আচ্ছা তারপর এসএমএস করেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছো আপু, তুমি কি নাস্তা খেয়েছো? আমি প্রতিদিনের মতো আজও হাজবেন্ড অফিসে গুছিয়ে পাঠিয়ে দিয়ে বেবিকে খাওয়াই, নকশি কাঁথা সিলাইতেছি আর তোমাকে শুনতেছি। প্রতিদিন এভাবে শুনি তোমাকে আর রিদম ভাইয়াকে আর সিফাত ভাইয়াকে, তোমাদের সবাইকে আমার খুব ভালো লাগে। হুম, ইভামণি চট্টগ্রাম থেকে। ইভামণি ধন্যবাদ অনেক, লক্ষ্মী একটা মেয়ে, কি সুন্দর, হাজবেন্ড চলে গেছে তারপর নকশি কাঁথা সিলাচ্ছে। আমাকে কিন্তু ছবি পাঠাবেন আপনার নকশি কাঁথার, অথবা গিফটও করতে পারেন চাইলে। অ্যাড্রেস বলে দেবো, অ্যাড্রেস হচ্ছে নাভানা টাওয়ার গুলশান 1 ঢাকা। ওকে, তো চলুন এই মুহূর্তে ব্রেক নিয়ে নিই আর সুন্দর সুন্দর গান আপনাদের জন্য প্লে করে দিই। গান শুনতে থাকুন, আবার একটু পরে ফিরছি, স্টে টিউনড।

0: Destination, এক স্টেশন।
1: হ্যালো।
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: রাস্তায় একটু অসতর্কতাই হতে পারে বড় দুর্ঘটনার কারণ। ট্রাফিক আইন মেনে চলুন, সিগন্যাল অমান্য করবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত।

পথচারীরা চলাচলের জন্য ফুটওভার ব্রিজ ও নির্ধারিত জায়গা ব্যবহার করুন। আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন। আপনার সচেতনতাই পারে নিজেকে নিরাপদ রাখতে এবং অন্যের জীবন বাঁচাতে। নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: মর্নিং মাইক।
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত। এই মুহূর্তে আরো একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, ফিরবো পরের ঘন্টায়, স্টে টিউনড।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: মর্নিং মাইক, ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত। মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। প্রতি বৃহস্পতিবার আমি আপনাদের জন্য একটা সিনেমা সাজেস্ট করি যে কোন সিনেমাটা আপনারা দেখতে পারেন। তো এই শুক্রবার আপনারা মির্জাপুর দেখে নিতে পারেন, এছাড়াও আরও কয়েকটা সিনেমা আমি সেদিন দেখলাম যে মোটামুটি মনে হয়েছে যে ভালো। ইন্ডিয়ান একটা জুম্বি সিনেমা বের হয়েছে, সিনেমাটার নাম মেবি ইন্ডিয়ান জুম্বি, ওটা মেবি নাম। তো আপনি ওই সিনেমাটাও চাইলে দেখতে পারেন। এই দুটো সিনেমা আপনারা চাইলে এই শুক্রবার উইকেন্ডে দেখে ফেলতে পারেন। এছাড়াও আরও একটা মজার ইনফরমেশন আমি শুনতে পেলাম এবং জানতে পারলাম, সেটা হচ্ছে রাজকীয় বলরুম, ঝলমলে পোশাক, মুখোশের আড়ালে প্রেম, সামাজিক শ্রেণী বিভাজন আর সম্পর্কের টানাপোড়েন, সব মিলিয়ে ব্রিজারটন যেন এমন এক জগৎ যেখানে ইতিহাসের সঙ্গে কল্পনার মিশেলে তৈরি হয়েছে আলাদা এক রোমান্টিক সাম্রাজ্য। 2020 সালে যাত্রা শুরুর পর থেকে নেটফ্লিক্সের এই সিরিজ দর্শকদের আলোচনায়, চতুর্থ মৌসুমে এসে সেই জনপ্রিয়তা আরো বড় আকার নিয়েছে। নেটফ্লিক্স এর 2026 সালের প্রথমার্ধের দর্শক সংখ্যার হিসাব বলছে, জানুয়ারি থেকে জুনের মধ্যে ব্রিজারটনের চতুর্থ মৌসুম দেখা হয়েছে 10 কোটি বার। এর প্রভাবে আগের মৌসুমগুলোর দর্শক সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রথম 6 মাসে পুরো ব্রিজারটন ফ্র্যাঞ্চাইজি 4 মৌসুম এবং সংশ্লিষ্ট অন্যান্য কন্টেন্ট মিলিয়ে পেয়েছে 18 কোটি ভিউ। মানে বুঝতে পারছেন, এই সিরিজটাও চাইলে আপনারা এই উইকেন্ডে দেখে ফেলতে পারেন। তো চলুন আমরা আবারও SMS চলে যাই এই মুহূর্তে। অনেকেই আমাকে SMS করছেন, সবার SMS প্রতিদিন পড়তে পারি না আসলে সময় স্বল্পতার কারণে, কিন্তু মন খারাপ করবেন না, ওকে? আপনারা আমাকে SMS করবেন, আমার সাথে থাকবেন, আমাকে শুনবেন, এটাই আমার জন্য অনেক বড় পাওয়া এবং আমি ভালোবাসা হিসেবে এটা গ্রহণ করব। তো চলুন মেসেজে চলে যাই। আপু আসসালামু আলাইকুম, কেমন আছো? সুথি সুন্না রিদ নাটোর থেকে। বাহ, নামটা খুব সুন্দর, আনকমন একটা নাম, থ্যাংক ইউ সো মাচ SMS করার জন্য। ওকে, তারপর SMS করেছেন, হাই তানহাপু, আমি ঈশিতা রংপুর থেকে, আমার BF ম্যাথ থেকে স্টাডি করে, ও বলেছে আমরা রেগুলার কথা বলবো না, মাঝে মাঝে বলবো, বাট দুইজন স্টাডিতে মন দিব, পরে স্টাবলিশ হয়ে বিয়ে করবে। বাহ, খুব ভালো একজন জীবনসঙ্গী বা পার্টনার পেয়েছেন আমার মনে হয়। যদিও এখনো জীবনসঙ্গী হয়নি, বয়ফ্রেন্ড আছে, তবে দোয়া করছি ইনশাল্লাহ সেই মানুষটি একসময় সাকসেস হবে এবং আপনি তার জীবনসঙ্গী হিসেবে হতে পারবেন, এটা দোয়া করে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ SMS করার জন্য। হালিমা রংপুর থেকে, হাই সুইট আপু, কেমন আছো? আপু তোমার সাথে আছি পুরোটা সময়, থ্যাংক ইউ সো মাচ হালিমা। আমি রাতুল রংপুর থেকে, কেমন আছেন? আজ প্রথম মেসেজ দিলাম, থ্যাংক ইউ সো মাচ রাতুল। প্রতিদিন SMS করবেন এবং আপনার স্টোরি গল্প আমাদেরকে জানাবেন। ওকে আপু, আমি সঞ্চিতা, শুধু তোমাকেই ভালোবেসে শুকনো নদীতে ডিঙ্গি ভাসিয়েছি, মোহনার কাছে এসে গানটা প্লে করবেন প্লিজ। আচ্ছা, গানটার সিঙ্গারের নেমটা একটু বলবেন, ঠিক আছে? আমি গানটা প্লে করার চেষ্টা করব। ওকে, হাই আপু, রংপুর থেকে অয়ন রয়, গান শোনাবার ইমরান মাহমুদের কণ্ঠে ওরে যান। আচ্ছা ঠিক আছে, দেখছি গানটা থাকলে অবশ্যই প্লে হয়ে যাবে বা ভোল্টা থাকলে প্লে হয়ে যাবে। ওকে, তো চলুন এখন আবার একটা ব্রেক নিয়ে, ব্রেক থেকে ফিরবো একটু পরে, স্টে টিউনড।
1: আমি কাটা তারে সুখী

ডেঙ্গু প্রতিরোধে চলছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। ডেঙ্গু থেকে বাঁচতে সতর্ক হন। এখন ডেঙ্গু রোগের প্রকোপ যেহেতু বেশি, এই প্রতিরোধের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এক, বাসায় গাছপালা থাকলে পরিষ্কার রাখতে হবে। দুই, গাছের টব বা আশেপাশে পানি জমে থাকতে দেওয়া যাবে না। তিন, শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী নারীদের দিনের বেলাতেও সতর্ক থাকতে হবে। তারা দিনের বেলায় মসকিউটো রিপেলেন্ট ক্রিম বা ইলেকট্রিক মসকিউটো রিপেলেন্ট কয়েল ব্যবহার করতে পারেন। চার, মশারি ব্যবহার করুন। পাঁচ, ঘরবাড়ি ও বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছেই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি মর্নিং মাইক নিয়ে। প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। তো আজকেও আছি এবং আর অল্প কিছুক্ষণ সময় আপনাদের সাথে থাকতে পারছি। এই মুহূর্তে আরো এক ছোট ব্রেক নিব, ব্রেক থেকে ফিরবো একটু পরে। স্টে টিউনড।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
4: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11:00 ঢাকা FM 90.4।

নাইট। আজকের মতো আমি তানহা এখানে বিদায় নিচ্ছি বৃহস্পতিবার। আজকে অবশ্যই আশা করব আপনার দিনটি অনেক বেশি ভালো কাটুক এবং আপনার উইকেন্ড অনেক বেশি ভালো কাটুক। যে সিনেমাগুলোর কথা বলেছি চাইলে সিনেমাগুলো দেখতে পারেন, উইকেন্ড সেলিব্রেট করতে পারেন, এছাড়াও বাইরে কোথাও ঘুরতে যেতে পারেন শুক্রবার দিন প্রিয় মানুষের সাথে। আর উইকেন্ডে কী করলেন, কীভাবে গেল সেগুলো সব জানবো রবিবার এসে। ঠিক রবিবার সকাল 8 বাজে হাজির হয়ে যাব আবার মর্নিং মাইক নিয়ে। প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত আমি থাকব এবং গল্প করব, আড্ডা দিব, অনেক মজার মজার গসিপ শেয়ার করব, আপনাদের পাঠানো SMS কমেন্ট পড়ব আর আর কি গান শুনবো। ওকে, তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, কিপ স্মাইলিং, কিপ লিসনিং।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। 94.4

কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প, প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আর জে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তের নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11:00 ঢাকা FM 90.4।

আপনার শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

একা থাকা, আশায় বাঁধে যে ঘর সেই ঘর ফাঁকা, একসাথে আমাদের একা থাকা।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: বাইজা বুঝা তামা তামা বুঝতেছেন তো, মগর কি বুঝতেছেন? পুরাই 100-100 টানে, বুঝছেন না কি চলে? ওহো, লিয়া লিছে রে, দিল দিয়া ফিল করেন। দেখবেন 90.4।

ডেঙ্গু প্রতিরোধে চলছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। ডেঙ্গু থেকে বাঁচতে সতর্ক হন। এখন ডেঙ্গু রোগের প্রকোপ যেহেতু বেশি, এই প্রতিরোধের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এক, বাসায় গাছপালা থাকলে পরিষ্কার রাখতে হবে। দুই, গাছের টব বা আশেপাশে পানি জমে থাকতে দেওয়া যাবে না। তিন, শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী নারীদের দিনের বেলাতেও সতর্ক থাকতে হবে। তারা দিনের বেলায় মসকিউটো রিপেলেন্ট ক্রিম বা ইলেকট্রিক মসকিউটো রিপেলেন্ট কয়েল ব্যবহার করতে পারেন। চার, মশারি ব্যবহার করুন। পাঁচ, ঘরবাড়ি ও বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষো শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: রাস্তায় একটু অসতর্কতাই হতে পারে বড় দুর্ঘটনার কারণ। ট্রাফিক আইন মেনে চলুন, সিগনাল অমান্য করবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন, পথচারীরা চলাচলের জন্য ফুটওভার ব্রিজ ও নির্ধারিত জায়গা ব্যবহার করুন, আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন। আপনার সচেতনতাই পারে নিজেকে নিরাপদ রাখতে এবং অন্যের জীবন বাঁচাতে। নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড.
1: Activate refreshing mode and enjoy the moment. Listen, Dhaka Metro 9040. Let's talk more music. Hottest music.
2: Tuesday to Wednesday from 5 p.m.

0: এক নেশন এক স্টেশন।
1: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
2: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত ১১টায় ঢাকা FM 90.4 এ।

0: Nation X Station.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: প্রতি শনিবার রাত 10:00 শুনুন ঢাকা FM 90.4।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: You're listening to Taka FM 90.4.
1: ডেঙ্গু প্রতিরোধে চলছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। ডেঙ্গু থেকে বাঁচতে সতর্ক হন। এখন ডেঙ্গু রোগের প্রকোপ যেহেতু বেশি, এই প্রতিরোধের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। ১. বাসায় গাছপালা থাকলে পরিষ্কার রাখতে হবে। ২. গাছের টব বা আশেপাশে পানি জমে থাকতে দেওয়া যাবে না। ৩. শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী নারীদের দিনের বেলাতেও সতর্ক থাকতে হবে। তারা দিনের বেলায় মসকিউটো রিপেলেন্ট ক্রিম বা ইলেকট্রিক মসকিউটো রিপেলেন্ট কয়েল ব্যবহার করতে পারেন। ৪. মশারি ব্যবহার করুন। ৫. ঘরবাড়ি ও বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আছে
4: কই?
3: ঢাকা FM টিউন করেন,
4: তারপর
3: পাবেন
4: কি
3: শান্তি।
5: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর কানে সরে সরে।
6: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM 90.4।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। 90.4।

أشهد أن محمدا رسول الله.

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: সাথে 90.4।
1: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
2: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4।

0: ¿Qué?
1: সাথে প্রতি শুক্রবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না কুমন, কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ। সো লিসেনার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এ। লিসেনার্স, আজ সপ্তাহের শেষ দিন, পবিত্র বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই আর যে রিদম ইজ হেয়ার উইথ উইকেন্ড বাজ। হ্যাঁ লিসেনার্স, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যুক্ত আছেন আমাদের সাথেই। আমি আর জি রিদম হাজির হয়ে গেলাম বরাবর 5টা বাজি। আচ্ছা, মেঘলা দিনের গান গাচ্ছিলাম, এটার কিন্তু একটা অবশ্যই রিজন আছে। সেটা হচ্ছে, বাইরে যদি আমি একটু তাকাই, আকাশের একদিকে দেখা যাচ্ছে জমে থাকা বিষণ্ন মেঘ, আরেকদিকে দেখা যাচ্ছে আবার হালকা হালকা রোদের হানাগোনা। খুবই অদ্ভুত একটা ওয়েদার, তাই না? খুব সুন্দর একটা বিকেল, বাহিরে খুব সুন্দর শীতল হাওয়া, কেমন জানি একটা শীত শীত স্মেলও কিন্তু পাওয়া যাচ্ছে। সো লিসেনার্স, এই মেঘলা বিকেলবেলাতেই হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আশা করছি আমাদের এই মেঘলা বিকেলটা খুব বেশি সুন্দর হয়ে উঠবে আপনাদের সবার সাথে। ওকে, বৃহস্পতিবার, আগামীকাল হচ্ছে আমাদের শুক্রবার, ছুটির দিন। সো আমরা ছুটির দিনে কি করছি, কি করব, সবকিছু নিয়ে গল্প হবে, আড্ডা হবে, আশা করছি সবাই অবশ্যই শেষ পর্যন্ত যুক্ত থাকবেন। আর এই শুরুর মুহূর্তে একটু বলে দিচ্ছি, খুব ইজিলি কিন্তু আপনিও চাইলে বন্ধু আমার এই আড্ডায় যুক্ত হতে পারবেন, অর্থাৎ উইকেন্ড বাজের এই সুন্দর আড্ডায়, যে আড্ডায় আমরা কিনা গল্প করব বিভিন্ন বিষয় নিয়ে, আমরা গল্প করব আমাদের ছুটির দিন নিয়ে, আমরা কি কোথাও ঘুরতে যেতে পারি কিনা সেই ব্যাপারটা নিয়েও কিন্তু আমাদের জমজমাট একটা আড্ডা হয়ে উঠবে আজকের এই উইকেন্ড বাজে। সো শুরুতেই একটু বলছি, শুরুতেই হয়তো বা একটু স্যাড নিউজ দিব। বলিউড ইন্ডাস্ট্রির কথা যদি বলি বা ইন্ডিয়ার কথা যদি বলি, ইন্ডিয়া এবং বলিউড ইন্ডাস্ট্রির জন্য কিন্তু আজকে একটা শোকাবহ দিন। কজ আমাদের মোটামুটি সবারই ফেভারিট একজন অ্যাক্টর নানা পাটেকর, মারা গেছেন। এটা আজ সকালবেলায় কিন্তু তার মৃত্যুর হচ্ছে ঘোষণা দেওয়া হয়েছে, যত সোশ্যাল প্ল্যাটফর্ম আছে এবং নিউজ সেক্টর আছে। সো এই ব্যাপারটা নিয়ে আমরা কথা বলবো, নানা পাটেকরের আমরা যেই লাইফ স্টোরি আছে এবং লাইফস্টাইল আছে সেই ব্যাপারগুলো নিয়েও কথা বলবো। সো আশা করছি অবশ্যই সবাই যুক্ত থাকবেন। আর একটু বলে দিই কিভাবে আপনিও আমার এই আড্ডায় যুক্ত হবেন। আমার সাথে আড্ডায় যুক্ত হওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে আসতে হবে, facebook.com/ILoveDhakaFM, অর্থাৎ ঢাকা FM 90.4 এর অফিসিয়াল পেজে যদি চলে আসেন, আই লাভ সাপাত কমেন্ট করলে কিন্তু আমি আপনাকে পেয়ে যাচ্ছি। আমি যদি বলি, অলরেডি দেখতে পাচ্ছি আমাদের কমেন্ট সেকশনে কিন্তু চলে এসেছে আমাদের লাস্ট লোকেশন আক্তার অহনা রহমান মুন্নি। ওকে, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু যুক্ত হয়ে গেছে আমাদের সাউদা। কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তারপর এদিকে যদি আমি বলি, নাম্বারও দেখতে পাচ্ছি অনেকের।

এখন আছে, হোয়াটসঅ্যাপেও কিন্তু মেসেজ পাঠাচ্ছেন। হ্যাঁ, সবাইকে মোস্ট ওয়েলকাম। নাম্বারও লিখতে পারবেন 01841904904। ঠিক একই নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপ আছে বন্ধু, আপনি চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপেও লিখতে পারেন। সো আশা করছি অবশ্যই সবাই লিখে জানিয়ে দেবেন কোথেকে যুক্ত আছেন। সবার সাথে আজকে আমাদের ইন্টারেস্টিং বিকেলটাকে আরও বেশি ইন্টারেস্টিং করে তুলতে হবে। এই মেঘলা ওয়েদারটাকে এনজয় করতে হবে, মেঘলা বিকেলটাকে এনজয় করতে হবে। সো বিকেল গড়িয়ে সন্ধ্যা নামবে, আশা করছি পুরো আড্ডা জুড়ে সবাই আমার সাথে যুক্ত থাকবেন। ওকে, আমরা বিকেলটাকে একটা সুন্দর গান দিয়ে মনে হয় আমন্ত্রণ জানানো উচিত। যে গানটা গাচ্ছিলাম, এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না কো মন, কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ। হ্যাঁ লিসেনার্স, মাশফিক আর প্রিসিলা রহমানের এই মেঘলা দিনে একলা গানটা দিয়ে আজকে আমরা বিকেলটাকে শুরু করে দিচ্ছি। আশা করছি অবশ্যই সবাই শেষ পর্যন্ত যুক্ত থাকবেন রিদমের সাথে, থাকবেন উইকেন্ড বাজের সাথে, থাকবেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।

0: স্যার আসব?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

মাই বিলভড লিসেনার্স, ওয়েলকাম ব্যাক এগেইন অন উইকেন্ড বাজ। আমি হৃদয় আছি আপনাদের সাথে, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। লিসেনার্স, আশা করছি সবাই যুক্ত হয়ে গেছেন। এদিকে দেখতে পাচ্ছি অনেকেই আছেন, নাম্বারে লিখছেন, ফেসবুকের কমেন্ট সেকশনে আছেন। আচ্ছা, সবার সাথে কিন্তু আজকে জমিয়ে গল্প হবে, আড্ডা হবে, আশা করছি অবশ্যই সবাই যুক্ত থাকবেন। দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু অহনা আছে, সাউদা যুক্ত হয়ে গেছে কমেন্ট সেকশনে। দেখতে পাচ্ছি ইমরান তুহিন চলে এসেছে গাজীপুর শ্রীপুর থেকে। আমার সাথে আফ্রিদা ওয়াসিমা আছে কমেন্ট সেকশনে। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত হয়ে গেছে মাশা আলিশা বা। ওকে, হাই বেবি, আমি আলিজবা। আলিজবা খুব সুন্দর নাম আপনার। আচ্ছা, শাহিনা আক্তার চলে এসেছে, মানে ঈশান আর কি আমাদের। ওকে, হোয়াটসঅ্যাপেও দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়ে গেছে। আচ্ছা, আমি একটু বলি, সবার সাথে কথা হবে, সবার সাথে গল্প হবে, সবার সাথে আড্ডা হবে। আমি জাস্ট ছোট্ট একটা মিটিং ছেড়ে আসছি, আশা করছি আপনারা সবাই যুক্ত থাকবেন, সবার সাথেই গল্প হবে, কথা হবে। সো লিখতে থাকেন, কমেন্ট করতে থাকেন, আর এই ফাঁকে একটা গান শুনতে থাকেন। আমি আর জিরিদম আবার খুব জলদি ফিরে আসছি। আমরা এখন ইমরান মাহমুদুলের বলতে বলতে চলতে চলতে গানটা শুনবো। হ্যাঁ লিসেনার্স, বলতে বলতে চলতে চলতে থাকেন, আমি আর জিরিদম খুব জলদি আবার ফিরে আসছি আপনাদের মাঝে।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
4: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।
5: শুনছেন ঢাকা FM 90.4।

0: You're listening to Taka FM 90.4.
1: ডেঙ্গু প্রতিরোধে চলছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। ডেঙ্গু থেকে বাঁচতে সতর্ক হন। এখন ডেঙ্গু রোগের প্রকোপ যেহেতু বেশি, এই প্রতিরোধের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। ১. বাসায় গাছপালা থাকলে পরিষ্কার রাখতে হবে। ২. গাছের টব বা আশেপাশে পানি জমে থাকতে দেওয়া যাবে না। ৩. শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী নারীদের দিনের বেলাতেও সতর্ক থাকতে হবে। তারা দিনের বেলায় মসকিউটো রিপেলেন্ট ক্রিম বা ইলেকট্রিক মসকিউটো রিপেলেন্ট কয়েল ব্যবহার করতে পারেন। ৪. মশারি ব্যবহার করুন। ৫. ঘরবাড়ি ও বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আর জে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেস্তের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটিআইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে খুব সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ। অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করা অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটিআইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটিআইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। সো লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4। আমি আরজি রিদম আছি আপনাদের সাথে, চলছে আপনাদের প্রিয় অনুষ্ঠান উইকেন্ড বাজ। সো লিসেনার্স, বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এসেছে, আমি রিদম আছি আপনাদের সাথে আটটা পর্যন্ত। জমিয়ে গল্প হবে, আড্ডা হবে, দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত আছেন। ফেসবুকের কমেন্ট সেকশনে আমার সাথে আছেন আলিশা, এদিকে দেখতে পাচ্ছি অহনা আছে আমার সাথে, সাউদা আছে দেখতে পাচ্ছি, আমার সাথে যুক্ত হয়ে গেছে কিন্তু লামিয়া জান্নাত, শারমিন আক্তার জুই চলে এসেছে। হ্যালো জানু, জানু কি অবস্থা? ওকে, এখানে দেখতে পাচ্ছি আমার সাথে চলে এসেছে আরও অনেকেই, হোয়াটসঅ্যাপে দেখা যাচ্ছে। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। সাউদা যুক্ত আছে, তোমার রোজ বিকালে ভাই কুমার বিশ্বজিতের গানটা প্লে থাকলে, প্লে লিস্টে থাকলে প্লিজ প্লে করে দিবেন। ওকে, যদি থাকে পেয়ে যাবেন। হ্যালো হ্যালো, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে আমাদের জুয়েল ভাই মালয়েশিয়া থেকে ঢাকা এফএম 90.4 এর সাথে। মোস্ট ওয়েলকাম ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, নাম্বারেও কিন্তু অনেকেই আছেন। আমি এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে জিনিয়া যুক্ত হয়ে গেছে, জান্নাতুল হীরা আছে আমার সাথে, নিশি যুক্ত হয়ে গেছে, ইভা আছে চট্টগ্রাম থেকে, সোনা যুক্ত আছে আমার সাথে, সোহান আছে আমার সাথে যুক্ত আছে, কিন্তু দেখতে পাচ্ছি রিদিতা আমার সাথে এদিকে যুক্ত আছে, আমাদের ইলিয়াস। ওকে, আচ্ছা অনেকেই যুক্ত আছেন, সবার সাথে কথা হবে, সবার সাথে আড্ডা হবে, আমি একটু পরে আবার ফিরে আসছি। আমাদের বেশ কিছু ইন্টারেস্টিং বিষয় নিয়ে কিন্তু কথা বলার আছে। সো এই মুহূর্তে একটা গানে চলে যাব, যাও পাখি বলো তারে, এটা হচ্ছে চন্দনা মজুমদার আর হচ্ছে কৃষ্ণকলির কর একটা গান, মনপুরা মুভির। মনপুরা মুভিটা কে কে দেখেছেন অবশ্যই জানাবেন, চঞ্চল চৌধুরীর খুব সুন্দর একটা গান। এই গানের কম্পোজিশন, এই গানটা একটা সময় খুবই হাইপ ক্রিয়েটেড একটা গান ছিল, যাও পাখি বলো তাহারে সে যেন ভোলে না মোরে, সুখে থেকো ভালো।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

মাই বিলভড লিসনার্স, ওয়েলকাম ব্যাক এগেইন। আবার খুব জলদি জলদি চলে এলাম, আশা করছি সবাই যুক্ত হয়ে গেছেন, যুক্ত আছেন আমার সাথে। লিসনার্স, এই মুহূর্তে একটু বলে দিব, খুব ইজিলি কিন্তু রিদমের সাথে আড্ডা যুক্ত হতে পারবেন। চলে আসেন আমাদের ফেসবুক পেজে, facebook.com/ILoveThakaFM, Thaka FM 90.4 এর অফিসিয়াল পেজে চলে আসলেই কিন্তু আমাকে পেয়ে যাবেন। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু অনেকেই যুক্ত আছেন। আচ্ছা, আমি কমেন্ট সেকশনে যাবো, বাট এর আগে একটু বলবো, নাম্বারও লিখতে পারবেন 01841904904। ঠিক একই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ আছে, আপনি বন্ধু চাইলে হোয়াটসঅ্যাপেও কিন্তু আমাকে মেসেজ করতে পারবেন। তাছাড়া আমাদের যে অফিসিয়াল অ্যাপটা আছে ডাউনলোড করতে পারেন, ঢাকা এফ এম 90.4, প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর সার্চ করলে হবে, অ্যান্ড ডাউনলোড করে ফেললে খুব ইজিলি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাকে পেয়ে যাবেন। আচ্ছা, অহনা কমেন্ট সেকশনে আছে, চলে এসেছি, শোলে এসেছি। ওকে ওকে, থ্যাংক ইউ অহনা। সাউদা আছে, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, ব্যাগ নেই তাই গোছাতে পারলাম না। ওকে, আমার ছবিটা কেমন হয়েছে জানাবেন, ঘুরতে যাচ্ছি, ঘুরতে যাব আজ, আপনাদেরকে রেখে অনেক দূরে চলে যাব। আচ্ছা, সাউদা লিখেছে আজকের বিকালটা অদ্ভুত রকমের বিষণ্ণ, কিন্তু শীতের সুন্দর একটা স্মেল পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এটা ট্রু, আপাতত বাসায় ঘুরছি, একটু পরে রুমে ঘোরার প্ল্যান আছে। আচ্ছা অহনা, ওকে, আচ্ছা অহনা তার বাসাতেই ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ উইকেন্ড এভাবেই কাটে তাহলে। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি সাউদা লিখেছে আজকে হঠাৎ মনে হলো 27 তারিখ তো আমার বার্থডে, আপনি কি আমি কি আপনার কাছ থেকে উইশ পাবো? ওকে, দেখা যাক, ইনশাল্লাহ ইনশাল্লাহ 27 তারিখ আসুক। ইমরান তুহিন আছে গাজীপুর শ্রীপুর থেকে, দেখতে পাচ্ছি, মোস্ট ওয়েলকাম। তারপর এখানে দেখতে পাচ্ছি এই ওয়েদারে ছাদে বসে কফি খাওয়ার ব্যাপারটা অন্যরকম। হ্যাঁ, ট্রু ট্রু। আফ্রিদা ওয়াসিমা আছে দেখতে পাচ্ছি। আচ্ছা, অহনা লিখেছে আজকের ওয়েদারটা এত জোস, একটা স্বামী থাকলে ঘুরতে যাওয়া যেত আসলেই, তাই নাকি? এদিকে দেখতে পাচ্ছি আলিশা আছে আমার সাথে, তোমাকে আজকে ফার্স্ট কমেন্ট করলাম, তো কেমন আছো আলিশা? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, বেশ ভালো আছি। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে ঈশানা। আই ওয়াজ জাস্ট কিডিং, বাই দ্য ওয়ে, তুমি পড়াশোনা করো কখন? মানে তুমি তো দিনের বেশিরভাগ সময় অফিসে থাকো। আচ্ছা, পড়াশোনা পড়াশোনার জায়গায় পড়াশোনা, অফিসের জায়গায় অফিস, সব মিলিয়ে ঝিলিয়ে আর জে রিদম। ওকে, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে নাম্বারেও অনেকে আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত হয়ে গেছে কে আছে, এদিকে দেখতে পাচ্ছি জিসান জাস্তানা খান আছে আমার সাথে, ওকে জাস্তানা খান, ওকে। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত হয়ে গেছে লতিফা, আমার সাথে যুক্ত হয়ে গেছে মাহি রংপুর থেকে। হাই রিদম ভাই, কেমন আছো? আলহামদুলিল্লাহ রিদম ভাই বেশ ভালো আছে। রামপুরা থেকে রাজুশ্রী আছে আমার সাথে, আমার সাথে যুক্ত আছে কিন্তু আজকেই ফার্স্ট, কে? মুনতাহা, ওকে মুনতাহা, মোস্ট ওয়েলকাম। হ্যালো লাভবার্ড রিদম, লাভবার্ড তো আমাকে তুবা ডাকতো, তুবা নাকি, কেমন আছেন? এখানে দেখতে পাচ্ছি রংপুর থেকে আরও কেউ একজন আছে আমার সাথে, জিনিয়া যুক্ত হয়ে গেছে। জানো, তোমায় প্রতিটা সময় মনে পড়ে, সবসময় ভাবি তোমার কথা, আগে কখনো এভাবে কারো জন্য ভাবিনি, আর কোনো মাধ্যম প্রকাশ করার মতো নেই বলে এভাবে বলি, এটা কি ভুল? না ভুল না, কখনোই ভুল না, ভালোবাসা অনুভূতি এগুলো প্রকাশ করারই ব্যাপার, আর প্রকাশ করতে পারাটা হচ্ছে সৌন্দর্য। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে আমাদের জান্নাত, আরিশা জান্নাত, ওকে আরিশা, বেশ সুন্দর নাম আপনার মাশাআল্লাহ। হাই ভাইয়া, কেমন আছেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। সিলেট থেকে আমিনা যুক্ত হয়ে গেছে, রংপুর থেকে যুক্ত হয়ে গেছে আমাদের সাথে মুনতাসির, ওকে। এখানে দেখতে পাচ্ছি রাইসা যুক্ত হয়ে গেছে গাজীপুর থেকে, রাইসা মোস্ট ওয়েলকাম। এখানে আমার সাথে আছে আরও কেউ একজন, আচ্ছা নামটা লিখে না আপনারা, অনেকেই নাম কেন লিখে না, নামটা লিখলে আমার মেসেজগুলো পড়তে বেশি ভালো লাগে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি রাউফুন যুক্ত হয়ে গেছে রংপুর থেকে, জান্নাতুল হীরা আছে আমার সাথে। আচ্ছা, তুমি সকালে থাকো রেডিও আম্বারে, ঢাকা এফ এম এ আসো 11টায়, যাও 7টা বাজে, তাহলে তুমি ভার্সিটির পড়াটা কিভাবে কমপ্লিট করো? তুমি তো নিয়মিত ক্লাসও অ্যাটেন্ড করতে পারছো না। আচ্ছা, আমি ক্লাস 2 দিন অ্যাটেন্ড করি উইকলি, একদিন হচ্ছে এটা, একটা হচ্ছে সোমবার, একটা হচ্ছে বুধবার, সো ওই 2 দিনে আমাকে একটু প্যারা খেতে হয়, তাছাড়া আমি ম্যানেজ করে নিতে পারি। হ্যাঁ আলহামদুলিল্লাহ মোটামুটি গুছিয়ে নিয়েছি সব কিছু, এই তো এভাবেই আমাদের সময় কাটছে, দিন কাটছে। যাই হোক লিসেনার্স, সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আমি আড্ডাটা কন্টিনিউ করি, আমরা এই মুহূর্তে একটা গানে চলে যাই। আশা করছি এই মুহূর্তে যারা আমাকে শুনছেন শেষ পর্যন্ত যুক্ত থাকবেন। এই মুহূর্তে আমরা বিবেকের করা একটা গানে যাব, যেটার অ্যালবামের নামও কিন্তু বিবেক, অযাচিত স্বপ্ন। গানের নামটাও ইন্টারেস্টিং, রাইট? গানটাও বেশ সুন্দর, আশা করছি গানটি এনজয় করবেন। বেশি কথা বাড়াচ্ছি না, গানে চলে যাই, খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambaraiti.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বারেটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বারেটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarity.com.bd। আম্বারেটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। সো লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। আমি আরজি রিদম আছি আপনাদের সাথে প্রিয় অনুষ্ঠান উইকেন্ড বাজ নিয়ে। সো উইকেন্ড বাস কিন্তু জমে উঠেছে, আজ পবিত্র বৃহস্পতিবার, আগামীকাল ছুটির দিন, আগামীকাল সবাই হয়তো বা নাক ডেকে ঘুমাবে। আমি কিন্তু আজকে চলে যাচ্ছি বিছানাপুরের উদ্দেশ্যে। প্রত্যেক সপ্তাহে শুক্রবার বৃহস্পতিবার রাতে রিদম রওনা হয়ে যায় বিছানাপুরের উদ্দেশ্যে। আজকেও চলে যাব, লম্বা একটা ঘুম দিতে হবে বিছানাপুর গিয়ে। আচ্ছা, আমার সাথে অনেকেই যুক্ত আছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। শারমিন আক্তার জুই লিখেছে কমেন্ট সেকশনে, জানো পড়ছি আর তোমায় শুনছি, বাহ দুইটা একসাথে। হ্যাঁ, বেশ বেশ বেশ বেশ ভালো। আচ্ছা, আমি শুরুতেই যেমনটা বলছিলাম যে আজকের দিনটা হয়তো বা বলিউড ইন্ডাস্ট্রি বা ইন্ডিয়ার কথা যদি বলি, এটা টোটালি আসলে তাদের ইন্ডিয়া বা বলিউড ইন্ডাস্ট্রির জন্য কিন্তু আসলে একটা শোকাবহ একটা দিন বলা চলে। কারণ আজকের দিনে হচ্ছে সকালবেলা মোটামুটি হয়তো বা অনেকেই জানেন, এখন পর্যন্ত খোঁজখবর পেয়ে গেছেন যে অভিনেতা নানা পাটেকর কিন্তু আর নেই। হ্যাঁ লিসেনার্স, নানা পাটেকর মারা গেছে। আমি যদি একদম ইজিলি বলি, ওয়েলকাম মুভিটা কে কে দেখেছেন, আই ডোন্ট নো, অক্ষয় কুমারের সাথে, সেখানে হচ্ছে নানা পাটেকরের যেই সিকোয়েন্সটা আছে বা যেই আসলে একটা ক্লিপ কিন্তু খুবই খুবই ভাইরাল এবং সবাই মোটামুটি জানে, কি জানি বলে মাজনুর সাথে যেখানে থাকে, মাজনুতে থাকে হচ্ছে আমাদের অনিল কাপুর অ্যান্ড নানা পাটেকর থাকে, সেখানে ওই যে মাজনুর সাথে থাকে আর কি, সেখানে তার একটা ক্যারেক্টার আছে আলু লে লো ভিন্ডি লে লো। এই এই এই মুভিটা দেখেনি এমন মানুষ বোধহয় খুব কমই আছে, সনি ম্যাক্স ছাড়লেই কিন্তু এই মুভিটা দেখা যেত। সো বলিউডের এই শক্তিশালী অভিনেতা আমাদেরকে ছেড়ে চলে গেছেন, সে ওপারে ভালো থাকুক, রেস্ট ইন পিস, মে গড ফরগিভ হিম, এই এই দোয়া করতে পারি আর কি বলবো। আসলে খুবই খুবই আমার আমার প্রিয় একজন অ্যাক্টর ছিল বলা চলে। সো আজ বৃহস্পতিবার সকালে ভারতীয় সংবাদ সংস্থা ANI-এর বরাতে দ্য ইকোনমিক টাইমস, নবভারত টাইমস, লাইভ মিন্ট আরও অন্যান্য প্ল্যাটফর্মে কিন্তু এই খবরটা প্রকাশ করা হয় যে অভিনেতা নানা পাটেকর আমাদের মাঝে নেই। আমি যদি সেখানে বলি যে মানে চিকিৎসক যেটা বলেছে আর কি, যে হাসপাতালে নেওয়ার পর প্রায় 45 মিনিটের মতো, 45 মিনিট নানা পাটেকরকে বাঁচানোর চেষ্টা করা হয়, তাকে ক্রমাগত CPR দেওয়া হয়েছিল তবে কোনো সাড়া পাওয়া যায়নি। যাই হোক, এটা হয়তো পরবর্তীতে পোস্টমার্টামের কথা আছে বা কথা চলছে। 75 বছর বয়স ছিল তার এবং খুবই খুবই ভালো একজন অভিনেতা ছিল। আর তার প্রকৃত নাম হচ্ছে, আমি যদি তার প্রকৃত নামটা বলি, মানে অরিজিনাল নাম যেটা, সেটা হচ্ছে বিশ্বনাথ পাটেকর। তারপর আসলে তার মুভি ইন্ডাস্ট্রিতে আসলে এভাবে নানা পাটেকর হয়ে ওঠা এবং তার মুভির তার ক্যারেক্টারের মাধ্যমে বা তার অ্যাক্টিংয়ের মাধ্যমে মানুষের মন জয় করে নেওয়া, ব্যাপারগুলো খুব সুন্দর। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে অনেকেই যুক্ত আছেন, আমি নানা পাটেকরের ব্যাপারে আরও কথা বলবো। এখানে দেখতে পাচ্ছি ইলিয়াস হোসেন আছে আমার সাথে খটখটিয়া থেকে, রংপুর খটখটিয়া, ওকে খুব সুন্দর জায়গা নাম তো খটখটিয়া। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আফরিন আছে আমার সাথে, আছি থাকবো, থাকাই লাগবে, মাথা ঠান্ডা করতে হবে, করতেই হবে। ভূতদাদা শুনছি আর ভাবছি আমার পছন্দের মানুষটার কথা, এখন অবশ্য পছন্দের না, বদমাইশ কোথাকার। অটোওয়ালার সাথে তর্ক লেগেছে আমার, কিসের কি থামাবে, তা না তামাশা দেখে আর হাসে, নাক পাঠিয়ে দিতে ইচ্ছা করছিল বদমাইশ। আফরিনের কথাবার্তা শুনলে এত হাসি পায়। আচ্ছা, জান্নাতুল হীরা লিখেছে, ভাইয়া তুমি নাখালপাড়া নিয়ে যে ঘটনাটা বলেছিলে সেটা দারুণ ছিল, আর তুমি বলেছিলে ইম্পালস হসপিটাল ধসে যাওয়ার পর পুরো নাখালপাড়াবাসী একটা মায়া জালে ফেসে গিয়েছিল। ভাইয়া প্লিজ ওই ঘটনাটা অমানিশায় বলবে, আমার কাছে মনে হচ্ছে এই ঘটনাটা খুব ইন্টারেস্টিং হবে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, অমানিশায় কোনো একটা এপিসোডে আমি সেই ব্যাপারটা শেয়ার করবো। তাছাড়া ইনশাল্লাহ আশা করছি কালকেও হয়তো বা আমি অমানিশায় থাকার চেষ্টা করবো আপনাদের সাথে রাত 11টা বাজে। অনেকেই হয়তো বলছে জলোচ্ছ্বাস, জল, পানি, খাল, বিল, নদী, নালা নিয়ে ঘটনা শুনতে চান, খুব সুন্দর একটা ঘটনা আছে, সে ঘটনাটা হয়তো বা শেয়ার করবো। সো আগামীকাল অমানিশা টিউন করলেই রিদমকে পেয়ে যাওয়ার একটা পসিবিলিটি আছে। যাই হোক, বহুত কথা বলে ফেললাম, একটা গানে চলে যাই, আমি আবার ফিরে আসবো খুব জলদি। অর্ণবের করে একটা গান শুনবো হোক কলর অ্যালবামের, গানের নামও কিন্তু হোক কলর, খুব সুন্দর গান, খুব সুন্দর কম্পোজিশন বাই অর্ণব। বেশি কথা বাড়ি না বাড়িয়ে এখন গানে চলে যাই, খুব জলদি আবার ফিরে আসছি আপনাদের মাঝে, আশা করছি অবশ্যই সবাই শেষ পর্যন্ত রিদমের সাথেই যুক্ত থাকবেন।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

হ্যালো জনগণ, সবাই শুনেন দিয়ে মন, একটা ইম্পর্টেন্ট কথা, যুক্ত আছে আর জি রিদম। ওকে লিজনার, সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4 এ। কেমন কাটছে মুহূর্তটা? বাহিরে যদি বলি খুবই ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা, কুল কুল, খুব বেশ বেশ। আসলে শীতের একটা আনাগুনো কিন্তু পাওয়া যাচ্ছে। আমার মনে হয় এই বৃষ্টিটাই হয়তোবা মানে ধীরে ধীরে হয়তোবা শীতের যে ব্যাপারটা আছে সেটাকে নামিয়ে আনবে। এখনো বলতে পারছি না, মানে বাংলাদেশের ওয়েদার আর একটা মেয়ে মানুষের মুড কখনোই আসলে বিশ্বাস করা যায় না, কখন কখন কখন কোন দিকে মোড় নেয়, গড নোজ বেল। ওকে, আমার সাথে অনেকেই যুক্ত আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে অবসান ভাই যুক্ত হয়ে গেছে। অবসান বলছি, নারায়ণগঞ্জ থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হব। গতকাল চট্টগ্রাম থেকে এক বড় ভাই আসছে, জবের পাশাপাশি ব্যবসা করবে, তাকে নিয়ে গাউসিয়া মার্কেট দেখে শুনে থ্রি পিস নিলাম, দেখা যাক কি হয়। এখন তাকে নিয়ে দুজন চট্টগ্রাম যাচ্ছি। ওকে, অবসান ভাই চট্টগ্রাম যাচ্ছে মানে তার পরিবারের কাছে যাচ্ছে। অবসান ভাই সাবধানে যাবেন, ইনশাল্লাহ দোয়া রইল। আপনার বেবিকে অবশ্যই আদর দিবেন। আর হচ্ছে আপনার বড় ভাইয়ের যে ব্যবসার কথা বললেন, শুনে খুব ভালো লাগলো আমার কাছে ব্যাপারটা। সো বড় ভাইয়ের ব্যবসার জন্য অনেক অনেক দোয়া রইল ইনশাল্লাহ। গাউসিয়া থেকে ওই যে অনেকেই আছে যারা হচ্ছে ক্লোদিং এর বিজনেস করে, মোটামুটি চিনবেন, গাউসিয়া বলেন বা হচ্ছে গুলিস্তান বলতে পারেন, দেন পুরান ঢাকার বলা যায় সদরঘাটের ওই সাইডে কিছু দোকান পাঠাচ্ছে, তারপর হচ্ছে আপনার গণভবনের এই সাইডে কিছু দোকান পাঠাচ্ছে, মানে এগুলো হচ্ছে পাইকারি শপিং এর জন্য কিন্তু বেস্ট প্লেস। সো এখান থেকে হচ্ছে মানে বেশিরভাগ যেই ব্যাপারগুলো হচ্ছে এখান থেকে কিনে কিনে তারপর হচ্ছে ব্যবসায়ের ব্যবসা করে। যাই হোক, বড় ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া রইল, অনেক অনেক শুভকামনা ইনশাল্লাহ। এদিকে দেখতে পাচ্ছি কমেন্ট সেকশনে শান্তি ইসলাম আছে, সেই ওয়েদার ঠান্ডা ঠান্ডা কুল কুল, ও তাই নাকি? ওকে, এখানে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত হয়ে গেছে উম্মের রায়হান। রিদম ভাই উইকেন্ড বাজ নিয়ে মাত্রই উপস্থিত, যাই হোক আপনার বিকেলের অনুষ্ঠান শুনতে পারবো, এই যে এখনো আছে, আটটা পর্যন্ত আছে আপনাদের সাথে। ওকে লিসনার্স, আমরা কিন্তু সেকেন্ড আওয়ারেরও প্রায় শেষ পর্যায়ে আছি, 6:52, খুব জলদি সময় চলে গেল। যাই হোক, আরেকটা গানে চলে যাই, এই মুহূর্তে একটা গানে যাবো, আমি পরবর্তী ঘন্টায় আবার ফিরে আসছি। ওকে, এখন আমরা শুভর করা অনেক কিছু অ্যালবামের একটা গান শুনবো, মন পাগলা, মন পাগলা হায় রে পাগলা, ও খুব সুন্দর একটা গান। লিসনার্স গানে চলে যাই, পরবর্তী ঘন্টায় আই প্রমিস আবার খুব জলদি ফিরে আসছি।

0: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কললেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস অন্যান্য অনলাইন ম্যাচিং অ্যাপসে, যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে খুব সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ। অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করা অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বর এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। সো লিসেনার্স, মাই গুড লিসেনার্স, শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। আমি আর জিডি দোমাচি আপনাদের সাথে দেখতে দেখতে একদম শেষ ঘন্টায় চলে এসেছি, 7:01। খুব জলদি আজকে সময়টা চলে গেল। সো আগামীকাল ছুটির দিন, কে কিভাবে ছুটি কাটাচ্ছেন অবশ্যই জানাবেন আমাকে। আশা করছি আগামী দিনটা সবার খুব সুন্দরভাবেই কাটবে। আচ্ছা, তখন কথা বলছিলাম নানা পাটেকারকে নিয়ে। আজ বৃহস্পতিবার মারা গেছেন নানা পাটেকার। খুব ভালো একজন অভিনেতা ছিলেন। আমি যদি আসলে তার লাইফস্টাইলের ব্যাপারে একটু বলি, নানা পাটেকারকে চিনেন না এমন মানুষ খুব কমই আছেন। মাত্র 35 টাকা মাসিক আয়। হ্যাঁ বন্ধুরা, ভুল শুনেননি, মাত্র 35 টাকা মাসিক আয়, সঙ্গে দিনে মাত্র একবেলা খাবার। জীবিকার তাকিদে কিশোর বয়সী সিনেমার পোস্টার রাখতেন, কলেজে পড়ার সময় রাস্তার জেব্রা ক্রসিং একেও টাকা উপার্জন করতেন। সেই কিশোরই একদিন হয়ে উঠে ভারতীয় চলচ্চিত্রের অর্থাৎ বলিউডের অন্যতম শক্তিমান অভিনেতা। খ্যাতি, অর্থ, জাতীয় চলচ্চিত্র, পুরস্কার সবই পেয়েছেন, কিন্তু ভুলে যাননি অভাবের দিনগুলোর কথা। তাই পর্দার বাহিরেও গড়ে তুলেছিলেন অন্য এক পরিচয়। মহারাষ্ট্রের অসহায় কৃষক ও তাদের পরিবারের পাশে দাঁড়িয়ে হয়ে উঠেছিলেন বহু মানুষের ভরসা। হ্যাঁ বন্ধুরা, তিনিই হচ্ছেন নানা পাটেকার। আর অরিজিনাল নাম যদি বলি, বিশ্বনাথ পাটেকার। আজ বৃহস্পতিবার 75 বছর বয়সে তিনি মারা যান। গোয়ার বাসভবনে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর হসপিটালে তাকে নেওয়া হয় এবং সেখানে কিন্তু মৃত ঘোষণা করা হয়। আর এই তো, এটা নিয়ে কিন্তু মোটামুটি একটা আলোড়ন চলছে। আর খুব সাদাসিধে একটা জীবনযাপন ছিল কিন্তু অভিনেতা নানা পাটেকারের। যাই হোক, হয়তো বা এরকম অভিনেতা লাখে একটা হয়, আবারও তার মতো কোনো অভিনেতা হয়তো আসবে, তবে নানা পাটেকারকে হয়তো আমরা কখনো পাবো না। তার সেই সিরিয়াস ক্যারেক্টার, তার সেই হাস্য রসিকতা জোড়া সেই ক্যারেক্টার খুবই ইন্টারেস্টিং। হ্যাঁ ওকে, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে অনেকে আছেন। বিশাল ছাত্রাবাসের সবচেয়ে বড় রুমে প্রচুর মানুষের বসবাস, তবুও প্রতিটা বিকেল কাটে, বিকেল আমার জন্য হয়ে ওঠে নিঃসঙ্গ ও বিষণ্ণ, যেন কোথাও কেউ নেই। পুরো রুম ভরে যায় নিস্তব্ধতায়, অসহায় মনে হয় নিজেকে। তখন যেন সান্ত্বনার প্রলেপ দিয়ে দেয় ঢাকা FM। আপনাদেরকে প্রথম লিখছি কিন্তু শুনি প্রতিনিয়ত। অনেক অনেক ধন্যবাদ এরকম একটা ব্যাপার শেয়ার করছেন। আপনার নামটা, আপনি কোথায় থাকছেন, কিসে পড়ছেন একটু শেয়ার করেন বিস্তারিত, খুব ভালো হবে, খুব ভালো লাগবে, খুব খুশি হব। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে হালিমা আছে। ওই আকাশে চাঁদ আছে, ওই সমুদ্র পানি আছে, ওই গাছে ফুল আছে, আর মিষ্টি ভাইয়ের মনে সেই মানুষটা আছে যে মানুষটাকে মিষ্টি ভাইয়া ভালোবাসে। ভালোবাসা, হ্যাঁ আহারে ভালোবাসা। ওকে লিসেনার্স, ভালোবাসার থেকে এই যে বললাম আহারে ভালোবাসা, একটা গানের কথা মনে পড়ে গেল, মিনারের করা। আহারে আহারে কোথায় পাবো তাহারে, যে ছিল মনের গহীন কোণে। ভালোবাসার মানুষটাকে হয়তো বা এইভাবেই ভুলে যেতে হয়, কখনো পাওয়া যায় না। লিসেনার্স, আমরা মিনারের করা আহারে গানটা শুনে আসি। আশা করছি ভালোবাসার এই কষ্ট গানটা যদি একটু ফিল আপ করে, তো গানটা এনজয় করতে থাকেন। আমি রিদম, এই শেষ ঘন্টা আছি আপনাদের সাথে।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: স্যার আসব?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: প্রায় সবকিছু স্লো, বাসলো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং এর খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বরাইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambaraiti.com.bd।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বারেটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বারেটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambareti.com.bd। আম্বারেটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। সো লিসনার্স, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। আমি আরজিত আছি আপনাদের সাথে। আজ পবিত্র বৃহস্পতিবার, কালকে ছুটির দিন। সো কিভাবে কাটাচ্ছেন আগামী কালকের ছুটির দিন জানিয়ে দিবেন অবশ্যই আমাকে। আমি যদি একটু বলি যে মুভি দেখে কি আপনারা ছুটির দিনটা কাটান কিনা, মুভি দেখতে পছন্দ করেন কে কে বা মুভিকে ভালোবাসেন কে কে। ওকে, আমি নেটফ্লিক্সের একটা সিরিজের কথা বলি, সেটা হয়তো বা আপনারা দেখতে পারেন, যেটার নাম হচ্ছে ব্রিজারটন 4, অর্থাৎ ব্রিজারটনের এটা 4 নম্বর সিরিজ। রাজকীয় বলরুম, ঝলমলে পোশাক, মুখোশের আড়ালে প্রেম, সামাজিক শ্রেণী বিভাজন আর সম্পর্কের টানাপোড়েন, সব মিলিয়ে ব্রিজারটন যেন এটা একটা জগৎ যেখানে ইতিহাসের সাথে কল্পনার মিশেলে তৈরি হয়েছে আলাদা একটা রোমান্টিক সাম্রাজ্য। 2020 সালে যাত্রা শুরুর পর থেকেই নেটফ্লিক্সের এই সিরিজ দর্শকদের আলোচনায়। চতুর্থ মৌসুমে এসে সেই জনপ্রিয়তা আরও বড় আকার নিয়েছে। নেটফ্লিক্সের 2026 সালের প্রথম অর্ধের দর্শক সংখ্যার হিসেব বলছে জানুয়ারি থেকে জুনের মধ্যে ব্রিজারটনের চতুর্থ মৌসুম দেখা হয়েছে 10 কোটিবার। হ্যাঁ লিসেনার্স, 10 কোটিবার। এর প্রভাবে আগের মৌসুমগুলোর দর্শক সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। প্রথম 6 মাসে পুরো ব্রিজারটন ফ্র্যাঞ্চাইজি 4 মৌসুম এবং সংশ্লিষ্ট অন্যান্য কন্টেন্ট মিলিয়ে পেয়েছে প্রায় 18 কোটি ভিউ। অতএব যারা মুভি দেখতে পছন্দ করেন বা মুভিকে ভালোবাসেন অবশ্যই কিন্তু নেটফ্লিক্সে ব্রিজারটন এই সিরিজটা দেখতে পারেন। আমার মনে হয় এটা দেখে হয়তো আপনাদের এই ছুটির দিনটা খুব সুন্দরভাবে কাটতে পারে, আর আশা করছি এটা এনজয় করবেন। সো দেখতে পারেন মুভিটা, আর আপনার পছন্দের মুভি কোনটা সেটাও আমাকে মেসেজ করে জানান। আমাদের নাম্বার 01841904904, ফেসবুক পেজ facebook.com/ilovedhakafm। আচ্ছা, সিমরাত জাহান সাইলা যুক্ত আছে আমার সাথে কিশোরগঞ্জ থেকে। ওকে, বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ আর শুনছে সিলেট থেকে। আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি সায়লা। ওকে, এইদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত হয়ে গেছে নিতু বদরগঞ্জ থেকে। আশা করি ভালো আছেন রিদম ভাই। আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। এখানে দেখতে পাচ্ছি সিলেট থেকে দিহান যুক্ত হয়ে গেছে আমার সাথে। আমার সাথে যুক্ত আছে আরব। ওকে, এমন যদি হতো গানটা প্লিজ প্লে করবেন। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। ভাইয়া, তুমি এত সুন্দর করে কথা বলো কিভাবে? তোমার শোনটা অনেক ভালো লাগছে। ও ওকে, তোমার শো শুনতে অনেক ভালো লাগছে। আমি রায়া ফ্রম চিটাগাং। রায়া, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এদিকে দেখতে পাচ্ছি মুস্কান যুক্ত হয়ে গেছে আমার সাথে রংপুর থেকে। রংপুর থেকে আমার সাথে যুক্ত আছে কেউ একজন, আরশি। ওকে, বাড়ির পাশে আরশি নগর সেথা।

আরশিকে ওয়েলকাম জানানোর গান আর কি। ওকে, চট্টগ্রাম থেকে আমার সাথে আগ্নেয়গিরি যুক্ত আছে, যুক্ত হয়ে গেছে আমার সাথে রোদেলা। ওকে রোদেলা, মোস্ট ওয়েলকাম। এদিকে দেখতে পাচ্ছি যিনি আছে আমার সাথে, বৃষ্টিতে গোসল করেছি, এখন প্রচুর মাথা ব্যথা করছে, আম্মু মাথায় তেল দিয়ে দিল তাই দেরি হলো মেসেজ দিতে, শুয়ে শুয়ে শুনছি কম্বলের নিচ থেকে চুপি চুপি। আমার কেন মায়া এত বলতে পারবা তোমার উপর? ওকে, বৃষ্টিতে ভিজে ঠান্ডাও লাগিয়ে ফেলেছেন দেখা যাচ্ছে। ওকে, শেষ পর্যায়ে আছি যদিও, বিআইন সাহেব চলে এসেছে আমার নিশি। আসসালামু আলাইকুম বিআই সাহেব, কেমন আছো? এই তো বিআই, বিআইন সাহেব আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বিআইনকে ভুলে গেছো তাই না? না না না, ভুলবো কেন, আমি অপেক্ষা করছিলাম কখন আসে। ওকে, আমার সাথে আরও অনেকেই যুক্ত আছেন, দেখতে পাচ্ছি মেসেজ করছেন, সবার সাথে কথা হবে, বাট এই মুহূর্তে একটা গানে চলে যাব। বাহিরে যদিও আসলে চাঁদমামাকে ওভাবে দেখা যাচ্ছে না স্পষ্ট, তবে চাঁদমামা কিন্তু আছে আমাদের সাথে। সো আমার মনে হয় চাঁদমামার একটা গান শুনে আসা উচিত, প্রীতম আর দোলা রহমানের করা, এটা বরবাদ মুভির একটা গান, চাঁদমামা। ওকে, সো গানে চলে যাই, আশা করছি একদম বিদায় মুহূর্ত পর্যন্ত সবাই রিদমের সাথেই যুক্ত থাকবেন।

0: পারে।
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত ১১টায় ঢাকা FM 90.4 এ।

হ্যালো মাই বিলভড লিসনার্স, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। আজ পবিত্র বিশুদ্ধবার, বিশুদ্ধবার নাকি বৃহস্পতিবার আপনার এলাকায় কি বলে সেটা অবশ্যই জানাবেন আমাকে মেসেজ করে। যদিও অনেক শেষ পর্যায়ে আছি, একদম শেষ পর্যায়ে আছি, 7:40, খুব জলদি সময়টা চলে গেল আজকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে যারা সেই শুরু থেকে যুক্ত ছিলেন। আমি একটু কমেন্ট সেকশনে চলে যাব। ওকে, MD রাজ আরজে খান আছে আমার সাথে। ওকে, রাজ না আরজে খান, রংপুর থেকে। মেজবাউল হাসান, ওকে, অরিজিনাল নাম হচ্ছে মেজবাউল হাসান। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনার নামে আরজে লাগানোর রিজনটা কি? MD আরজে খান। ওকে, উমের রেহান আছে দেখতে পাচ্ছি আমার সাথে, আমারও পড়ানো যাহা চায়, ফিমেল ভার্সনটা শুনতে চাইছে। ওকে, যদি থাকে পেয়ে যাবেন প্লে লিস্টে, সচরাচর যেটা বলি আর কি। MST কামরুন নাহার চলে এসেছে কমেন্ট সেকশনে। ভাইয়া কেমন আছেন? ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছে। আশ আলো আছে আমার সাথে, আশ আলো, এস আলো। ওকে, হাই, হ্যালো। উমের রেহান আছে দেখতে পাচ্ছি, মেসেজেও কিন্তু অনেকে যুক্ত আছেন। রিদম ভাই রংপুর থেকে, তিশা বৃষ্টির দিনে শুনছি তোমায়, বৃষ্টি ভেজা এই সময় রিদমকে শুনছেন, অনেক অনেক ধন্যবাদ। বৃষ্টি পরে টাপুর টুপুর পায়ে দিয়ে বান, সরি, নদে এলো বান, কি বললাম, পায়ে দিয়ে বান। বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান, সেই বানেতে ভিজবো আমি, ভিজবে আমার গান। জলের গান একটা গান, খুব সুন্দর। ওকে, রিদম সাহেব কি অবস্থা? SMS পাইলে হয়তো ভয় পাবে, ভয় করবেন না, কারণ আমি উপকারী জিন। ফারুক যাত্রাবাড়ি মডেল সেলুন ঢাকা, ফারুক, ওকে ফারুক ধন্যবাদ। ওকে, মেসেজ এসে আমাকে ভয় দেখাচ্ছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? অনেকদিন ধরে আপনাকে শুনি। জামিলা, জামিলা আলহামদুলিল্লাহ বেশ ভালো। জানেন সবাই বলে আমার নামটা নাকি ভালো না, কে বলেছে? আপনার নামটা বেশ সুন্দর, জামিলা। ওকে জামিলা, তোমার বলা ঘটনাগুলো কি সত্যি? আমার আম্মু এগুলো বিশ্বাস করতে চায় না। আরিশা জান্নাত, বিশ্বাস করা না করা একান্তই আপনাদের ব্যাপার। আসলে আমরা কখনো ফেক কোনো ব্যাপার নিয়ে আমরা আড্ডা দিই না বা গল্প করি না। যাই হোক, এই টুকিটাকি কিছু ঘটনা হয়তো বা তুলে ধরার চেষ্টা করি। এই তো পড়ি আছে রংপুর থেকে দেখতে পাচ্ছি। তুমি কি কালকে অমানিসায় আসবে? যদি ইনশাল্লাহ মহান আল্লাহ তাআলা চায়, বা আপনার যদি চান, দেখা যাক, মুডের উপর ডিপেন্ড করে, যদি মন ভালো থাকে চলে আসবো অমানিসায়। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে মানভী যুক্ত হয়ে গেছে। ওকে, আমার সাথে এদিকে যুক্ত আছে সিলেট থেকে আমেনা। আজ দেখি কথা বলো না, শুধু গান আর গান। হ্যাঁ, উইকেন্ড বাজ মানেই তো গান, গান শুনবেন না, আড্ডা দিবেন না একটু? হাই, হ্যালো, হো হো, হাসি পাবে না, আমি অমিত পাগলি। অমিত পাগলি, ওকে, সেরা নাম, সেরা নাম, অমিত পাগলি না, ওকে। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত হয়ে গেছে কিন্তু আমাদের আফরিন, আচ্ছা আছে এখন পর্যন্ত। আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, এই গানটা কোথাও বাজলে ভালো লাগতো শুনতে। আর রবিবার আমার একটা বিশেষ দিন, যে কারণে আমি অনেক খুশি। আর রিদম দাদা, ভুল কিছু বলে থাকলে মন খারাপ করবেন না, আমি আছি, শুনছি, শুনবো তোমাদের সব সময়। ওকে, রবিবার যেহেতু আসলে আফরিনের একটা বিশেষ দিন, আমারও কিন্তু একটা বিশেষ দিন, রবিবার কিন্তু আবারও হাজির হয়ে যাবো সানডে স্পেশাল শো নিয়ে, কে থাকছে গান নিয়ে, গানের আড্ডায়। ওকে, যদি দেখতে চান অবশ্যই যুক্ত থাকবেন আমাদের ঢাকা FM 90.4 এর সাথে। এদিকে দেখতে পাচ্ছি মোমো যুক্ত আছে আমার সাথে। আমার সাথে যুক্ত আছে গঙ্গাছড়া রংপুর থেকে মোসাম্মদ রুমি, রুমি যুক্ত আছে। ওকে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। বিদায় মুহূর্তে আছি, এখন বিদায় নেব না, একটু পরে বিদায় নিই, একটা গানে চলে যাই, গানটা শুনে আসি, গানটা শুনে তারপর হয়তোবা বিদায় নিব। ওকে, এখন আমরা একটা গান শুনবো যেটা হচ্ছে পালবাসা সিদ্দিকীর করা একটা গান, আজকের গান অ্যালবামের, নিঠুর কালা। নিঠুর কালা দিয়ে আবার কেউ ভাববেন না যে এটা রিদমের গান, যেহেতু কালা আছে। ওকে, সো আমরা পালবাসা সিদ্দিকীর করা নিঠুর কালা গানটা শুনে আসি, বিদায় মুহূর্তে আবার ফিরে আসি খুব জলদি, আশা করছি অবশ্যই বিদায় মুহূর্ত পর্যন্ত, আজকের উইকেন্ড বাজের বিদায় মুহূর্ত পর্যন্ত আপনারা সবাই আমার সাথেই যুক্ত থাকবেন।

হ্যালো ইউ বডিজ, ওয়েলকাম ব্যাক এগেইন। একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকের উইকেন্ড বাজ অনুষ্ঠানের। আশা করছি সবাই এখন পর্যন্ত যুক্ত আছেন। আজকের মতো বিদায় নিতে হবে, আমি আবারও আগামীতে হাজির হয়ে যাবো আপনাদের মাঝে। ওকে, সো আমাদের বিকাল বিকাল ঘুরিয়ে সন্ধ্যা আর খুব সুন্দর একটা আড্ডা, হ্যাঁ বেশ কেটেছে আজকের সময়টা। অনেকেই যুক্ত ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আমি যাওয়ার আগে কিছু মেসেজ একটু দেখতে চাই, কে কে আছে আমার সাথে। ওকে, সিনথিয়া যুক্ত আছে রংপুর থেকে। সিনথিয়া, থ্যাংক ইউ সো মাচ, কালকে তুমি অমানির সাথে শো করবে। হ্যাঁ, যদি যদি আপনারা চান, যদি যদি ভূত চায় তাহলে আমি অবশ্যই অমানিসায় চলে আসবো। ওকে, এদিকে যিনি আছে আমার সাথে দেখতে পাচ্ছি, আর যে ভালো থেকো, নিজের খেয়াল রেখো, আগামীকাল থাকছি তোমার সাথে অমানিসায়। ওরে বাবা, অমানিসার জন্য দেখি আজকে থেকেই সবাই প্রিপারেশন নিয়ে ফেলেছে। ভাইয়া, আমি আজ প্রথম লিখছি। ওকে, মোস্ট ওয়েলকাম, নামটা লিখে দেন, নামটা লিখলে খুব খুশি হব। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে হালিমা আছে, হালিমাও বিদায় নিয়েছে। হ্যাঁ হালিমা, আমিও বিদায় নিচ্ছি, আমিও চলে যাব। আজকের মতো একদম শেষ পর্যায়ে চলে এসেছি, খুব সুন্দর একটা আড্ডা হয়েছে কিন্তু আজকে, এটা এটা মানতেই হবে। ওকে, হোয়াটসঅ্যাপে অনেকে যুক্ত ছিলেন, এখন পর্যন্ত যুক্ত আছেন, নাম্বারও দেখতে পাচ্ছি, ফেসবুকের কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা পুরো সময় জুড়ে যারা ছিলেন। আপনারা আসলে এই যে সময়টা দেন আমাকে, এর জন্যই কিন্তু আমার সময়টা আরও বেশি ইন্টারেস্টিং হয়ে ওঠে। ওকে, সো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার হয়তো বা আগামীকাল যদি মহানাল্লাহ তাআলা চায়, যেমনটা বললাম, হয়তো অমানিসায় চলে আসবো। আর আরেকটা ব্যাপার আজকে একটু বলে যাই, যদি আপনারা আমাকে অমানিসায় দেখতে চান, অমানিসায় যদি এই মুহূর্তে আমাকে যারা শুনছেন, অমানিসায় যদি রিদমকে দেখতে চান, আমাদের কালকের অমানিসার ফেসবুকে যে ভিডিওটা আপ করা হবে, অবভিয়াসলি তো আপনারা ফ্রিকোয়েন্সিতে শুনতে পাবেন, রাতে 11টা বাজে টিউন করলেই হবে। তাছাড়া ফেসবুকে যারা আছেন, ফেসবুকে আমি বললাম আপনারা যদি 100+ কমেন্ট ড্রপ করতে পারেন ভিডিওতে, আমি চেষ্টা করবো অবশ্যই অমানিসাতে রেগুলার থাকার জন্য। সো অবশ্যই আপনারা চেষ্টা করবেন 100+ কমেন্ট যাতে আপনারা করতে পারেন। সো আশা করছি অমানিসায় যদি আসি, আবার আগামীকালকে সবার সাথে কথা হচ্ছে, তাছাড়া নেক্সট উইকে তো আপনাদের জন্য আবারও হাজির হয়ে যাবো আপনাদের মাঝে। আর সানডে স্পেশালে অবশ্যই এবারও একজন সুন্দর গেস্ট থাকছে, গানের আড্ডা হবে, গল্প হবে। সো আশা করছি অবশ্যই সবাই যুক্ত থাকবেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে। আচ্ছা, আমি রিদম ছিলাম আজকে আপনাদের সাথে পুরো সময় জুড়ে, সবাইকে শেষবার এবং তার একবার ধন্যবাদ জানাচ্ছি। আর একটা সুন্দর গান শুনতে শুনতে আজকে বিদায় নেব, বাংলা ফাইভের করা, যেটা হচ্ছে, গানের নাম হচ্ছে কনফিউশন, অ্যালবামের নাম হচ্ছে তোমায় আমি চিনি না। তোমায় আমি চিনি না আবার বোধহয় চিনি, এই চেনা এবং অচেনা নিয়ে যে কনফিউশনটা, সেই কনফিউশন গানটা শুনতে শুনতেই আমরা বিদায় নিব। আর আবারও যেমনটা বললাম যে হয় আগামীকাল, আর না হলে আগামী উইক আবারও হাজির হয়ে যাবো আপনাদের মাঝে, আপনারা যেটা ভালো মনে করেন, যেটা আপনারা চান। সো এখানেই বিদায় নিচ্ছি, আমি আজ রিদম ছিলাম আপনাদের সাথে, আবারও কথা হবে সবার সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যুক্ত থাকবেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।

তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তের নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার, যেমন ফলমূল, শাকসবজি। অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন, আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

0: প্রায় সব কিছু স্লো, বাসলো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরে উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বালাইজি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambalaiji.com.bd।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছি সাকির রিজওয়ানা। শুরুতেই শিরোনাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থা সংক্রান্ত বৈঠক, সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণ ও বিদ্যমান বিশৃঙ্খলা নিরসনে আলোচনা। প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তুলে শিশু কিশোর ও তরুণদের জন্য সুন্দর ও ক্রীড়াবান্ধব পরিবেশ নিশ্চিত করার নির্দেশ প্রধানমন্ত্রী। তারেক রহমানের সঙ্গে বৈশ্বিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের প্রতিনিধি দলের সাক্ষাৎ। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল আধুনিকায়নে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে 15 বছরের চুক্তি স্বাক্ষর। প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ স্বীকৃতি এবং মর্যাদা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির। শারজা পুলিশ একাডেমির আদলে জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। 12 ডিসেম্বরের আগেই ভারতের সঙ্গে নতুন গঙ্গা পানি বন্টন চুক্তি সইয়ের আশা প্রকাশ পানি সম্পদ মন্ত্রীর। এবছর সাহিত্যে নোবেল পেলেন কানাডীয় লেখক অ্যান কার্সন। এবং টাস্কন্দে এএফসি অনূর্ধ্ব-17 নারী এশিয়ান কাপের বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানকে 2-1 গোলে হারিয়েছে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা মহানগরের গণপরিবহন ব্যবস্থা নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি একথা জানান। বৈঠকে ঢাকার গণপরিবহন ব্যবস্থা, সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গণপরিবহনের বিদ্যমান বিশৃঙ্খলা নিরসনে আলোচনা হয়। বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তুলে শিশু কিশোর ও তরুণদের জন্য সুস্থ, সুন্দর ও ক্রীড়াবান্ধব পরিবেশ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আগামী 2 মাসের মধ্যে সারা দেশে কমপক্ষে 1,000 খেলার মাঠ তৈরির নির্দেশনা দেন তিনি। প্রধানমন্ত্রী আজ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে ইউনিয়ন ভিত্তিক খেলার মাঠ স্থাপন ও ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণ সংক্রান্ত এক বৈঠকে এসব নির্দেশনা দেন। বৈঠকে তারেক রহমান ঢাকা উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতি 2 থেকে 3টি ওয়ার্ডের জন্য অন্তত 1টি করে খেলার মাঠ নিশ্চিত করার নির্দেশ দেন। এরই অংশ হিসেবে আগামী ডিসেম্বরের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় 40টি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় 90টি মাঠ খেলাধুলার উপযোগী করে সেখানে নিয়মিত ক্রীড়া কার্যক্রম চালুর বিষয়ে বৈঠকে আলোচনা হয়। নির্বাচনী ইশতেহারে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী প্রতিটি ইউনিয়নে অন্তত 1টি করে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ দেন। আগামী প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার সুযোগ সম্প্রসারণ এবং মাঠগুলো সবার জন্য উন্মুক্ত রাখার উপরও গুরুত্ব দেন তিনি। বৈঠকে বিদ্যমান উপজেলা স্টেডিয়ামগুলো সচল ও খেলাধুলার উপযোগী করা, দখল হয়ে যাওয়া খেলার মাঠ উদ্ধার এবং প্রতিটি বিদ্যালয়ে নিয়মিত খেলাধুলা ও ক্রীড়া ক্লাব কার্যক্রম চালুর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। প্রধানমন্ত্রী দেশের সব খেলার মাঠ সংরক্ষণ, সারা বছর খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত রাখা এবং আগামী 5 বছরের মধ্যে একটি সুস্থ, সুন্দর ও ক্রীড়াবান্ধব প্রজন্ম গড়ে তুলতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন। ডিপি ওয়ার্ল্ডের বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান এসা কাজিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, বন্দর ব্যবস্থাপনা ও লজিস্টিক্স খাতের উন্নয়ন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল পরিচালনা ও আধুনিকায়নে বাংলাদেশ ও ডিপি ওয়ার্ল্ডের মধ্যে স্বাক্ষরিত 15 বছর মেয়াদী কনসেশন চুক্তি নিয়েও আলোচনা হয়। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে বড় পরিবর্তন আসছে নিউমোরিং কন্টেইনার টার্মিনালে। 15 বছরের জন্য টার্মিনালটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেল দুবাই ভিত্তিক বৈশ্বিক অপারেটর ডিপি ওয়ার্ল্ড। প্রায় $15 কোটি বিনিয়োগে আধুনিকায়ন, প্রযুক্তি সংযোজন আর দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে পণ্য খালাসে গতি আনার লক্ষ্য সরকারের। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: চট্টগ্রাম বন্দরের সবচেয়ে ব্যস্ত কন্টেইনার টার্মিনাল নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি। গত অর্থবছরে এখান দিয়ে হ্যান্ডেলিং হয়েছে প্রায় 13,85,000 টিইউ কন্টেইনার, যা চট্টগ্রাম বন্দরের মোট কন্টেইনার হ্যান্ডেলিং এর সক্ষমতার প্রায় 44%। অর্থাৎ এই টার্মিনালের দক্ষতা বাড়লে তার সরাসরি প্রভাব পড়বে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে। এই লক্ষ্যেই বৃহস্পতিবার বাংলাদেশ ও ডিপি ওয়ার্ল্ড এর মধ্যে সই হল 15 বছরের কনসেশন চুক্তি। চুক্তি অনুযায়ী টার্মিনালের মালিকানা ও সামগ্রিক নিয়ন্ত্রণ থাকবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের হাতে, আর পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও আধুনিকায়নের দায়িত্ব পালন করবে ডিপি ওয়ার্ল্ড। এই চুক্তির ফলে বাংলাদেশের বিশ্বস্ত অংশীদার হতে চায় ডিপি ওয়ার্ল্ড। সেই সঙ্গে স্বচ্ছতা, বাংলাদেশের জাতীয় স্বার্থের প্রতি সম্মান এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনে কাজ করবে বলে জানান ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান অব দ্য বোর্ড অব ডিরেক্টর ইসা কাজিম।
3: এক্সপ্যানশন ইন ট্রেড ওয়াইল কন্টিনিউইং টু পারসু রিফর্মস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফর দ্য নেক্সট স্টেজ অফ কান্ট্রিজ জার্নি।
2: 15 বছরে প্রায় $15 কোটি বিনিয়োগ করবে ডিপি ওয়ার্ল্ড। এর বড় অংশ যাবে টার্মিনালের যন্ত্রপাতি ও অবকাঠামো আধুনিকায়নে, পাশাপাশি রক্ষণাবেক্ষণ ও মেরামতের দায়িত্ব থাকবে অপারেটরের। পরিকল্পনা অনুযায়ী ধীরে ধীরে কমানো হবে ট্রাকের টার্ন অ্যারাউন্ড টাইম, বাড়ানো হবে ক্রেনের উৎপাদনশীলতা, আর অটোমেশন ও পেপারলেস ব্যবস্থাপনার মাধ্যমে আরো দ্রুত হবে কন্টেইনার পরিবহন ও খালাস। নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, চুক্তির ফলে ডিপি ওয়ার্ল্ড এর বিনিয়োগে বাড়বে রাজস্ব আদায়, কর্মসংস্থান ও বন্দরের সক্ষমতা।
4: ডিপি ওয়ার্ল্ড যে অর্থ ব্যয় করে এটাকে ঢেলে সাজাবেন, আপ টু দা মার্কে নেবেন, অটোমেশনের জায়গায় নিয়ে যাবেন, সেই জায়গা যখন প্রতিষ্ঠিত হবে সেখানে আরো চাকরির সুযোগ বাড়ার সম্ভাবনা আছে, আমাদের যারা চাকরি করছেন তাদের আরো দক্ষতা বাড়ার সম্ভাবনা আছে।
2: রাজস্ব আদায় বৃদ্ধি ও বন্দর আধুনিকায়ন হলে আমদানি ও রপ্তানিতে ব্যবসায়ীদের সময় ও খরচ কমবে বলে জানান নৌ পরিবহন মন্ত্রী। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের নির্যাতনে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবারের সদস্যরা। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন আবরার ফাহাদের পরিবার। এ সময় তারেক রহমান পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। সাক্ষাৎকালে আবরার ফাহাদের বাবা তার ছেলের হত্যা মামলার বিচারিক প্রক্রিয়া দ্রুত শেষ করে রায় কার্যকরের বিষয়ে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন। জবাবে তারেক রহমান বলেন, মামলাটি বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে, আদালত স্বাধীনভাবে মামলার বিচারিক কার্যক্রম সম্পন্ন করবেন। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে পরিবারকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ, প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ স্বীকৃতি এবং মর্যাদা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেছেন। আজ বঙ্গভবনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীরের নেতৃত্বে 12 সদস্যের একটি প্রতিনিধি দল তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই গুরুত্ব আরোপ করেন। রাষ্ট্রপতি বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা অক্ষুণ্ণ রাখা এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ তালিকা প্রণয়ন ও স্বীকৃতি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও উপস্থাপনের ক্ষেত্রে সবাইকে দায়িত্বশীল ও সতর্ক থাকতে হবে যাতে কোনো ধরনের বিভ্রান্তি তৈরি না হয়। এ সময় প্রতিনিধি দলের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন দাবি ও কল্যাণ সংক্রান্ত বিষয় রাষ্ট্রপতির কাছে তুলে ধরা হয়। এদিকে আজ বাংলাদেশ বিষয়ক যুক্তরাজ্যের অল পার্লি পার্টি পার্লামেন্টারিয়ান গ্রুপ APPG-র প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে সাক্ষাৎ করেন। এ সময় রাষ্ট্রপতি বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদার ও বিনিয়োগ বৃদ্ধিতে ভূমিকা রাখতে এদেশে সফররত যুক্তরাজ্যের আইন প্রণেতাদের আহ্বান জানান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিনিধি দলকে বঙ্গভবনে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ব্রিটিশ পার্লামেন্টের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সদস্যদের যে অবদান রয়েছে তা এদেশের মানুষ মনে রাখবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কক্সবাজারের নোয়াখালীপাড়া ও রঙ্গখালী পাহাড়ে রোহিঙ্গা ক্যাম্পে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে রাজশাহীর সারদার মতো পুলিশ একাডেমি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
5: বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে তার মন্ত্রণালয়ে পরপর দুটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। প্রথমটি ছিল জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয় ব্যবস্থাপনা ও আইন শৃঙ্খলা সংক্রান্ত জাতীয় কমিটির দ্বিতীয় সভা। সভা দুটির পর স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মাদক নির্মূল ও সন্ত্রাসী কার্যক্রম দমনে রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন সময়ে অভিযান চালাতে হয়। রোহিঙ্গা ক্যাম্পগুলোতে কাটা তারের বেড়া, পুনর্নির্মাণ, সৌরবিদ্যুতের মাধ্যমে আলোর ব্যবস্থা এবং ওয়াচ টাওয়ার ও সিসি ক্যামেরা স্থাপনের কথাও বলেন তিনি।
6: টঙ্গিখালী এবং নোয়াখালীপাড়া সম্ভবত এই দুইটা নামে পাহাড় আছে যেখানে অপহরণের ঘটনা প্রতিনিয়ত ঘটে থাকে বিভিন্নভাবে। সেই জায়গায় দুইটা ক্যাম্প স্থাপন করা হবে। সেই ক্যাম্পগুলো স্থাপন করা হলে সেই এলাকায় এই জাতীয় অপরাধগুলো নির্মূল হবে বলে আমাদের সবার মতামত।
5: এদিকে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আইন শৃঙ্খলার উন্নয়নের লক্ষ্যে অনুষ্ঠিত সভা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসের অভয়ারণ্য থেকে এই এলাকায় সুশাসন ফিরিয়ে আনতে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে।
6: সারদার মতো একটা পুলিশ একাডেমি প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করেছে, সেজন্য জমি দেখা হচ্ছে। চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগারের জন্য সেখানে 72 একর জমি অ্যাকোয়ার করা হয়েছে, সেই জায়গায় স্থানান্তরিত হবে বাইজিদ লিংক রোডের পাশে। এগুলো আমরা সব এমনভাবে সমন্বিতভাবে করছি যার মধ্য দিয়ে আশা করি জঙ্গল সলিমপুর এলাকার যে কয়টি মৌজায় সরকারি জমি আছে সেগুলো যেন সুশাসনের মধ্যে নিয়ে আসা হয় এবং সেই জায়গার অধিবাসীগণকে আমরা কিভাবে পুনর্বাসন করতে পারি, যারা বিভিন্ন সময় অবৈধভাবে সেখানে বসতি স্থাপন করেছেন তাদেরকে পুনর্বাসনের বিষয়ে কিছু সিদ্ধান্ত নেওয়া হবে।
5: এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, সরকার অবশ্যই জন আস্থা অর্জন করেছে, কতটুকু করেছে সেটা বিচার করবে জনগণ। নেক্সট রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: 12 ডিসেম্বরের আগেই ভারতের সঙ্গে নতুন গঙ্গা পানি বন্টন চুক্তি সইয়ের আশা প্রকাশ করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। তিনি আজ রাজধানীতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ মিলনায়তনে আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই আশা প্রকাশ করেন। পানি সম্পদ মন্ত্রী বলেন, 1977 সালের চুক্তির মতো নতুন চুক্তিতেও নিশ্চয়তা ধারা বা গ্যারান্টি ক্লজ পুনর্বহাল করা বাংলাদেশের অন্যতম অগ্রাধিকার। বিদ্যমান 30 বছরের চুক্তির মেয়াদ 12 ডিসেম্বর শেষ হবে উল্লেখ করে তিনি বলেন, তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে 1977 সালে সই হওয়া 5 বছরের চুক্তিতে গ্যারান্টি ধারা ছিল, তবে 1996 সালে নতুন চুক্তি সইয়ের সময় এই ধারাটি বাদ দেওয়া হয়। পানি সম্পদ মন্ত্রী আরও বলেন, শুষ্ক মৌসুমে বাংলাদেশের প্রয়োজনীয় পানি নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ সহ ভারতের সঙ্গে দীর্ঘমেয়াদী নতুন গঙ্গা পানি বন্টন চুক্তি চায় বাংলাদেশ। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
7: খবরের বাকি অংশ পড়ছি শফিকুল ইসলাম। পানির সঠিক ব্যবস্থাপনা না শিখলে ভবিষ্যতে বড় ধরনের সংকট তৈরি হতে পারে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। তিনি আজ সচিবালয়ে তাঁর অফিস কক্ষে ইউনিসেফের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এই মন্তব্য করেন। বৈঠকে নিরাপদ ও সুপেয় পানি সরবরাহ, পয় নিষ্কাশন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং উপকূলীয় এলাকায় বিশুদ্ধ পানি নিশ্চিত করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। ডক্টর আব্দুল মঈন খান বলেন, দেশজুড়ে সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে বিশ্বব্যাংক ও ওয়াটার এইড সহ কয়েকটি সংস্থা বিভিন্ন প্রকল্পে প্রায় 25,000 কোটি টাকা অর্থায়ন করবে। আসন্ন রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং ভোক্তাদের জন্য যৌক্তিক মূল্য নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি আজ চট্টগ্রামে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও বাজার স্থিতিশীলতা নিশ্চিতকরণে ব্যবসায়ী ও আমদানিকারকদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মন্ত্রী বলেন, আমদানি ব্যয় কমাতে ফল ও খেজুরের শুল্ক যৌক্তিকীকরণ, ভোগ্যপণ্য আমদানিতে ঋণের সুদহার কমানোর বিষয়ে আলোচনা এবং পণ্য পরিবহন ও খালাসের প্রতিবন্ধকতা দূর করার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি কৃত্রিম সংকট ও অযৌক্তিক মূল্য বৃদ্ধি ঠেকাতে বাজারে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে। বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ভিসা ও ভ্রমণ প্রক্রিয়া সহজ করা এবং দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আনিস মাত্তা। আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে দুদেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, শিক্ষা খাতে সংযোগ সম্প্রসারণ এবং জ্বালানি খাতে গ্যাস ও তেল সহযোগিতার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে ভিসা প্রক্রিয়া সহজ করা, বাংলাদেশী নাগরিকদের জন্য অনারাইভাল ভিসা পুনরায় চালু করা এবং বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে সরাসরি বিমান ফ্লাইট চালুর বিষয়গুলো গুরুত্ব পায়। ঠাকুরগাঁও এক সংসদীয় আসনের উপনির্বাচনে প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এই নির্বাচনে পাঁচ প্রার্থী হলেন বিএনপির মির্জা ফয়সাল আমিন, বাংলাদেশ জামায়াত ইসলামের দেলোয়ার হোসেন, খেলাফত আন্দোলনের আব্দুল আলিম নিজামী, ইসলামী আন্দোলনের খাদিমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মোহাম্মদ ওমর ফারুক। প্রতীক বরাদ্দ পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারাভিযান শুরু করেছেন প্রার্থীরা।
8: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
9: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
8: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
7: এবারে আন্তর্জাতিক সংবাদ। এবছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কানাডীয় কবি ও প্রাবন্ধিক অ্যান কার্সন। সুইডিশ একাডেমি জানায় লেখিকাকে তাঁর বলিষ্ঠ ও উদ্ভাবনী সাহিত্যকর্মের জন্য নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। ধ্রুপদী ঘরানার সঙ্গে কৌতুকপূর্ণ সংলাপের সহযোগে তাঁর লেখনী সমসাময়িক সাহিত্যের এক নতুন ধারা সৃষ্টি করেছে। ১৯৫০ সালে টরন্টোতে জন্মগ্রহণকারী অ্যান কার্সন তাঁর কবিতা, গদ্য ও অনুবাদ কর্মে অগাধ পাণ্ডিত্যের পরিচয় দিয়েছেন। তাঁর লেখায় প্রাচীন গ্রিক সাহিত্য ও পুরাণের ব্যাপক প্রভাব লক্ষ্য করা যায়। ২০০১ সালে তিনি দ্য ওয়েটি অব দ্য হাজব্যান্ড সংকলনের জন্য প্রথম নারী হিসেবে টিএস এলিয়ট পুরস্কার পান। তিনি গুগেনহাইম এবং ম্যাক আর্থার ফেলোশিপও লাভ করেন। আগামী ডিসেম্বরে স্টকহোমে অ্যান কার্সনের হাতে আনুষ্ঠানিকভাবে পদক ও ডিপ্লোমা হস্তান্তর করা হবে। আজ ইউক্রেনের যুদ্ধরত সীমান্তবর্তী শহর ক্রামাত্রস্কে বেসামরিক বাসের ওপর রাশিয়ার গ্লাইড বোমা হামলায় অন্তত ৩৩ জন নিহত এবং আরও ১৮ জন আহত হয়েছে। দোনেৎস্কের আঞ্চলিক কর্তৃপক্ষ রাশিয়ার বিরুদ্ধে যাত্রীবাহী বাসগুলোকে লক্ষ্য করে বহু সংখ্যক বেসামরিক নাগরিককে হত্যার অভিযোগ করেছে। ইউক্রেন জুড়ে রুশ হামলা জোরদার এবং বেসামরিক হতাহতের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধির মধ্যে এই হামলার ঘটনা ঘটল। মিয়ানমারের নেতা মিন ওয়াং লাইং বলেছেন, মালয়েশিয়ায় আটক তাঁর দেশের অভিবাসীদের যত দ্রুত সম্ভব ফিরিয়ে নেওয়া হবে। তিনি আজ পুত্রাজায়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এই কথা বলেন। মালয়েশিয়া তাদের আটক কেন্দ্রে অবস্থানরত মিয়ানমারের কয়েক হাজার অভিবাসীকে ফেরত পাঠাতে দেশটির সহযোগিতা চাইছে। এদিকে মানবাধিকার সংস্থাগুলো প্রত্যাবর্তনের অপেক্ষারতদের, বিশেষ করে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছে। মিয়ানমারের অনেক রোহিঙ্গা দেশটিতে নিপীড়নের শিকার হয়েছে এবং সেখানে সেনাবাহিনী এখনও গৃহযুদ্ধে লিপ্ত রয়েছেন। ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা ও নির্মাতা নানা পাটেকর হৃদরোগে আক্রান্ত হয়ে আজ ভোরে মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। ১৯৭৮ সালে সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় নানা পাটেকরের। হিন্দি ও মারাঠি ভাষার অনেক সিনেমায় অভিনয় করেছেন তিনি। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এই অভিনেতা। নানা পাটেকরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে শোকের ছায়া নেমে আসে বলিউডে। খেলার খবর ফুটবল। অনূর্ধ্ব ১৭ নারী এশিয়ান কাপ বাছাইয়ে স্বাগতিক উজবেকিস্তানকে হারিয়ে দারুণ জয় নিয়ে নিজেদের অভিযান শুরু করেছে বাংলাদেশ। নাটকীয়তায় ভরা ম্যাচে যোগ করা অতিরিক্ত সময়ে রুনা আক্তারের জয়সূচক গোলে ২-১ ব্যবধানের জয় ছিনিয়ে আনে লাল সবুজের প্রতিনিধিরা। তাশখন্দের স্টেডিয়ামে এইচ গ্রুপের নিজেদের উদ্বোধনী ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল দুদল। গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে আগামী ১১ অক্টোবর শক্তিশালী ফিলিপাইন্সের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব ১৭ দল। গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে সরাসরি টুর্নামেন্টের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে লাল সবুজের কিশোরীরা। ক্রিকেট। আগামীকাল সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচ শুরু হবে। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ১২টায় খেলা শুরু হবে। এদিকে আগামীকাল ব্রিসবেনে বাংলাদেশ ও স্বাগতিক অস্ট্রেলিয়ার নারী দলের মধ্যে তিন ম্যাচ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় সকাল ৯:৫০ খেলা শুরু হবে। ১১ অক্টোবর দুদলের মধ্যে দ্বিতীয় একদিনের এবং ১৪ অক্টোবর তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচটি একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা সংক্রান্ত বৈঠক, সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণ ও বিদ্যমান বিশৃঙ্খলা নিরসনে আলোচনা। প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তুলে শিশু কিশোর ও তরুণদের জন্য সুন্দর ও ক্রীড়াবান্ধব পরিবেশ নিশ্চিত করার নির্দেশ প্রধানমন্ত্রী। তারেক রহমানের সঙ্গে বৈশ্বিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের প্রতিনিধি দলের সাক্ষাৎ, চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল আধুনিকায়নে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে 15 বছরের চুক্তি স্বাক্ষর। প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ স্বীকৃতি ও মর্যাদা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির। শারদা পুলিশ একাডেমির আদলে জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। 12 ডিসেম্বরের আগেই ভারতের সঙ্গে নতুন গঙ্গা পানি বণ্টন চুক্তি সইয়ের আশা প্রকাশ পানি সম্পদ মন্ত্রীর। এবছর সাহিত্যে নোবেল পেলেন কানাডীয় নাগরিক কানাডীয় লেখক অ্যান কার্সন। এবং তাসখন্দে এএফসি অনূর্ধ্ব 17 নারী এশিয়ান কাপের বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানকে 2-1 গোলে হারিয়েছে বাংলাদেশ। খবর শেষ হল।
5: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: শুনছেন ঢাকা FM 90.4।
1: হ্যালো।
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: ডেঙ্গু প্রতিরোধে চলছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। ডেঙ্গু থেকে বাঁচতে সতর্ক হন। এখন ডেঙ্গু রোগের প্রকোপ যেহেতু বেশি, এই প্রতিরোধের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এক, বাসায় গাছপালা থাকলে পরিষ্কার রাখতে হবে। দুই, গাছের টব বা আশেপাশে পানি জমে থাকতে দেওয়া যাবে না। তিন, শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী নারীদের দিনের বেলাতেও সতর্ক থাকতে হবে। তারা দিনের বেলায় মসকিউটো রিপেলেন্ট ক্রিম বা ইলেকট্রিক মসকিউটো রিপেলেন্ট কয়েল ব্যবহার করতে পারেন। চার, মশারি ব্যবহার করুন। পাঁচ, ঘরবাড়ি ও বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: FM 90.4.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: এখন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড.
1: Activate refreshing mode and enjoy the moment. Listen, Dhaka Metro 9040. Let's talk more music.
2: Hottest music. Tuesday to Wednesday from 5 p.m.

0: আমার জীবনটাকে পাঞ্চি করে ফেলছো। কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
1: মানে কি?
0: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
1: কেন? আমি কি ঢাকা FM যে সারাদিন তোমার এন্টারটেইন করবো? হ্যাঁ, এত সারাদিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা FM শোনো। ঢাকা FM 90.4,
2: এক নেশন এক স্টেশন।

0: ওনাকে যখন ডেড প্রোনাউন্স করে দিল, কিছুক্ষণ পরে আমি একটা অভয়ব চলে যেতে দেখছি, যেরকম অভয়ব তুমি দেখছো, মানে আমি একটা অভয়ব দেখছিলাম ওনার মধ্যে, জি, তার দুই দিন আগ থেকে মনে হচ্ছিল যে ওই অভয়বটা ওনাকে গ্রাস করে ফেলছে, এরকম টাইপের বিশাল বড় আকৃতির। তো আমি তা আমার হাজবেন্ডকে বলছি বিষয়টা, তো সে এখন এটা সে দেখছে না, সেটা তার
1: পুলিশ কেস হয়নি আর যে মারা গেলেন,
0: এটা নিয়ে পুলিশ কেস অবশ্যই হতে যাচ্ছিল এবং আমরা নিজেও চাচ্ছিলাম এটা হোক, কারণ আরজু ভাইকে পাঠানো হয়েছিল আমাদের আত্মীয়কে দিয়ে, এবং আরজু ভাই যখনই যেদিনই উনি সব স্টেটমেন্ট দিছে, দিয়ে তার পরের দিনই উনি মারা গেছে, এবং ওনার ব্যাগেও সেম তসবি পাইছি।
2: ভালোবাসার বাংলাদেশ,
1: আমরা আছি ভালোবাসার বাংলাদেশ ঢাকা এফএম 90.4 এর আজকের আয়োজনে। আপনারা চাইলে কিন্তু আমাদেরকে ফোন করতে পারেন 01841904904 এই নাম্বারে, এই নম্বরে ফোন করেই কিন্তু আপনারা আপনাদের গল্প ছোট করে আমাদের কাছে পাঠিয়ে দেন, সেখান থেকে আমরা শর্টিং করে যাকে আমরা চাই হট সিটে নিয়ে আসি, এবং অবশ্যই এটার জন্য একটা ডেডিকেটেড টিম কাজ করে। এবং প্রতি সপ্তাহের মতো আজকেও আমাদের গেস্ট অফ অনার অলরেডি উপস্থিত, আপনাকে অনেক ভালোবাসা অনেক শ্রদ্ধার সাথে স্বাগত জানাচ্ছি। কি নাম আপনার?
0: সাবিরা কিফায়াত।
1: নিকনেম কি?
0: সাবিরা।
1: সাবিরা,
0: জি।
1: ওকে সাবিরা, স্বাগত জানাচ্ছি আপনাকে। শুনতে চাই আপনার জীবনের কথা।
0: আমি মূলত আমার জীবনের কিছু মানে এক্সেপশনাল কিছু মানে স্টোরি আছে যেটা আমি শেয়ার করতে যাচ্ছি আমার লাইফে।

0: আপনার অস্তিত্বকে একটা কোয়েশ্চেন করবে যে আমার এক্সিস্টেন্সটা আসলে কোথায়, এরকম ধরনের প্রশ্নে আপনাকে নিয়ে আসতে বাধ্য করবে। তো শুরুটা বেসিক্যালি স্বাভাবিকভাবেই হয়েছিল, যেমন ঘরের মধ্যে প্রথম অবস্থায় একটু সংসারে অশান্তি শুরু হচ্ছিল, হাজবেন্ড ওয়াইফ ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে, বাসায় মন টিকত না এরকম। আস্তে আস্তে আমি বাসায় একটা প্রেজেন্স ফিল করা স্টার্ট করলাম, তখন আমি বুঝতে পারিনি, শুধু মনে হতো কেউ আছে আশেপাশে। আস্তে আস্তে সেটা চেয়ার টান দেওয়া, কাউকে ডাক দেওয়া, এরকম শোনা শুরু করলাম। প্রথম অবস্থায় এটাকে হ্যালুসিনেশন মেনে নিয়েছিলাম, কিন্তু আস্তে আস্তে দেখলাম যে জিনিসটা প্যারানর্মাল দিকে যাচ্ছে, যেমন কল ছেড়ে দিচ্ছিল বাথরুমের, তারপর হচ্ছে চুলা জ্বালিয়ে দিচ্ছে এরকম। তো সেভাবে হচ্ছে আমার হাজবেন্ড একজন রুকাইয়া যারা করান তাদেরকে নিয়ে আসছে। তো ওনারা এসে বললেন যে কিছুটা সমস্যা আছে, আপনারা এক মাস টানা হচ্ছে সুরা বাকারা দোয়া দরুদ চালায় রাখেন, ইনশাল্লাহ কেটে যাবে। তো তখন আমরা বুঝতে পারিনি ভিতরে জিনিসটা কতটা গভীর। আস্তে আস্তে দেখলাম যে আমার অবস্থা খুব খারাপ হয়ে আসতেছে, যেমন আমার ভিতর থেকে আমি মনে হচ্ছে যে আমার শরীরের ভিতরে সব পচে যাচ্ছে, ভিতরে অর্গানগুলো পচে যাচ্ছে, এরকম একটা ফিলিংস আমাকে দেয়া হতো শরীরের ভিতরে। এবং ধীরে ধীরে যেটা হলো, আমাদের বাসায় অনেক বেশি প্যারানর্মাল অ্যাক্টিভিটি, যেমন পর্দার সামনে দাঁড়ায় থাকা, কিছু ফেলে দেওয়া, এটা অ্যাক্টিভিটি খুব বেড়ে যায়। সেই মধ্যে ওই সময়টা আমি খালি বাসায় থাকতাম, এবং এগুলো বললে প্রথম অবস্থায় কেউ বিলিভ করবে না, এটাই স্বাভাবিক, চোখের ধুলাও হতে পারে। আমার খুবই ঘনিষ্ঠ একজন আপন আছেন, আমি নামটা এক্সপোজ করছি না, তো তিনি তার সাথে আমার খুব গভীর কানেকশন, এবং তিনি আমার বাসায় যাতায়াত করতেন রেগুলার বেসিস।
1: উনি আমার স্বামীর সাথে
0: আমি আমার হাজবেন্ড একসাথেই, মানে উনি আমাদের আত্মীয়, আমাদের ঘনিষ্ঠ একজন ব্যক্তি আর কি, আমার বেবিকে দেখতো বা বেবিকে নিয়ে যাতায়াত করতে এরকম। তো উনি আসলেন, উনি এসে বললেন যে একজন হুজুর আছে, উনাকে দেখাবো, উনি আসবে কালকে, উনি তোমাকে দেখে যাবে। বিশেষ করে ওই তখন আমার অনেকগুলো বিড়াল ছিল, এই পারপাসে আমার বিড়ালগুলো সে সরায় নিছে, আমি পরে বুঝতে পারছি। আমাকে বোঝানো হচ্ছে তুমি যেহেতু অসুস্থ, আমি বিড়ালগুলো তোমার আমার কাছে রাখতেছি, পরে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, সেও বিড়াল পালে। এক পর্যায়ে যেটা হলো, আমাকে সে হুজুর এসে দেখলো, তো উনি আমাকে যেটা বললেন যে আপনি আপনার চোখটা বন্ধ করেন, এটা অ্যাকচুয়ালি উনার ট্রিক ছিল আপনাকে একটা ইলিউশন তৈরি করে দেওয়ার, যেটা আমি অনেক পরে বুঝছি। তো সে আমাকে বললো আপনি আপনার চোখ বন্ধ করে একটা জায়গা দেখেন। তো আমি আমার চোখ বন্ধ করে যে জায়গাটা দেখছি, বেসিক্যালি ওই জায়গাটা থেকে আমার ইলিউশনটা স্টার্ট হয়েছে, এবং ওইখান থেকেই সে প্যারানর্মাল জিনিসটা বাড়ছে। তো উনি ওইভাবে আমাকে বলল যে আল্লাহ আপনাকে তো ব্ল্যাক ম্যাজিক করছে। তো আমার আমার সাথে যদি অনেক আগের থেকেও ব্ল্যাক ম্যাজিক হয়ে আসে, সেটাও আমি টের পাবো না যতক্ষণ পর্যন্ত না কেউ ভয় ঢুকায় দিবে আমার ভিতরে। তো বেসিক্যালি ব্ল্যাক ম্যাজিকটা তখনই কাজ করে যখন আপনি ভয় পান, ওই মুহূর্তটাই আমি ভয় পেয়ে গেছি, কারণ আমি তো শুনিনি, এগুলো বুঝিও না। উনি আমাকে তাবিজ দিল, তাবিজের ব্যাপারটা আমি জানতাম না যে এটা শিরক বা পড়তে হয় না, আমি তাবিজ পড়তামও না। তো হুজুর আমাকে তাবিজ পড়াই দিল, এবং বলল বাসা বন্ধ করতে হবে। তো বেসিক্যালি ওটা বাসা বন্ধের কিছু ছিল না, এটা পরে বলছি, কারণ বাসা বন্ধ করার সাথে সাথে প্রত্যেকটা রুমে ই দেওয়ার সাথে সাথে আমার উপরে অ্যাটাক বেড়ে যায়, সবার সামনে খামচি ঘুষ, মানে থাপ্পড় খামচি, হাত ফুলে যাচ্ছে, হাত মোচড়ে দিচ্ছে এরকম। তো মজার বিষয় হচ্ছে যারা আমাকে এই ক্ষতিটা করতেছিল তারা ভাবতেছিল যে শুধু আমি ফিল করতেছি, মজার বিষয় হচ্ছে আমার সাথে সাথে আমার হাজবেন্ডও কোনোভাবে এফেক্টেড হয়ে গেছিল। তো যখনই আমাকে এরা বলতে চাচ্ছিল না ওর মানসিক সমস্যা, তোর তো মানে এরকম তো কিছু আমরা দেখতেছি না, বা আমার পিঠের মধ্যে কিরকির কিরকির করে, পায়ের মধ্যে গরম তাপ দিচ্ছে, ওই জায়গাটা কালো হয়ে যাচ্ছে, তো আমাকে যখন পাগল প্রমাণ করার ট্রাই করলো কিছু ফ্যামিলি রাইভালরির জন্য, আমার হাজবেন্ড তখন বলল যে আমিও তো একই জিনিসই ফিল করতেছি, একইভাবে ফিল করতেছি, এটা কেন? তারপরে এমনও দিন গেছে রাতে, মানে মনে হচ্ছে কিছু একটা পিঠ থেকে গিরগির গিরগির করে হেঁটে আপনার ব্যাক বোন ধরে উপরের নিচে নামতেছে, খুব খুব খারাপ লাগতেছিল ওই সময়টা আমার, কারণ আমি এরকম কখনো ফিল করি নাই। তো এরপরে যেটা শুরু হলো, বাসার মধ্যে শোষণ, মানে আপনি বুঝতেছেন আপনার শরীর

0: সব এনার্জিকেও টেনে নিয়ে যাচ্ছে স্ট্রং ভাবে। এটা শুরু হলো। তো আমি আমার হাজবেন্ড যখন ব্ল্যাক ম্যাজিক কথাটা ঘরে ঢুকছে তখন অলরেডি আমরা ঘাটাঘাটি শুরু করে দিয়েছি ঘরের মধ্যে, যে কি কি আছে না আছে, তাবিজ কবস্ত থাকে শুনছি। তো এই যে শোষণের যে জিনিসটা, সেটা বেসিক্যালি দেখলাম যে বাসার বিভিন্ন জায়গায় আটার মতো একটা পেস্ট বানায় জায়গায় জায়গায় লাগায় রাখছে, এবং সেই জিনিসটা থেকে একটা কি টাইপের যেন একটি ফ্রিকোয়েন্সির মতো কাজ করতেছে। হ্যাঁ, ওইটা জানি না, মোম দিয়ে করছে, চক দিয়ে আঁকছে, দরজার মধ্যে 6 3 7 কারা করছে বলতে পারি না। আমার মেয়ে, আমার ছবি, আমার মেয়ের ছবির মধ্যে সিঁদুরের ই দিছে, তারপরে আমার দেয়ালে দেয়ালে আমি কিছু যে পানির বা কিছু চিহ্ন, আমি অনেক কিছু পাইছি, হলুদের চিহ্ন পাইছি, কোনো প্রাণীর নারের অংশ মানে দেয়ালে লাগানো পাইছি। তো আমি বুঝতেছিলাম না যে কোন সময়টায় করা হতো এসব জিনিস, আমি তো বাসায় থাকতাম। আর ঘরের এমন কোন ব্যক্তি আছে যে রোজ নিয়ত মানে আমার বাসায় প্রতিদিন আসে, সে সবকিছু জানে আমার বাসা সম্পর্কে। এভাবে করে আমার যে একটা কাজের মেয়ে ছিল তাকে কনস্পিরেসি করে বের করে দেওয়া হয়, সেটা আমার তার সাথে রাস্তায় দেখা হয়, আমি শুনতে পারি যে তাকে বের করে দেওয়া হয়েছিল। তো আমার অবস্থা খুবই খারাপ হতে থাকে, আমার ভিডিও ফুটেজ আছে যে আমার আঙ্গুল টেনে নিয়ে যাচ্ছে, এভাবে টেনে সরাই দিচ্ছে, এই ভিডিও আছে আমার কাছে, আমার পায়ের পা মোচকায় দিচ্ছে, পা সোজা করতেছে অটোমেটিক আপনার বাঁকা হয়ে যাচ্ছে, এটাও ফুটেজ আছে। আমাকে নিয়ে দৌড়াতে দৌড়াতে ধর না আমাকে একদম শেষ পর্যায়ে নিয়ে আসছিল, যেটা হচ্ছে আমাকে জীবিত অবস্থায় ইলিউশন যেটা তৈরি করে, ইলিউশন ভিতরে তৈরি করছে যে জীবিত অবস্থায় আমার ভিতরে আগুন দিয়ে পুড়ে যাচ্ছে কিন্তু আমি বেঁচে আছি, সেই যন্ত্রণা আমাকে দেয়া হয়েছে জীবিত অবস্থায়। তো আমার হাজবেন্ড আর আমি বিভিন্ন রুকায়া বা বিভিন্ন ইসে দৌড়াদৌড়ি করতে করতে লাস্টে দেখি যে আমার যে মেয়ে অ্যাকচুয়ালি তার দিকে আমার নজরই যায় নেই, সে তো আছে একজনের কাছে রাখা আর কি, আমাকে নিয়ে তো আমার হাজবেন্ড দৌড়াচ্ছে। হঠাৎ আমি বললাম আমার মেয়ের দিকে একটু খেয়াল নিতে হবে। আমি ওকে লক্ষ্য করে দেখলাম ওর অ্যাক্টিভিটি ডিফারেন্ট, যেমন হচ্ছে ওর এক পুতুল আছে খেলতেছে, খেলতে খেলতে বলে এটাকে জবাই দিয়ে মেরে ফেলবো, মেরে ফেলবো এটাকে। তো আমার হঠাৎ কানে
1: লাগা,
0: তখন 2 বছর, আমি ওকে বললাম এটা কে শিখাইছে তোমাকে, ওকে তো কবর দিয়ে দিতে হবে, তোমাকে এগুলো কে শিখাইছে, তখন আর কোনো কথা বলে না। আস্তে আস্তে দেখলাম ওর অ্যাক্টিভিটি একটু বিরক্তিকর হয়ে উঠতেছিল, যেমন আমার দ্বিতীয় সন্তানটা ছিল হচ্ছে আমার বাচ্চাটার সাথে, মানে দুজনই আমার বাচ্চা কিন্তু আমার মেয়ে এমন এমন অ্যাক্ট করতেছিল যেটা আমি নিতে পারতেছিলাম না। এবং একটা পর্যায়ে
1: যে
0: দ্বিতীয় সন্তানের হচ্ছে তখন মনে হয় ছোট বেশি না 6-7 মাস হবে এরকম ওই সময়টা, এবং ও যখন পেটে ছিল আমার সেকেন্ড বেবিটা, তখন আমার পরে যে ফার্স্ট অ্যাটাক হয় এই সাইড চোখে সব জ্বলে যায়, এক রাতের মধ্যে কিছু একটা ঢুকে চলে যায় এবং আমার নার্ভাস সিস্টেমে সে প্রথম অ্যাটাকটা হয়। সে অ্যাটাকের পর থেকে আমি অনেক কিছু ফিল করছি এবং ওইটাও পারপাসফুলি করা হয়েছিল। তো তারপরে হচ্ছে এটা কেন বুঝছি, যে যে পার্সনটা করছে মানে কার্মা কি, ওই পার্সনটার অর্ধেক জ্বলে গেছে একই জিনিস দিয়ে, আমাকে ক্ষতি করতে যে উনি অর্ধেক জ্বলে গেছে, তখনই আমি ধরতে পারছি। তো যাই হোক, আমার মেয়েটা অস্বাভাবিক দেখলাম যে জানালা দিয়ে কাউকে হাই দিচ্ছে, দূর থেকে কথা বলতেছে, এবং তার চোখের মনে এত বড় হয়ে যাচ্ছে এবং সেরকম নিচু হয়ে আপনার সাথে কথা বলতেছে, সে তসবি টাইপের কিছু নিয়ে এমন এমন করবে এবং চোখের মনে অ্যাবনর্মালি ঘুরায়, যে ওর ফুটেজ আছে আমার কাছে, অ্যাবনর্মালি ভাবে ঘুরাচ্ছে। তো আমার মেয়ের ওই সময়টা দেখি সর্দি টর্দি বের হয়ে, মানে মনে হচ্ছে মা হারা সন্তান, কোনো যত্ন নাই, যে কোনো কেউ দেখলে বলবে মা কেমন, এখানে এখানে কালি, আর ওর চোখের দৃষ্টিটা একটু অদ্ভুত লাগতেছে। আমার হাজবেন্ড একটু ভালো করে লক্ষ্য করে দেখলো যে আমাকে নিয়ে তো অনেক কিছু করা হইতেছে কিন্তু আমার মেয়ের অ্যাকচুয়াল সমস্যা ওই কার সাথে যিনি কথা বলে, কথা বলতেছে আর কি কি জানি করতেছে। এর মধ্যে আবার একজন হুজুর আনছে, হুজুর এনে মেইন যারা ছিলেন তাদের বেসিক এই কাজটা করার কারণ হচ্ছে আমাকে মানসিকভাবে ডিসেবল করার চেষ্টা আর কি, আরেকজন হুজুরকে এনে আমাকে ইচ্ছা মতো মারি খাইছে, বলছে যে ও নিজেই শয়তান, ওকে হচ্ছে মেরে মেরে কথা বের করতে হবে। তো আমি বারবার বলতেছি ভাই আমার সেন্স আছে, আমি পজেস
1: কি দিয়ে মারছি,
0: উনি হচ্ছে আমার এই আঙ্গুলে পাড়া দিয়ে এভাবে এভাবে পিষছে, জি, এবং আমার
1: হাজবেন্ড জিন পরির কোনো ব্যাপার না, শয়তানি করতেছে,
0: না না না না, উনার কথা আমার ভিতরে জিন একদম বসে আছে।
1: আচ্ছা, সে জিনকে মারতেছে আপনাকে?
0: জি জি জি
1: জি। আপনি বলতেছেন না যে আমি সেন্সে আছে, আমাকে লাগতেছে বা ব্যথা হচ্ছে?
0: জি জি, আমি এটা বলছি, এটা আমি বলছি যে আমার হাজবেন্ডকে সে বুঝাইছে যে উনি অনেক চিল্লাবে কিন্তু আপনি বিশ্বাস করবেন না, কারণ ওর ভিতরের যে শয়তানটা সেই শয়তানটা কথা বলবে।
1: আপনি না?
0: না,
1: কিন্তু ব্যথা তো সমানে পাচ্ছেন।
0: জি, তো আমাকে সে করছে রুমটা লাগাই দিয়ে, মানে আমার কিন্তু আত্মীয় স্বজন সবাই আছে এবং সবাই একসাথে ছিল সেদিন, যে কয়জন মানুষ এবং আমাকে আমার হাজবেন্ডকে বোকা বানাইছে, আমাকে সে মারতে বল তুই কে, তুই বল তুই কে, মারতে মারতে মারতে মারতে সে আমাকে মাটিতে শুয়ে ফেলছে, লাঠি দিয়ে বেদ দিয়ে মারতে মারতে শুয়ে দিয়ে, এবং সে আমার আপন মানুষজনই সে হুজুরকে হায়ার করে নিয়ে আসছে, আমার চুল ধরে টানতেছে, আমি চিৎকার করে আমার হাজবেন্ডকে ডাকতেছি, কারণ আমি আমি তো জানি ও চলে আসবে, কিন্তু ও তো ভাবতেছিল তখন যে
1: ট্রিটমেন্ট চলতেছে।
0: জি, আমাকে এই এই আঙ্গুলটা পাড়া দিয়ে পিষতে পিষতে এক পর্যায়ে যখন আমার শ্বাসটা বন্ধ হয়ে আসতেছিল, মানে দম আটকে গেছিল, উনি ভয়ে ছেড়ে দিছে। এরপরে আমাকে আমার সামনে আমার সে আত্মীয়, আত্মীয় মানে খুবই ঘনিষ্ঠ, সে এভাবে টাকা দেখাচ্ছে আমাকে, টাকা দেখায় বলে কি চিকিৎসা হয়েছে হুজুর? আমি দেখে ইনস্ট্যান্ট বুঝছি যে যা হচ্ছে এখানে গেমিং চলতেছে আমার সাথে, এটা ব্ল্যাক ম্যাজিকও, এটা হ্যালুসিনেশনও, এটা সবকিছুই কিন্তু আমার সাথে গেম চলতেছে, বিশাল বড় একটা কাহিনী চলতেছে আমার সাথে। এরপরে যেটা হলো, আমাকে টান দিয়ে নিয়ে অনেকগুলো মানুষের সামনে নিয়ে বলল, আমি কে, উনি কে, ও কে, তোমার নাম কি? আমি তো মানসিক রুগী না, আমাকে জোর করে মানসিক বানালে হলো নাকি, আমি তো নর্মাল সেন্সে আছি, আমি তো বলেই যাচ্ছি, আমাকে বলে তুই কে তুই কে, আমি বলছি ভাই আমি সেন্সে আছি, আপনি বলতেছে আমার সাথে কোনো সমস্যা নাই, কিন্তু আমার সাথে সমস্যা হচ্ছে। উনি বলতেছে যে অনেক অনেক চালাক তুই, অনেক চালাক তুই, কথা বল বলে পিটা ছেড়ে দিল আমাকে। তো সেদিন ধরেন শরীর ব্যথায় আমি আর বিছানা থেকে উঠতে পারতেছিলাম না, এবং আমার কাছের মানুষগুলো আমাকে সেবা করতেছে, এই মানুষগুলোই আমাকে খাচ্ছিল, আমাকে আমার হাজবেন্ডকে, এরাই হুজুর আনতেছে, এরাই চিকিৎসা করাচ্ছে, এরাই আমাদের সব টাকা শেষ করাচ্ছে।
1: কিরকম টাকা লাগতো
0: আপনার? এক একজন হুজুর আনতো 20,000, 30,000, 50,000।
1: পঞ্চাশ হাজার?
0: জি, এরকমও গেছে, আমার হাজবেন্ডের লাখ লাখ টাকা চলে গেছে, সব সামনে দাঁড়ায় দাঁড়ায় দেখাইছে সাহায্য, কিন্তু উনারাই করছে, কারণ এমন মানে এই এই জাদুজনের এত শক্তি নাই যে দূর থেকে বসে আপনি কাউকে ম্যানিপুলেট বা কন্ট্রোল করতে পারবেন, আপনি শুধু আমার কাছে বসে আমাকে এটা করতে পারবেন, আমার ক্ষতিটা আমার সামনে আমার কাছে বসে করতে পারবেন, এই জন্য ব্ল্যাক ম্যাজিক কাছের মানুষ ছাড়া কেউ করে না।
1: সব বুঝতেছেন তো, সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে গেলেন?
0: জি, এটা হয়েছিল। জি, আমি সবকিছু ছেড়ে আমার বাচ্চা কাচ্চাকে নিয়ে আমি চলে গেছিলাম সেখান থেকে, মানে এখন যেহেতু আমার হাজবেন্ডের ব্যবসা প্রতিষ্ঠান, আমার সে আত্মীয় সাথে, যার কারণে ওর ব্যবসায়িক প্রতিষ্ঠানে যেতে হয়, ওখানে যাওয়ার পরেও আমাদের বডিতে বললাম না কিরকির কিরকির করতো, ওইখানে আমাদের মানে আমাদের ই করা কোনো কিছু থাকলে ওখানে পা দিলেই আমাদের বডিতে পিঠের মধ্যে এরকম রিয়াকশন দিত দুইজনেরই, ওই ওর ব্যবসা প্রতিষ্ঠানে মাটিতে পা দেওয়ার সাথে সাথে শরীর খারাপ হয়ে গেছে। এরপরে আস্তে আস্তে আস্তে আস্তে দেখতেছে পুরাটা ব্যবসা প্রতিষ্ঠানে কুফরি দিয়ে ভরা, মাটির নিচ থেকে নিয়ে আপনার টাঙ্কি পর্যন্ত কুফরি, আমার বাসায় কুফরি অটোমেটিক রিনিউ হয়, শুধুমাত্র আমার চুল যদি এখানে পড়ে থাকে, এখানে এই এই জায়গায় যদি অবস্থান করি অনেকদিন, এই চুলটা এখানে যে অবস্থায় থাকবে পড়ে সেই অবস্থায় আস্তে আস্তে আমার চুল হয়ে যাবে, আমি যে এই মপ দিয়ে ঘর মুছি ওখানে চুল আটকায় থাকলে ওই ইভেন আমার চুল টান খায়, মানে অনেক ধরনের প্রেসার আছে আর কি।
1: একদিনই হয় নাকি অনেকদিন থাকে?
0: না, এটা হচ্ছে আপনার প্রতিদিনই একটা মানে যন্ত্রণা ভোগ করতে হয় আর কি, নর্মালি যেটাকে আপনি ইলিউশনও বলতে পারেন, মানসিক স্ট্রেস। তো এখান থেকে ধরেন এইটা বেসিক্যালি, আমি একটু শর্টে বলি, এটা বেসিক্যালি করার একটাই কারণ, এখান এই স্টেজটা থেকে আস্তে আস্তে নিতে নিতে, কারণ আমি যা দেখতেছি আপনি সেটা দেখতে পারবেন না, আমার মেয়ের আমি একদম সামনে, আমাকে বলে গলায় ফাঁসি দে, গলায় ফাঁসি দে, তুই কি আমাকে থামাতে পারবি, তুই কি আমাকে দমাতে পারবি?
1: মেয়েতে বলে?
0: জি।
1: মেয়ের বয়স কত এখন?
0: এখন 4 বছর।
1: 4?
0: জি, এখনো অনেক বেটার আগের থেকে। এবং ও যে বাসে থাকতো সেই বাসে ওর উপরে অনেক কিছু করা হয়েছে। আমাদের পুতুল পাইছি, বালু পোড়া পাইছি, অনেক কিছু পাইছি যেটার কোন আমি ডেফিনেশন ওভাবে বলতে পারতেছি না। তো আমার মেয়ের মধ্যে যেটা হয়তো ওর চোখটা হচ্ছে আপডাউন আপডাউন করতে করতে আস্তে আস্তে চোখটা টেরা হয়ে যাচ্ছে আর কি, র্যাপিড মুভমেন্টের জন্য। এরপরে যেটা হলো যে বেসিক্যালি এই কাজটা বেসিক্যালি করা হচ্ছে আপনার ইলিউশন তৈরি করবে, আপনার একটা কল্পনার জগৎ প্রথমে তারা তৈরি করে দেয়। আমার যে ব্ল্যাক ম্যাজিকটা যেটা করা হয়েছে সেই কল্পনার জগতের জগৎটা আমাকে দিয়ে তৈরি করায়, যার কারণে আমি বিশ্বাস করে নিব এখানে ব্ল্যাক ম্যাজিক হয়েছে, ঠিক আছে? ওইখান থেকে আমার যাত্রা শুরু হয়, আমি বিশ্বাস করতে থাকি এবং আমার ভয় আমাকে আস্তে আস্তে খেতে থাকে। ওই যে মনের ভয় বাঘে খায় একটা কথা আছে, এটার বিষয়টা এটাই, ব্ল্যাক ম্যাজিক আপনার মনের ভয়কে খায়, আপনাকে খায় না। তো এখন আমি এখনো চলার, কিন্তু আমি এটা কন্ট্রোল করি একটু ডিফারেন্ট ভাবে। যেমন আমার প্রতিটা দিন ধরেন মৃত্যু যন্ত্রণা নিতে হয়
1: এখনো।
0: জি, আমাকে কানে ধরেন লোহা দিয়ে গুঁতা দিচ্ছে বা চোখে দিচ্ছে
1: এখনো।
0: জি, আমার বললাম না অটো রিনিউ হয়, আমার মেয়ে আমার সামনে বসে পুতুলে মিকি মাউস একটা পুতুল আছে, ও জাস্ট চু মানে মাথা থেকে সুতা টান দিতেছে, আমাদের চুল কেউ টানতেছে আমার এখান থেকে,
1: পুতুলে টান দিলে আপনার মাথা।
0: জি জি জি জি। তো আমি এটাকে ধরেন ইলিউশন হিসেবে ধরে নিছি। তো আমি এখন যেটা চেষ্টা করি, আমি প্রচন্ড ব্যথা পাই কিন্তু আমি অ্যাক্ট করি যে আমার কিছু হয়নি, আমার কিছু আমার কোনো রিয়াকশন হচ্ছে না, এটা আমার ইলিউশন। তো আমি যত এটা অ্যাভয়েড করি ওর টর্চার তত বেশি বাড়ায় দেয় আমার উপরে আস্তে আস্তে। ধরেন
1: আপনার ভেতরে কিছু একটা অবস্থান আছে, সেই টর্চারটা বাড়ায় দেয়।
0: জি জি জি জি জি। আমার মানে এটা আমি দেখতেছি
1: কুফরির কারণে হোক আর যে কারণে হোক,
0: মানে আমি আমার মেয়ে এবং আমার ছেলের হচ্ছে কিছু পার্ট হচ্ছে অ্যাটাচড কোনোভাবে, আমি জানি না। আমার মেয়ের এই চোখটা লাল হয়েছিল, চোখে কি করছে জানি না, ও ওর চোখে ওই করলে আমি দেখতেছি যে আমার এখানে ব্যথা হচ্ছে, এই টাইপের ইলিউশনটা তৈরি হচ্ছে এবং মা মেয়ের মধ্যে একটা বিচ্ছিন্ন তৈরি হচ্ছে। আমার হাজবেন্ডকেও হচ্ছে সেম করা হয়েছে। আমার হাজবেন্ড যখন আমাকে প্রচুর সাপোর্ট করা শুরু করে দিল, তখন আমার হাজবেন্ড তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে একটা তসবি পায়, সে তসবি সে ধরছে, ধরার পর থেকে সে একটু প্যানিক করতেছিল। তো প্যানিক করতে করতে ধরেন একটু মানে কিছু ই হয়েছিল সেদিন, অ্যাকচুয়ালি আমার সাথে একটু হালকা পাতলা তর্ক হয়েছে, বাট ঝুলে পড়ার মতো কিছু হয়নি। আমার সাথে কথা রাগ করে আমি হচ্ছে আমি ফার্স্টে গেছি, ওইখানে গিয়ে আমি ঝুলতে গেছি।
1: ঝুলতে গেছেন মানে?
0: জি জি জি।
1: কোন ঝুলা?
0: হ্যাঙ্গিং। তো বিশেষ করে এটাই আপনাকে করাবে, আপনি যখন খুব উইক থাকবেন, ইমোশনাল স্টেটে আছেন অথবা আপনি খুব রেগে যাচ্ছেন, ওই ক্ষণিকের সময়টা সে আপনার উপরে একটু কন্ট্রোল করে আপনার ক্ষতি করে দিয়ে তারপর সে সরে যায়, এই অবধি সে আপনাকে আর কিছু করতে পারে না। তো আমি যেটা দেখলাম আমার ছেলে যে চেয়ারটা নাড়াচ্ছে, আমি তখন গলার এটা আটকে গেছে, আমি ছুটাতে পারছি না, তখন আমি ভয় পেয়ে গেছি। আমি কোনো মতে ছিলে ছুলে টেনে আমি খুলছি, ওই সাথে সাথে কিছুক্ষণের মধ্যে আমার জামাই দৌড় দিচ্ছে, কোনো কারণ ছেড়ে সে দৌড় দিয়ে পাশের রুমে যে দৌড় দিয়ে সে ঝুলে পড়ছে। অ্যান্ড সে গলায় দড়িটা দিয়ে ডাক দিছে সাবিরা বলে, তখন আমার দুই বাচ্চা আর কি, আর 3 নম্বরটা পেটে, আমি বুঝতাম না, বুঝতে ওটা পরে বলতেছি। সাবিরা বলে ডাক দেওয়ার পরে আমি দৌড়ে গিয়ে দেখি ও অলরেডি ঝুলে পড়ছে, এখানে একটা বেঞ্চ আছে, মানে আমি টান দিয়ে দিচ্ছি, কেউ একজন ওকে ওই দিকে নিয়ে যাচ্ছে, মানে খালি বাসে এটা আমি কাকে বুঝাবো, কে বিশ্বাস করবে আমাকে? তো আমি মানে কোনোভাবে ওকে জাস্ট মানে একটু উচকাইছি আর কি, মানে উচকানো মানে ওকে জাস্ট ব্যালেন্স করার ট্রাই করছি যেন রগটা ছিঁড়ে না যায় গলার, কারণ আমি খুলতে খুলতেও মারা যাবে। ও বাথরুম করে দিচ্ছে আমার গায়ে, ও আমার সামনে জি বের হয়ে গেছে, ও আমার ঘাড়ের উপরে, আর আমি তখন মা বাবার সাথে কথা বলি না, আমার অনেক আত্মীয় থেকে সরে আসছি অনেক কারণে, ওই যে আলাদা হয়ে যেতে বলছিলেন ওই সময় আলাদাই হয়ে গেছিলাম, এই জন্য তখন একা। ফিনান্সিয়াল ক্রাইসিস যাচ্ছে, এর মধ্যে আমি ভাবতেছিলাম যে আমি ওকে ই জানাজা দিব কিভাবে, এই গল ও তখন অলরেডি মানে আমার চোখের সামনে আমি ওকে মৃত্যু দেখছি। তো তারপরে আমি ওকে কোনোভাবে জাস্ট ওই বেঞ্চটা টান দিয়ে ও জাস্ট এভাবে পা হয়ে আসে। আমি দৌড় দিয়ে দরজাটা খুলছি যে আমি এখানে এখানে ওকে ধরে ওখানে চিৎকার দিলে মানুষ শুনবে। কতক্ষণ ছিল জানি না, কতক্ষণ, ওই সময়টা আসলে কারো সেন্স থাকে না, কিন্তু এসব প্রশ্ন মানুষ আমাকে করছে, কতক্ষণ ঝুলেছিল, কতক্ষণ
1: ধরছে।
0: জি না না, হিজ নট ডেড, বাট আমাকে ও যখন লাইফ সাপোর্টে ছিল আমাকে নানানভাবে উত্তক্ত করা হয়েছে, মানুষ মানে অনেক ধরনের প্রশ্ন করছে যে কতক্ষণ ঝুলেছিল, ঘাড়ের এটা ই হয়েছে কেমনে, এত বেশি ব্যথা পাইছে কেমনে, একটা মানুষ ঝুলে আছে, আমি আমি মানে ওর ওজনই নিতে পারতেছি না, আমাকে কতটুকু কি করব।
1: তারপর কি হলো?
0: তো একটা ভাইয়া নিচে থেকে আমার সাথে গেলেন, কোনো হসপিটালে নিবে না, মিটফোর্ডে রাখবে না, মানে আটি বাজারের ওইদিকে কিছু হাসপাতালে ফার্স্ট ইনিশিয়াল স্টেজে জাস্ট অক্সিজেন দেওয়ার জন্য নিয়েছি, কারণ অনেক জ্যাম রাস্তায়, মিটফোর্ড যেতে যেতে টিকবে না এরকম, ওইখানে সিঁড়িতে ফেলে রাখছে, নিবে না। আমার আর ওর হচ্ছে, আমার সেদিন নিজেকে মনে হয়েছে যে আমার নিজের কিচ্ছু নাই, আমার ছেলে মেয়ে সব রেখে খালি পায়ে আমি রাস্তায় রাস্তায় দৌড়েছি, গাড়ি ঘোড়া কিচ্ছু পাচ্ছিলাম না, পাবলিক একবার উঠায় এদিকে নেয় আবার টেনে নিয়ে ওদিকে ফালাচ্ছে, মানে আমি বুঝতেছিলাম না কে বাঁচাবে না মেরে ফেলবে। ওই ভিড়ের মধ্যেই আমার এক রিক্সাওয়ালা ভাইয়ের সাথে, ওই সময় ভিড়ের মধ্যে একটা চেনা মুখ দেখে আমার জ্ঞান মানে জানটা ফিরছে, তো উনি ওনার রিক্সায় উঠাইলো, প্রথমে আমরা মিটফোর্ডে গেলাম, সেখানে বললো যে ওকে ওনাকে লাইফ সাপোর্টে দিয়ে দিতে হবে, এখন একটা প্রাইভেট ভালো হসপিটালে নিলে ভালো হয়, আমাদের কাছে অতটাই নেই। এরপর একটা প্রাইভেটে নিলাম, সেখানেও রাখবে না, পরে সাথে সে একটা প্রাইভেট হসপিটালে আপনার ঠিক 8 ঘন্টা পরে তাকে লাইফ সাপোর্টে দেওয়া হয়েছে। এবং ধরেন ওই সময়টা আমার জীবনের খুব খারাপ সময় গেছে, 2টা বাচ্চা নিয়ে খুবই খারাপ সময়, কারণ আমার খবর নেওয়ার মতো কেউ ছিল না, আমার হাজবেন্ডই আমার খবর নিত। যাই হোক, এরপরে যেটা হলো, আমার হাজবেন্ড আল্লাহর রহমতে ফিরে আসলো, তো ওই সময়ে এক ভাই ছিল আমাদের আরজু ভাই, উনি আমার হাজবেন্ডকে দেখতে আসছে, উনি 15টা দিনও থাকতে পারে নাই, ওনারও একটা খারাপ লাগা শুরু হয়ে গেল বাসায়, আমার মেয়ে খালি ওর দিকে ওনার দিকে আমরা তাকায় থাকতো। আরজু ভাই, আরজু ভাই, আরজু অঙ্কেল, আরজু অঙ্কেল, আরজু ভাই প্রথমে এগুলো বিশ্বাস করতো না, আরে ভাই আপনার মাথায় সমস্যা, আপনি কি বলেন না বলেন, বলছে আরজু ভাই আপনি ভালো করে কয়েকদিন থাকেন তারপর দেখেন কিছু বুঝেন কিনা, উনি তারপরও মানতেই নারাজ। হঠাৎ করে একদিন উনি নিজেই মেধাকে ডাকতে বলে, মেধা তুমি কি কারোর সাথে কথা বলতেছো, তুমি কার সাথে কথা বলতেছো, আমার মেয়ে জানি কার সাথে কথা বলতেছিল, বলে আমি ফ্রেন্ডের সাথে কথা বলছি, আমার মেয়েকে বলতেছে। তো আরজু ভাই তখন বুঝলো যে আমার মেয়ের মধ্যে একটা কোনো একটা পজিশন কাজ করতেছে। ওই পর থেকেই আমাদের বাসায় মানে আমাদের সব এলাকায় একটা সমস্যা হয়, আমি যে এলাকায় বাসায় মুভ করি ওই বাসায় আপনার ইলেকট্রিসিটি প্রবলেম হয় অথবা পানির মিটারের প্রবলেম হয়, তো ইলেকট্রিসিটি থাকবেই না, সারাদিন বার্স্ট হয়ে যাবে বা কিছু একটা ভোল্টেজ আবরণ করবে। ওই দিন সারাদিন কোনো কারেন্ট নেই, আমি আমি জাস্ট রুম থেকে বের হয়ে দেখতেছি যে আমার মেয়ে আরজু ভাইয়ের দিকে এভাবে তাকায় আছে এবং আরজু ভাই সোফায় এক নাগারে বসে আমার মেয়ের দিকে তাকায় আছে, কেমন জানি লাগতেছিল আমার কাছে বিষয়টা। এবং তার পরের দিনই উনি যে কোনো দরজা লক করেন, উনি দরজা লক করে উনি হ্যাং করছে,
1: কে,
0: আরজু ভাই। এবং আমার হাজবেন্ড উনি ধাপ করে দরজা, উনি দিবনও দরজা লাগায়নি এই কদিনে, দরজা ধাক্কাচ্ছে, আরজু ভাই দরজা খুলুন, দরজা, আমরা দেখতেছি কেউ একজন দৌড়াদৌড়ি করছে ধামধুম করে, আর উপরের ছিটকিনিটা জাস্ট লাগানো ছিল, ওটার ফুটেজ আছে আমার কাছে, কেউ একজন নিচের ফুটে নিচের ছিটকি ঠাস করে লাগাই দিয়ে বলতেছে নীরব ভাই দাঁড়ান, আমার হাজবেন্ডকে বলতেছে, আরজু ভাইয়ের কণ্ঠে বলতেছে নীরব ভাই দাঁড়ান, ইনস্ট্যান্ট দরজা ভেঙে দেখে আরজু ভাই তো ডেড, তাইলে মানে ওকে কে বলতেছে যে নীরব ভাই দাঁড়ান, আমার হাজবেন্ড ইনস্ট্যান্ট ওইখানে অসুস্থ হয়ে গেছে। পরে লাস্টে আমার হাজবেন্ডকে হসপিটালে নিতে হয়েছে। আমি এখন কথা বলতে গেলে আমি এই খুব ট্রমা দেয় আমাকে এই বিষয়গুলো। আমার হাজবেন্ড তখন আমাকে বলতেছে যে ফোন দিছে যে সাবিরা আমি তো তোমার কাছে বলি নাই, তো আরজু ভাইকে যখন আমি হসপিটাল নিয়ে গেলাম তো ওনাকে যখন ডেড প্রোনাউন্স করে দিল কিছুক্ষণ পরে আমি একটা অভয়ব চলে যেতে দেখছি, যেরকম অভয়ব তুমি দেখছো, মানে আমি একটা অভয়ব দেখছিলাম ওনার মধ্যে, জি তার দুই দিন আগ থেকে মনে হচ্ছিল যে ওই অভয়টা নাকি গ্রাস করে ফেলছে, এরকম টাইপের বিশাল বড় আকৃতির। তো আমি তা আমার হাজবেন্ডকে বলছি বিষয়টা, তো সে এখন এটা সে দেখছে না, সেটা তার
1: পুলিশ কেস হয়নি আর যে মারা গেলেন,
0: এটা নিয়ে পুলিশ কেস অবশ্যই হতে যাচ্ছিল এবং আমরা নিজেও চাচ্ছিলাম এটা হোক, কারণ আরজু ভাইকে পাঠানো হয়েছিল আমাদের আত্মীয়কে দিয়ে, এবং আরজু ভাই যখনই যেদিনই উনি সব স্টেটমেন্ট দিছে দিয়ে তার পরের দিনই উনি মারা গেছে, এবং উনার ব্যাগেও সেম তসবি পাইছি যে তসবিটা আমাদের বিজনেসের সেন্টারে ইউজ করা হয়েছে।
1: কতদিন হলো না
0: উনার দাফন? প্রবাবলি দুই মাসের মতো।
1: এখন পুলিশে কোনো তৎপরতা বা কিছু হয়নি?
0: পুলিশে ওখানে আমরা গেছি, ব্ল্যাক ম্যাজিকের বিষয় উঠছে যখন, ওনারা কোনো, কারণ এটা নিয়ে কোনো আইন নাই, এই আইন নাই দেখি, ধরেন এটার কোনো এভিডেন্স নাই দেখি, এটা দিয়ে অনেক ক্ষতি করা
1: যাচ্ছে। আত্মীয় স্বজনরা কিছু বলার চেষ্টা করেনি?
0: জি, উনাদের সাথে তো আমাদের আগে থেকে কথা হচ্ছিল আরজু ভাইয়ের বিষয়ে বা আমাদের বিষয়ে,
1: কিছু বলছে কিনা
0: না, কারণ বেসিক্যালি ওনারা তো পোস্টমর্টম করছে এবং আমার কাছে তো অ্যাকচুয়াল ফুটেজ আছে, আমি তো সব আমার বাসায় সব রেকর্ড হইতো।
1: কিভাবে রেকর্ড হইতো?
0: আমি অল টাইম ক্যামেরা অন থাকতো, না সিসিটিভি ফুটেজ। তো আরজু ভাই দরজাটা ভেঙে যে উনাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে সেটাও আছে, এবং উনি যে স্টেটমেন্ট দিছে সেটাও আছে।
1: বাসার মধ্যে কি সবসময় সিসিটিভি চলে?
0: জি জি জি, এবং সেটাও বন্ধ করে দেওয়া হইতো। তো আমি যেটা করা শুরু করলাম, আমাকে যখন কেউ বিশ্বাস করতেছিল না, আমাকে মানসিক প্রমাণ করার চেষ্টা চলতেছিল এবং আমাকে মানসিক হাসপাতালে রিহ্যাবে আটকানোর চেষ্টা চলতেছিল মানসিক বলে, তখন আমরা বাসা শিফট করে আরেক জায়গায় যাই, সেই অ্যাড্রেসও খুঁজতেছিল। তো এখন হচ্ছে মানে এতটা গাঢ় করে ফেলছে ব্ল্যাক ম্যাজিকটা, ধরেন আমি যদি খেতে বসি আমার মেয়ে নিজের বেলি বাটন র‍্যাপ করতে থাকবে, পেট ভরে গেছে আমার, ইনস্ট্যান্ট আমি ফিল করি আমার পেটটা ভরে গেছে, আমি আর খেতে পারি না, খাওয়া বন্ধ হয়ে যায়, আমার চুল ধরে টানতেছে, আমার জামা টানতেছে, আমি অ্যাকচুয়ালি ফিল করতেছি।
1: আমার ছেলেটা কেমন আছে?
0: আমার মেজো ছেলেটাকে একই কাজ করছে, ওদের হাত পা অ্যাবনর্মালি এরকম এরকম করে বাঁকায়,
1: ছোটটা
0: ছোট একদম ছোটটাকে ধরেন মনে হচ্ছে শোষণ করে খেয়ে ফেলতেছে, ও দুধ খাচ্ছে, আমার মেয়ে পেটে হাত দিয়ে বলতেছে, আমি ধরেন মনে করতে সেটা আমার ইমাজিনেশন ঠিক আছে, কিন্তু প্রতিবারই ধরেন পেটে হাত দিয়ে বাবু খাইছো, সাথে সাথে গদগদায় সে ভূমি দুধটুত বের হয়ে যাচ্ছে মুখ থেকে। এখন যদি কেউ আমাকে বলে যে তুমি বানায় বানায় বলতেছো,
1: আপনার হাজবেন্ড কেমন আছে?
0: আমার হাজবেন্ড আগে যেরকম ব্রেভ বোল্ড কথা বলতো, আমার হাজবেন্ডের মুখে এখন কোনো হাসি নাই, এক ফোঁটা না ভাই, সত্যি কথা উনি হাসেই না, মানে মনে হচ্ছে রোবট বানায় দিছে, মুখে কোনো হাসি নেই, একদম মুখ বন্ধ, কোনো কথা বলে না।
1: সংসার এখন কিভাবে চলতেছে?
0: আমার সংসার আমরা দুজন মিলেই চালাচ্ছি।
1: কি করেন আপনি?
0: আমি জাস্ট এখন নরমাল একটা টিউশন করাচ্ছিলাম, কিন্তু আমার এই নেগেটিভিটিটা প্রবাবলি ওইখানে একটা এফেক্ট ফলাচ্ছিল যখন আমি নিজে লিভ করছি।
1: আমি চাচ্ছি না আর কিভাবে হচ্ছে
0: আর্নিংটা এই মুহূর্তে
1: কিছুই নাই,
0: এই মুহূর্তে নাই। কিছুদিন আগে আমি একটা পোস্ট করি খুব অসহায় ভাবে, আমার ছোট বাচ্চাটার অবস্থা খুব খারাপ।
1: সার্ভাইভ কিভাবে করতেছেন তাহলে?
0: সার্ভাইভ করতেছি।
1: আজকে সকালে কি খাইছে বাসার লোকজন?
0: আজকে ছিল আমার যেমন হচ্ছে নিচে থেকে নুডলস এনে রাখি বাকি, আর জামা কাপড় তো আগে জামা কাপড়ই আছে, সবকিছু আগেরই আছে।
1: বাচ্চা কাচ্চারা কি খাইছে সকালে?
0: বাচ্চা কাচ্চারা নুডলস খাওয়াইছি, আর নিচে বলে রাখি ওনাকে আমি একবারই একটা বিল পে করে দিই। তো আমি কদিনে যেটা করছি, আমার কিছু আনইউজড ফার্নিচার বলেন, কিছু জামা কাপড়, ভালো ভালো যে জামা কাপড় গুলো এগুলো সেল করছি, ভালো ভালো রেঞ্জে সেল।
1: লাস্ট বাড়ি ভাড়া কতদিনের বাকি?
0: লাস্ট বাড়ি ভাড়া এই মুহূর্তে আমার দুই মাসের মতো জমছে।
1: আপনার হাজবেন্ড কিছুই করে না তাহলে?
0: আমার হাজবেন্ড ফস্টারে ব্যবসা করতেছিল, কিন্তু ওই যে
1: ভালো ব্যবসা হইতো,
0: খুবই ভালো ব্যবসা, এবং যখন এই যে মাটির নিচ থেকে গুলো বের করতেছিলাম, তার যে পার্টনার অ্যাকচুয়ালি যিনি করছে রিলেটেড এখানে, উনি আরো আগের থেকে আমাদেরকে খাবারের মাধ্যমে কিছু সাবস্টেন্স দিয়ে আসতেছিল, যেটা আমরা বুঝতে পারতেছিলাম, আমাদের চেহারা বলেন কথার ধরন বলেন সবকিছু একটু অ্যাবনর্মাল হয়ে আসতেছিল।
1: বিজনেসটা কি ভদ্রলোকের একা যে এসব করছে?
0: না, একার নয়, কিন্তু তিনি দাবি করেন যে তার একার, এবং এখন অবধি তিনি এত ক্ষতি করে দেওয়ার পরে এখনো বলে যে ফস্টার ছেড়ে চলে যাও, কেন আমার হাজবেন্ডকে এত ক্ষতি করে দেওয়ার পরে তাকেই টাকা উঠে দিতে হবে, ক্ষতিপূরণ হয়েছে তাকেই টাকা উঠে দিতে হবে, এই টাকার জন্য প্রেশার দিতে থাকে, প্রতিদিন প্রেশার দিচ্ছে, কিন্তু তারা জানে আমি তিন বাচ্চা নিয়ে এখন
1: প্রেশার দিচ্ছে কিসের জন্য?
0: টাকা, ফস্টারে টাকা উঠে দিতে, কুকুর রাখছে টাকা কোথায়? কথা হচ্ছে, আমার কথা হচ্ছে যে ধরেন আমাকে বাইরে থেকে এখন দেখতেছেন আমি ভালো জামা কাপড় পরে সেজে গুজে আছি, ধরেন এগুলো আমার জমানো কিছু জিনিস, আর ভিতরে বিষয়টা কিন্তু ডিফারেন্ট। আপনি আমার বাসায় গিয়ে কিন্তু ঠিক মতো বাজার পাবেন না। এমন দিন গেছে যে আমার আমার আমি জানি না, আমি আমার বাচ্চার জন্য আমি পোস্ট করছি ফান্ডিং এর জন্য, কেউ আসলে দেখে যান সমস্যা নাই, আর আমার ফ্যামিলি আমাকে আকাশ থেকে জমিনে ফালাইছে আছাড় দিয়ে। আমি আমি এক সময় যেখানে মানে পানি ঢেলে খাই নাই, আমি সবকিছু করতেছি, আমি ফ্যামিলি রান করতেছি, আমি কি যে টাকার টেনশনটা আমার হাজবেন্ড করতো ওই অ্যাবিলিটিটাও হারাই ফেলছে, ওই টেনশনটা আমি করি। আমি রাতে বাসায় গেলে বাচ্চারা বলতেছে মাম্মি কি নিয়ে আসছো, অনেক সময় আমার কাছে একটা টাকা থাকে না।
1: এমন তো প্রায় দিন যায় যে তিন বাচ্চা না খেয়ে আছে।
0: আমি ওটা হতে দেই না, কিভাবে আমি আমি না খেয়ে থাকতেছি, আমি অভ্যস্ত, বাট ওদের আমি আলু সিদ্ধ করে হলেও দেই, কিছু না কিছু তো পেটে যাচ্ছে। ধরেন আমার যে ওভেনটা আছে, ধরেন আটা আছে, আটা দিয়ে ডিম দিয়ে মানে কিছু না কিছু বানাই আমি দিতেছি।
1: টাকা টেনশন করতেছেন, বাট টাকা আর্নের জন্য কি কোনো স্টেপ নিচ্ছেন?
0: আমি টাকা আর্নের জন্য যে জবগুলোতে আমি জয়েন করছি করছিলাম আর কি, প্রবলেমটা হচ্ছে আমার বাসায় এত পরিমাণ একটা মানসিক চাপ যাচ্ছে, ডিলিউশনাল স্টেট বলেন বা মেন্টাল স্টেট বলেন বা প্যারানর্মাল স্টেট বলেন, সব কিছু মিলায় না আমার মানে খুব এফেক্ট পড়তেছে প্রফেশনাল লাইফে।
1: দেশের বাড়ি কোথায়?
0: আমার আমি মোহাম্মদপুর স্থানীয়। জি, তো আমি এখানেই বড় হয়েছি মোহাম্মদপুরে, কিন্তু আপনি বিশ্বাস করবেন মানুষ গ্রাম থেকে শহরে আসতেছে। আমি এখন কারেন্টলি আমি অরিজিনালি কিন্তু গ্রামে থাকতেছি।
1: কোথায় থাকেন?
0: খুবই পিসফুল এনভায়রনমেন্টে, চণ্ডীপুরে। খুবই পিসফুল এনভায়রনমেন্টে থাকতেছি, খোলামেলা পরিবেশ, গ্রামের মানুষদের সাথে মিশতেছি।
1: আপনার কয় ভাই বোন?
0: আমি একাই।
1: বাবা কি করতেন?
0: বাবা জার্নালিজম জার্নালিস্ট ছিলেন, আছেন আর কি।
1: সো বাবা মার সাথে যোগাযোগ আছে? নাই কেন?
0: এইসব বিষয়ে কিছু কারণ আছে।
1: আপনার প্রেমের বিয়ে?
0: জি, কিন্তু ফ্যামিলি ফ্যামিলি সবাই জানে এবং সবাইকে জানায়, এবং অলসো বিজনেসেও সবাই সবার সাথে কানেক্টেড, তো সবাই হাসি খুশি ভাবে বিয়েটা।
1: কতদিনের সংসার আপনার?
0: আমাদের হচ্ছে 7 বছর উপরে হয়েছে
1: সংসার।
0: জি।
1: প্রেম কতদিন ছিল?
0: প্রেম ছিল 3 বছর। 3 বছর,
1: মানে 10 বছর এই নীরবের সাথে আপনার এই?
0: জি।
1: ওকে।
0: এবং সে বন্ধু হিসেবে খুবই ভালো, সে একটা হাজবেন্ড হিসেবে সে আমার জন্য অনেক করছে, অনেক। সে তার সবকিছু সে বিক্রি করে দিছে, সবকিছু সে বিক্রি করে দিছে।
1: আপনি একটা জিনিস টের পাচ্ছেন যে এটা ডিলিউশনাল অ্যাক্ট বলেন, ইলিউশন বলেন, আর প্যারানর্মাল অ্যাক্টিভিটি বলেন, অথবা হিপনোটিজম, যে থিওরিতে ফেলেন না কেন, আপনার কারণে এটা প্রভাবিত হয়েছে আপনার হাজবেন্ড এবং বাচ্চাদের মধ্যে, এটুকু তো জানেন?
0: জি।
1: তো দিন শেষে যেটা আপনি
0: সবাইকে ধরে রাখতে,
1: বাট যেটা আপনি ক্যারি ফরওয়ার্ড করতেছেন সেটা সূত্রপাত তো আপনাকে দিয়ে, আপনাকে ঠিক করতে গিয়ে আপনার হাজবেন্ড হয়ে গেছে এরকম, আপনার হাজবেন্ড এবং আপনাদের এসব দেখতে দেখতে বাচ্চাদের উপর ইম্প্যাক্ট ফেলছে, পুরো সংসারটা এলেমেলে হয়ে গেছে।
0: অ্যাকচুয়ালি আমার বাচ্চাটাকে আর কি বেসিক্যালি প্ল্যান ওয়াইজ আমার বাচ্চাটাকে তারা নিয়ে গেছিল।
1: যাই হোক, সো এখন তো একদম একটা পরিবারে মানে অভাব থাকলেও সার্ভাইভ করার সুযোগ থাকে।
0: জি।
1: কিন্তু মানসিক ভাবে যদি ডিস্ট্রয়েড থাকে, এখানে সার্ভাইভালের চান্স কতটুকু? কি ভাবেন আপনি, ভবিষ্যৎ কি দেখেন?
0: আমার আমার প্ল্যান হচ্ছে আমি এই মুহূর্তে দাঁড়াতে হবে, নাহলে আর দাঁড়াতে পারবো না। তো আমার হাজবেন্ড দাঁড়াক আর না দাঁড়াক, স্টেপ যে কোনো একজনের নিতে হবে। আমার একটা প্ল্যান আছে, যে কোনো মানে একটা প্ল্যান আছে, একটা যে ফুড কার্ড দেওয়ার এরকম একটা প্ল্যান আমার আছে।
1: এই মানসিক অবস্থা, এই যে ধরনের অ্যাক্টিভিটির কথা বললেন, এটা দিয়ে আপনি যে কোনো বিজনেস যে কোনো কাজ রান করতে পারবেন?
0: এটা শুধু আমার বাসায় হচ্ছে, যখনই আমি মনে করতেছি আমার খুব বেশি মেন্টাল স্ট্রেস লাগে, তখন ধরেন আমি একটু মেডিটেশনে বা প্রেয়ার্সে চলে যাই, তো ওইভাবেই আমি আমার গভীরতা দিয়েই আমি আমার ইকে কুল ডাউন করি, স্টেবল ইসে আসি।
1: আপনি ভেসে যাওয়া মানে কিন্তু অনেকগুলো প্রাণ একসাথে ভেসে যাওয়া, বুঝতে পারতেছেন তো?
0: জি।
1: এবং সূত্রপাতটা যেই করুক না কেন, কুফরি করুক আর ব্ল্যাক ম্যাজিক করুক আর যাই হোক না কেন, সূত্রপাত কিন্তু আপনাকে দিয়ে, এটাও বুঝতেছেন?
0: এবং আমাকে প্রচুর পরিমাণের বুলি করতো, কি করতো, আপসেট করতো।
1: আপনার জীবনের সবচেয়ে বড় কষ্ট কি বিয়ের আগে?
0: বিয়ের আগে
1: এমন কাউকে খুব গভীরভাবে ভালোবাসছিলেন যাকে পাওয়া হয়নি জান প্রাণ দিয়ে?
0: এরকম একজন ছিল,
1: মানে একদম যার জন্য জান দিয়ে দেবো টাইপ,
0: জান দিয়ে দেবো টাইপ হয় নাই
1: সেরকম ভাবে প্রেমে পড়েননি কখনো?
0: না না না, আমি একজনের জন্য এভাবে পড়ছি।
1: আপনার বাবা মার পারিবারিক জীবন কেমন দেখে বড় হয়েছেন? যদি পার্সোনাল কোশ্চেন
0: দেয় না কোনো সমস্যা নাই, আমি আমি অনেস্ট। আমি আসলে আমার লাইফে 29 ইয়ার্স একটা লাই ছিল, আমি যাদেরকে যেভাবে দেখতেছিলাম জাস্ট সবকিছু ডিফারেন্ট দেখি এখন, মানে আমার চোখ থেকে না এটা অ্যাকচুয়ালি এরকম হয়ে গেছে। আমার মা খুবই খুবই মানে আর্গিউ করে আব্বুর সাথে, আমার আব্বুর বয়স হয়ে আসছে, আমার আব্বু আমাকে অনেক আদর করে, কিন্তু আমার আম্মু খুব।
1: আপনাকে ব্যক্তি মানুষটাকে সবচেয়ে কোন জিনিসটা সবচেয়ে বেশি ইম্প্যাক্টেড করেছে মানসিক ভাবে সবচেয়ে? হ্যাঁ, যদি বলে যে আপনার সবচেয়ে কষ্টের কারণ কি, কষ্টের জায়গা?
0: আমার সবচেয়ে
1: অ্যাপার্ট ফ্রম দিস অ্যাক্টিভিটিজ এর বাইরে গিয়ে
0: ইমোশনাল স্টেট থেকে যদি বলি, আমি আমার হাজবেন্ডকে যখন আইসিইউ তে দেখছি ওই দিনগুলো, বা ওই সময়টা যে সে যে সে যে কোমাতে আছে সেটা না মনে মনে হচ্ছে সে খুব ক্লান্ত, মানে এটা একটা অন্যরকম একটা
1: প্যারালি নরমাল সব অ্যাক্টিভিটি শুরু হওয়ার আগ পর্যন্ত সবচেয়ে ইম্প্যাক্টেড কি ছিল আপনার এক্সপিরিয়েন্স? ইমোশনাল ব্রেকডাউন টাইপের,
0: ইমোশনাল ব্রেকডাউন
1: এসব কাহিনী শুরু হওয়ার আগে তখন তো স্বাভাবিক ছিল, সুন্দর ছিল, দারুণ ছিল,
0: জি, কিন্তু এটা সাডেনলি হয়েছে।
1: সাডেনলি তার আগে সবচেয়ে ইম্প্যাক্টেড হয়েছে ইমোশনালি, সেরকম কোন ঘটনা কি মনে পড়তেছে আপনার?
0: এরকম ট্রমা আমার
1: এরকম নাই,
0: ক্লাস না আছে
1: একদম সিরিয়াস।
0: 13 বছর বয়সে, আমি সিরিয়াসলি বলছি, কোন একটা কনস্পিরেসি করে 13 বছর বয়সে আমাকে মানসিক রোগী বানায় 13 বছর বয়সে রিহাবে দেওয়া হয়েছিল এবং আমাকে বলা হয়েছে আমি মানসিক রোগী।
1: এটা কে বলেছিল, বাবা ও মাই তো বলছিল?
0: মা, খালা,
1: মা এবং খালা, সে তো মাই তো, এরা বলা এবং পাঠানো মানে কি? সামহাও তারা কনভিন্স ছিল যে আপনার মধ্যে আসলে মেন্টাল মানে ডিসঅর্ডারের কোনো কিছু তারা দেখতেছে বা বুঝতেছে, এটাই তো? এটা হয়তো সঠিক না,
0: ডিফারেন্ট
1: হয়তো সঠিক না, কিন্তু আপনার মা তো নিজে থেকেই উদ্যোগী হয়ে আপনাকে রিহ্যাবে দিয়েছিল।
0: বিষয়টা হচ্ছে আমার আম্মুর বিষয়টা একটু ডিফারেন্ট, সে
1: প্রভাবিত হয় অন্যের দ্বারা, তাই?
0: জি এক্স্যাক্টলি,
1: একটা মা যতটুকু প্রভাবিত
0: হয় এই জন্যই আজকে পাঁচটা যান ভেসে যাচ্ছে,
1: ভেসে যাচ্ছে। একটা মা যতটুকুই প্রভাবিত হোক, 13 বছরের বাচ্চাকে রিহ্যাবে দেওয়ার জন্য তার কাছে কি সত্যি যৌক্তি কোনো কারণ ছিল না?
0: আমাকে বলা হয়েছে আমার পার্সোনালিটি ডিসঅর্ডার।
1: পার্সোনালিটি ডিসঅর্ডারের সবচেয়ে বড় কাজ কি করেছিলেন যেটার কারণে আপনাকে রিহ্যাব দিতে বাধ্য হয়েছিল
0: ওই সময়টা?
1: 13 বছর,
0: ওই সময়টা একটা ইস্যু হয়েছিল তো?
1: হ্যাঁ, সেটা বলেন।
0: এটা অনেক আগে থেকে আমি হ্যালুসিনেট করতেছিলাম আবার।
1: এক্স্যাক্টলি,
0: নরমালি, হ্যাঁ।
1: এটা আপনি প্র্যাকটিসও করতেন?
0: না, প্র্যাকটিস করতাম না,
1: অটোমেটিক শুরু হয়েছিল।
0: অটোমেটিক আমি ভয় পাচ্ছিলাম, অটোমেটিক আমি ভয় পাচ্ছিলাম, এবং এটার আগে তাদের সাথে আমার একটা,
1: মানে এটা সিলসিলা সাডেন না, আপনি যে কথাটা বললেন এই সিলসিলা অনেক
0: আগে থেকে, এবং আমাকে অনেক আগে থেকে মেডিকেশনস এর উপর রাখা হতো, দ্যাট কজড অল দি হ্যালুসিনেশনস আই হ্যাড ইন মাই হেড।
1: ওকে, দিস ইজ অল অ্যাবাউট ইউ অলরেডি গন থ্রু দা লট অফ মেডিসিনস এন্ড অল,
0: ইয়েস, দ্যাট ওয়াজ অন পারপাস। যেমন তারা আমাকে নিয়ে যাচ্ছে কাউন্সিলর বা সাইকিয়াট্রিস্টের কাছে, বাট তারা তাদের স্টোরি বলতেছে, আমাকে আমারটা বলতে দিচ্ছে না।
1: আন্ডারস্ট্যান্ড, মোট কথা আপনি এই প্রসেসের ভিতর দিয়ে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, ওই রিলেটেড মেডিসিন, এটা তো একটা ইম্প্যাক্টও আছে,
0: এটাও ডেফিনেটলি আছে, এটাও কাজে লাগাইছে।
1: প্রায় 20-25 বছর যদি কারো উপর দেখলো যায়,
0: জি জি,
1: তার তো পাগল হইতে সময় লাগে না,
0: জি এক্স্যাক্টলি,
1: তো ওটার প্রভাবও তো আছে।
0: এবং এখনো এখন স্টিল নাও দে ট্রাই টু কনভিন্স মাই হাজবেন্ড যে ওর মনে মানসিক সমস্যা, ওরা জাস্ট হসপিটালে আটকায় রাখো। আমি বলছি আদার অপশনস কি নাই, আমার তো তিনটা বেবি আছে, আমি তাদেরকে টেক কেয়ার করতেছি, আমি যদি মেন্টালি আনস্টেবল থাকি তাহলে আমি বাচ্চাদের পড়াই কিভাবে, আমি অঙ্ক করাই কিভাবে, ম্যাথ করাইতে কি ক্যালকুলেট করতে ব্রেন লাগে না একটা স্টেবল মানুষকে? আমি জার্নালিজম অনার্স কমপ্লিট করছি ইউল্যাব থেকে,
1: মাস্টার্সটা হয়নি,
0: না কমপ্লিট করতে পারিনি, আমি ইজিপ্টে ইন্টার্নশিপ কমপ্লিট করছিলাম জার্নালিজমের উপরে, আর হচ্ছে এতো সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট।
1: মেডিকেশন, এই ধরনের মেডিকেশন নিতে গেলে আমি যতটুকু বুঝি এই ধরনের ব্রেন বা এই ধরনের স্টেবিলিটির জন্য কিছু ড্রাগস আছে, মানুষ ওটার প্রতি আসক্ত হয়।
0: না, আমি ড্রাগস এর প্রতি আমার কোনোই নাই,
1: মেডিসিনের কথা বলছি, মেডিসিনকে ড্রাগস হিসেবে,
0: জি জি আমি বুঝতে পেরেছি,
1: কিছু মেডিকেশনের প্রতি আসক্ত হয়ে যায়, ওটা না নিলে না দিনে দিনে অন্যদিকে নিয়ে যায় ব্যাপার,
0: এটাই আমি নিজে ছাড়ছি।
1: সেটা কোনটা?
0: আমাকে ঘুমের ওষুধ দেওয়া হতো, ওটা কি একটা নাম ছিল।
1: সর্বোচ্চ কতটা নিতেন?
0: আমি নিতাম না, একটা করে প্রতিদিন খাওয়াইতো আমার ব্রেন ঠান্ডা রাখার জন্য বলে, এন্ড আমি সাডেনলি আমার কান একদিন এই যে কাটা পাইছি, আই স্টিল ডোন্ট নো মোবাইল, কান কাটা এবং জাস্ট ব্লাড বের হয়ে আছে, শুকায় আছে।
1: এখন মেডিকেশন নেন না এসব?
0: না, আমি নিজেই ছেড়ে দিছি, বিকজ ওগুলো আমাকে উইক বানায়, আর আমাকে ডিফারেন্ট সাইকিয়াট্রিস্টের কাছে কেন না,
1: মানসিক প্রয়োজনে যে মেডিকেশন গুলো নিতেন এখন আর নেন না?
0: এই মুহূর্তে নিচ্ছে না।
1: পুরুষ কোন জিনের অস্তিত্ব বা উপস্থিতি কখন আপনার শরীরে টের পাইছেন?
0: না, আমার শরীরে আমি টের পাইনি, আমার শরীরে আমি কিছু টের পাইনি, ইটস অল আশেপাশে হচ্ছে এবং অন্য মানুষদের সামনে হচ্ছে।
1: মানে পুরুষ কোন অস্তিত্ব যে আপনার সাথে একদম একদম বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ইসের মতো করে থাকে?
0: না না না, ওরকম টাইপের না। বেসিক্যালি এটা ঘরের মধ্যে একটা প্রেজেন্স বোঝা যাচ্ছে, কোন জিনিস না আছে
1: শরীরের মধ্যে, অস্তিত্ব পায়নি?
0: না না, আমার শরীর অস্তিত্ব পায়নি, জাস্ট দ্য সিগন্যাল যে কির কির করে, জাস্ট দ্যাটস ইট।
1: শেষ কোথায়?
0: শেষ বেঁচে আছি যতদিন মেধা, আব্রার আর মুগ্ধ। আমি ওদের বেটার এনভায়রনমেন্ট দেওয়ার জন্যই গ্রামের সাইডে চলে গেছি। আর ধরেন এই যে সোসাইটি কিন্তু আমাকে একটা জায়গা থেকে মিস আন্ডারস্ট্যান্ড করতে পারে, এটা খুবই স্বাভাবিক, কিন্তু আমি বলবো যে আমার ফ্যামিলির জন্যই আজকে।
1: আপনার নিকনেম কি?
0: সাবিরা।
1: সাবিরা
0: জি,
1: এর শেষ কোথায়?
0: এর শেষ,
1: আপনি কিন্তু ভাগ্যবান, আমি অবাক হচ্ছি, একদিক দিয়ে অনেক বড় মাপের ভাগ্যবতী আপনি, খুব কেয়ারিং এবং লাভিং হাজবেন্ড পাইছেন।
0: জি,
1: আপনি যতদূর পথ আসছেন না, বাবা মা হাত ছেড়ে দেয়,
0: আপনার
1: স্বামী স্যান্ডউইচ হয়ে গেছে আপনাকে সামলাইতে গিয়ে, মানে যাকে জীবন মৃতের মতো, লাশের মতো বেঁচে থাকা বলে, কিন্তু কতই ভাগ্যবতী মেয়ে আপনি, এখনো হাত ছেড়ে দেয়নি, ও কিন্তু সুস্থ জীবনে ছিল। আপনি যেমন 12-13 বছর থেকে বলছেন যে এটা ক্যারি ফরওয়ার্ড করতেছেন, সাইকোলজিক্যালি ডিসঅর্ডার নিয়ে, ওর মধ্যে তো কিছু ছিল না?
0: না, ওর মধ্যে একটা করা হয়েছে আলাদা ভাবে।
1: ওকে ওকে, পরে আপনার জীবনে আসার পর থেকে তো সাডেন টাইম পারসন হয়েছে,
0: আমাদের সবকিছুতে এমন ভাবে জড়ায় গেছে,
1: শুধু জড়ায় যায়নি, অনেক বেশি সাপোর্ট করে আপনাকে।
0: জি, অনেক বেশি আমাকে সাপোর্ট করতে গিয়েই ওকে দাবায় দিছে একদম।
1: বড় বড় কপাল তো আপনার, এরকম স্বামী পাইছে।
0: জি, এটা সত্যি, এটা আসলে সত্যি। ও
1: ওকে যতক্ষণ পর্যন্ত আপনি মানসিক ভাবে বউ হিসাবে সক্ষম রাখতে পারছিলেন বা পার্টনার হিসেবে সক্ষম রাখতে পারছেন, দুহাত ভরে দিয়েছে সংসারকে, এখন তো বেচারা একদম লাশের মতো পড়ে আছে।
0: হ্যাঁ, তাকে আটকে রাখছিল, আমি পুলিশ যে তাকে ছাড়াই নিয়ে আসছি প্রেগনেন্ট অবস্থায়, তাকে ছাড়তেছিল না, আমি 999 ফোন দিয়ে তাকে ছাড়াই
1: আনছি। এগুলো ম্যাটার করে না যে একদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়লো, আপনি পাগলের মতো
0: তিন মাস থেকে স্টাক করে আটকে রেখে
1: খালি পায়ে দৌড় দিলেন বা স্বামীর আটকে রেখে ছেড়ে দিলেন, কিন্তু বছরের পর বছর
0: জি
1: একটা মানুষ এরকম অবস্থায় থাকতেছে, যার বিরুদ্ধে সবাই কথা বলতেছে, তার বাপ মাও কথা বলতেছে, তারপরে সেই মানুষটার হাত ছাড়তেছে না শুধু ভালোবেসে বা তার সন্তানের মা,
0: তার বাসা থেকেও বলছে, বাসায় বাড়িতে আমাকে ফেলায় রেখে বাড়িতে না গেলে মানে টাকা পয়সাও দিবে না, হেল্পও করবে না, বলছে ঠিক আছে তার দরকার নেই, আমরা এইভাবেই থাকবো, সমস্যা নেই।
1: তো বড় কপাল করে তো স্বামী পাইছেন একটা, আর তিনটা বাচ্চা।
0: জি,
1: ঠিকঠাক শুরু করা উচিত এখন,
0: এটাই চেষ্টা করতেছি আমরা এই মুহূর্তে। অনেক ঝড় তুফান গেছে, এখন দাঁড়ায় যাচ্ছি, দাঁড়ানোর চেষ্টা চলতেছে আর কি, এখন হচ্ছে ইনিশিয়াল স্টেজ, এটার পরেই এটার শেষ কোথায় বোঝা যাবে।
1: আমরা অনুষ্ঠানের আস্তে আস্তে শেষের দিকে চলে আসছি, আমি কিছু আশার খবর সবসময় অনুষ্ঠানের শেষের দিকে বলতে চাই বা শুনতে চাই, আপনার কাছ থেকে আমি কিছু আশার খবর শুনতে পাচ্ছেন, আপনি বলতেছেন চেষ্টা চলছে।
0: যেটা হচ্ছে কি, আমার আশার খবর হচ্ছে জীবন যুদ্ধ যতদিন চলবে ততদিন চালাবো,
1: এভাবে যুদ্ধে সেনাপতি দুর্বল,
0: এখন যেটা হচ্ছে
1: যুদ্ধ চলবে কিভাবে,
0: না এখন যেটা করব ওই ব্যবসা তো দাঁড় করানো সম্ভব না, কারণ আমাদের নাম খারাপ করা হয়েছে কনস্পিরেসি করে, অনেক নাম খারাপ করা হয়েছে। তো এখন যেটা, আমি আমার হাজবেন্ড নিজেরাই একটা ছোট বিজনেস বসায় সেটা রান করব।
1: এটা ফাংশন করবেন আনটিল আনলেস আপনাদের কিরকিরানি বন্ধ না হলে, চুলের মধ্যে কিরকির করছে, পিঠের মধ্যে
0: অ্যাকচুয়ালি এটা হচ্ছে,
1: এই লাঠি টাঠি টাইপ এনে ধাম করে বাড়ি মারবেন।
0: আমি নিজে
1: দেখেন যখনই হবে না, কিরকির কিরকির করবে না, ধাম করে বাড়ি মারবেন।
0: আমার ব্যাগের মধ্যে যে কি দুই মাথালা পুতুল টুতুল অনেক কিছু দিয়ে রাখছে
1: না,
0: এটা কেন দেয় আমি বুঝি না, এটা ইলিউশন বানানোর জন্য না, ভয় পাওয়ার জন্য?
1: আপনার কাছ থেকে নেয়ার কিছু আছে কারো? আর সব তো শেষ,
0: এটাই এখন তার কিছু নাই,
1: তো
0: এখন একটা প্রভাব চলতেছে,
1: আর সবকিছু ছেড়ে না দূরে চলে আসছেন এখন?
0: হ্যাঁ, তারপর চলতেছে একটা শক গেছে বা আফটার এফেক্ট।
1: সাবিরা, আপনি চাইলে খুব অল্প সময় ঘুরে দাঁড়াতে পারবেন।
0: জি,
1: আপনি অসম্ভব ট্যালেন্টেড এবং বুদ্ধিমতী একটা মেয়ে, কিন্তু যারা বেশি ট্যালেন্টেড হয়, এক্সট্রিম লেভেলের ট্যালেন্টেড এবং বুদ্ধিমতী হয়, এরা ঘাটে ঘাটে ধরা খায়। আপনি শুধু কিরকিরানিটা মাথা থেকে সরান, যে কোনো মূল্যে কিরকির করে কদ্দূর যাবে, কিরকির করে কি ফালা ফালা হয়ে যায়? তা তো হয় না, শুধু কিরকির করে। বাচ্চা মেয়েটা যখন চুলে টান মারে তখন আপনার চুলে একটু টান পড়ে, এই তো
0: আমি দেখতেছি না, বাট
1: এখন পর্যন্ত চুলের ইম্প্যাক্ট যা দেখতেছি আলহামদুলিল্লাহ
0: এখন হচ্ছে না। ইভেন আমি ঘুম থেকে উঠলে আমার চুল জট পেকে থাকে,
1: এই তো দারুণ সিল্কি এবং স্ট্রেট চুল, ইট লুকস গুড,
0: আছড়াই আসছে।
1: বাই দ্য ওয়ে আপনাকে সব মানে সুন্দরী তো বলে সবাই, আমার
0: মনে হয় আছড়াই আসছে। বাসুর
1: এই প্রসঙ্গগুলোকে আপনি আপনার মাথা থেকে আগে শেষ করেন,
0: এটাই আমি ট্রাই করতেছি।
1: যে আপনি যে কাজের মধ্যে ঢুকতেছেন না, ওই কাজে সফলতা আসতে বিলিভ মি 6 মাসও লাগবে না আপনার, 3 মাসও লাগবে না, শুধু কিরকিরানি বন্ধ করেন। যেমনি কিরকির করবে, একটা মানুষকে হায়ার করে রাখবেন, কাজের বেটে একটা রাখবেন,
0: এই জিনিসটা মাথায় ঢুকায় দেওয়া হয়েছে প্রতিনিয়ত, আমাদের ব্রেইনে ঢুকায় দেওয়া হয়েছে।
1: কে ঢুকাইছে?
0: আমাদের মানুষই, যারা হুজুর নিয়ে আসে তারাই বোঝে।
1: এটা থেকে ক্ষতি হয়েছে, ক্ষতি হয়েছে না, এটাতে
0: ক্ষতি তো করছে, মাথা থেকে যাচ্ছে না।
1: এবার তাহলে ওটাকে বের করে দিতে হবে।
0: সাবকনশিয়াস মাইন্ড ওইটাই ধরে বসে আছে, সবকিছুই ভূত খুঁজতে থাকে, এরকম অবস্থা।
1: এটাই তো বলতেছি, সাবকনশিয়াস মাইন্ড সবসময় ভূতের আসর, ভূতের উপস্থিতি খুঁজতে থাকে।
0: হ্যাঁ, এটা
1: আসুক অথবা না আসুক,
0: ট্রেন করার ট্রাই করতেছে, এটা সত্যি। আমি নিজেকে নিজে অ্যাকচুয়ালি এখান থেকে বের করার ট্রাই করছি।
1: বাবার ক্ষমতা না আপনাকে বাঁচায় যতক্ষণ পর্যন্ত আপনি না বাঁচেন। আমি আপনাকে টেনে কথা বলতাম না যদি এটার সাথে আপনার স্বামী, এত ভালোবাসার একটা স্বামী আর ওই তিনটা বাচ্চা জড়িত না থাকতো।
0: অনেক ভালো, আসলে অনেক ভালো।
1: তার সাথে তিনটা বাচ্চা যদি জড়িত না থাকতো এগুলো নিয়ে কথা বলতাম না। আল্লাহর রাস্তে মাথা থেকে কিরকিরানিটা বাদ দেন। আপনি যদি বুঝেই থাকেন যে কিছু মানুষ উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমার শরীরে কিরকিরানি দিয়েছে, টার্গেটেডলি কিরকিরানি নিজে থেকে বন্ধ করে দেন।
0: তারও তো কিরকিরানি হইতেছে, তাকে
1: কিরকির করুক। আপনি কিরকিরানি বন্ধ করে টাকার মধ্যে ঢুকেন, টাকা ইনকাম করেন, গোটা দুনিয়ার কিরকিরানি সব বন্ধ হয়ে যাবে 3 মান্থস।
0: কিন্তু যাদের, যারা যে কিরকির করে গেছে, আমাদের কিরকিরানি উঠাইতেছে, তাদের কি করা উচিত?
1: তাদের
0: তারা এখনো পিছে লেগে আছে, আল্লাহর কসম তারা এখনো পিছে লেগে আছে।
1: তাদের কিছুই করার দরকার নাই। আপনারা সফল হলে ঈর্ষার আগুন এত ভয়াবহ, এমনি জ্বলে পড়ে রাগ হয়ে যাবে। নিজে বাঁচেন, একদম বিধ্বস্ত ধ্বংসের একদম কিনারে দাঁড়ায় আছেন, শুধু পাটা স্লিপ করা বাকি,
0: এরকম।
1: আপনি শেষ হলে তো তাও বাঁচা মানা যেত, যে একজন গেল, পাঁচটা প্রাণ নষ্ট হয়ে যাবে। বাদ দেন এসব, আবার সুন্দর করে চুল আঁচড়ান, চমৎকার করে নিজের যত্ন নেন। আপনার এই যে মুখের আকৃতি, আপনার এই যে মানে এই যে লুক, একটা ওই সময়ে 13 বছরের সাবিরা বা তার পরবর্তী সাবিরা, মানুষ কত বলছে না যে মডেল ম্যাটেরিয়াল, কতবার শুনছেন এই কথা? শোনেননি? হ্যাঁ, আপনার স্টাইল, আপনি যখন ড্যাফোডিল না কোথায় পড়ছিলেন, ইউল্যাবে, তখন হাজারবার বলেনি বান্ধবীরা বা তোকে তো সেই লাগতেছে? ওই মেয়েটাকে আবার ফিরিয়ে নিয়ে আসেন। আপনি আপনার ভিতরে যে দুবিধা চলতেছে যে আমার সাবিরার কি হওয়ার কথা ছিল আর কোথায় এসে দাঁড়াইছি আমি, এই ভাবনাটাও ভাবা বন্ধ করেন। আমার বান্ধবীরা, আমার পরিচিত জনরা, আমার আত্মীয়রা কোথায় চলে গেছে আর আমি রাস্তায় পড়ে আছি, গাগঞ্জে এখন থাকি, একমুঠো খাবারের জন্য এখন ফাইট করতেছি, এমন তো আমার জীবন হওয়ার কথা ছিল না, এই ভাবনা বন্ধ করেন। একটা মানুষের ঘুরে দাঁড়ানোর গল্প তৈরি করতে বেশি সময় লাগে না, বেশি সময় আসলেই লাগে না, শুধু এই ভাবনাগুলোকে মাথা থেকে ঝেড়ে ফেলেন। যা হয়েছে তা হয়েছে, দেখ আমি পারি করে শূন্য থেকে আবার শুরু করেন। আর যখনই কিরকিরানি আসবে, বড় একটা লাঠি নিয়ে রাখবেন পিঠের দিকে, ধাম ধাম করে মারবেন, কসম খোদা টানা 10 দিন মারেন, কিরকিরানি বন্ধ হয়ে যাবে। তখন কিরকিরানি আসবে কোথায় জানেন? আমরা যে কুড়ালির মাংস খাই না গরুর, এই যে পায়ের যে পিছনের অংশটা সুটকা দেখাতে সমস্যা হচ্ছে, এই জায়গাতে কিরকির করবে তখন। ওখানে তারও সুবিধা হবে, ধামধাম মারার, ধামা ধাম মারবেন, একদম ই করে দেবে, রক্ত যেন জমে যায়। কয়েকদিন মারার পর দেখবেন কোনো কিরকিরানি নাই, সব ফুরফরানি হয়ে গেছে।
0: আমরা আগাতে পারতেছি না তাদের জন্য, তারা দাবায় রাখছে আমাদের,
1: জাস্ট ঘুরে দাঁড়ান,
0: চেষ্টা করতেছি
1: ঘুরে দাঁড়ান। এমন বিধ্বস্ততার এমন একটা কিনারে আয়সা দাঁড়াইছেন, তাও গোটা পরিবারকে নিয়ে ঘুরে দাঁড়ানো খুব ইম্পর্টেন্ট। নিজের যত্ন করা শুরু করেন, আয়না দেখেন, নিজে একটু সাজেন।
0: আয়না দেখি না তো অনেকদিন,
1: ওটার জন্য আয়না দেখতে বলছি। ইউল্যাবের সাবিরাকে আবার ফিরিয়ে নিয়ে আসেন, আমি বলছি ইউল্যাবের সাবিরাকে আবার ফিরিয়ে নিয়ে আসেন। খাবার নাই, কোনো সমস্যা নাই, ঘর বাড়িটাকে পরিচ্ছন্ন রাখেন, নিজেকেও সবসময় পরিপাটি করে রাখেন। যতটুকু আছে তটটুকু দেখান, আল্লাহর খাজানা অনেক বড়। যখন যে মুহূর্তে আপনার এই ব্যবসা দুয়ারটা বন্ধ হয়েছে, আল্লাহর সাথে সাথে আপনার পুরো খাজানা ওপেন করে দিয়েছে, আল্লাহ দায়িত্ব হয়ে পড়েছে যে আমার এই পাঁচ পাঁচটা প্রাণকে আমি বাঁচাবো কেমনে, সে ব্যবস্থা করে ফেলবে। কোনো না কোনো কারণে যদি ড্রাগস নিয়ে থাকেন তার আশপাশেও যায় না। আর আমি বুঝাতে চাচ্ছি যে কি বলছি,
0: আমি এটা বুঝছি, এটার মধ্যে কনস্পিরেসি করা হয়েছিল, তো
1: কনস্পিরেসি করে ড্রাগস ইনভলভ করে দিয়েছে।
0: জি জি, এটার ইয়ে ছিল আমার কাছে।
1: বিদায় নিচ্ছি আজ, ছেড়ে যান। কনস্পিরেসি করে আপনাকে প্যারানরমাল বানাইছে ঠিক আছে, কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি করে দিয়েছে আপনাকে ট্র্যাকফুলি, যেটা আপনি বলতেছেন যে ড্রাগস এর ইনভলভমেন্ট, বাট আপনি বলছেন ট্র্যাকফুলি আমাকে কেউ এটার মধ্যে ঢুকিয়ে দিয়েছে।
0: দুজনকে, দুজনকে,
1: দুজনকে। বাবা খাওয়া বন্ধ করে দেন, বাবাই তো, বাবাই তো।
0: আমাদের যেটা ফুটেজ ছিল তারা ডিফারেন্ট,
1: টেকনিক্যালি যে ড্রাগস ইনভলভ করেছিল কোনটা, বাবা না প্যাট?
0: তারা না না, বাবা জিনিসটা বাবা নিশ্চয়ই করছিল।
1: তো বাবা খাইলে পিরকিরানি থাকবেই, সো বাবা বন্ধ হলে সব ঠিক হয়ে যাবে। বিদায় নিচ্ছে আর সবার জন্য অনেক দোয়া, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। বার আমরা ঠিক হওয়া খুব জরুরি। আমাকে ভাই মনে করে আমার কসম দিয়ে বলেন তো যে আপনি আর যাই করুন, কিরকির করুক, ফিরফির করুক, আপনি শুধু ড্রাগস এর মধ্যে যায়েন না, আর স্বামীটারও যাইতে দেন না একটু। হ্যাঁ বলেন তো।
0: আমি হ্যাঁই বলতেছি ভাই, ডিফারেন্ট, এখানে ডিফারেন্ট একটা কেস চলছে।
1: লাস্ট কবে খাইছেন?
0: আমি অ্যাকচুয়ালি খাইনি, আমাকে আমাদেরকে, আমার কাছে কয়েকটা ফুটেজ আছে। আপনি ফার্স্ট
1: টাইম অ্যাকচুয়ালি খাওয়াইছে?
0: জি, আমাদেরকে 15 দিন ওই বাসায় রাখা হয়েছিল, খাবারের পানি খাবারের সাথে,
1: সেগুলো তো ইমপ্যাক্ট।
0: জি, আমার চেহারা আরো খারাপ হয়ে গেছিল, আমি ওখান থেকে বের হয়ে,
1: বাজে বাজে ড্রাগস মিশাই দিত।
0: জি জি জি, আমার শরীর খুব খারাপ হয়ে যেত, আমি আরো অনেক,
1: এটা অভ্যস্ত হয়ে গেল। তো আপনারা নিজে থেকে তাগিদ আসার কথা এটা নেওয়ার জন্য আসেনি?
0: হ্যাঁ, পরে কেমন জানি লাগতো, এটা তো বলছিলাম। আমি ওখান থেকে 999 ফোন দিছি, ভাই ড্রাগ জাতীয় কিছু আমার বডি, আমাদের বডিতে দেওয়া হয়েছে, আমাদের হেল্প করেন। 999 ফোন দিছিলাম।
1: তাহলে আপনি যে স্বেচ্ছায় নেননি তাতে আমি কনভিন্সড হলাম।
0: জি,
1: আমি অকৃতভাবে দিয়েছে, বাট তাহলে তার নতুন করে নেওয়ার প্রশ্নই আসে না। ভালো থাকেন, বিদায় নিচ্ছি আজ, টেক কেয়ার।

0: আমার জীবনটাকে পাঞ্চে করে ফেলছো। কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
1: মানে কি?
0: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
1: কেন? আমি কি ঢাকা FM যে সারাদিন তোমার এন্টারটেইন করব? হ্যাঁ, এত সারাদিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা FM শোনো। ঢাকা FM 90.4,
2: এক নেশন এক স্টেশন।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: স্যার আসব?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতা নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Nation, Act Station.

0: 94.4 FM.
1: Time check. এখন সময় রাত 2টা. 94.4.

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেস্তে সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: Gen Taka FM 90.4.
1: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
2: এই লন।
1: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
2: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।
0: Shunchen, Taka FM 90.4.

0: নেশন এক স্টেশন।
1: কোথায় আছো জানি না, যেখানেই থাকো ভালো আছো তো, মনে পড়ে কি?